0: phung ka ham khnai tong nai
1: phung ka ham khnai tong nai rang sakni
0: phung ka ham khnai tong nai rang sakni takuk te bukhuk song tini tangshal sibrira thamchipati prabishi জুলাই তালনি শাল চিথাম নেশাদ ছাই নেশাই নিচ

덕 이래지 비시. 그날 떠나의 랑석니 다크부크 디니니 샬로보 하이노 하이증 뿌이라오노 커나라야는 디에이머니 르사풍.

0: ขณะตอนในรังสักนิตาคุบคุกขณะตอนในรังสักนิตาคุบคุกซึ่งขณะไรค่ะศึกษาตีตั้งแต่ระดับมุ่งตีนีฟงนีชาลกตาลโนลามสกุยดีไอมันีระดับมุ่งตาบุกซึ่งถ้าดักสิตาขับไรในตีนีชาลกามาปันดาวชาลกามาปันดาวสุขังโนก็ดูสกปรกจักฟิอาบัสซึ่งตีนีชาลกามาปันดานีก็ปฐมาชัยมันมันียากุลรุซึ่งก็ดูก็กรุงสิวานะข้าจุกชงตบุกนี่โอจารังค่ะรูปรูปวัติฟ้าผายบาสัลนิมอลอมอลโอซึ่งขัติจักจามงนุมงดอกนุการิวิเงียกเหรอบะตบุกนี่อมอลลังค่ะซึ่งกบังกุกคลายนกนิ่งขรีชามงตังกิมันยาสัลชาตังเขยสัลชาเลนาโอเงียกเหรอบะสัลชาดูอโออัมติเฮกีตังกิมาตองไลมันีจอระติขักษาฟังชิงโอรอมดีจังเขตโอคลายนันีบากีอุ่งยาเขบะไม่บริณารักนันีบากีจังใจตกไหลจักจังบักษาบักษาเขตโอหงเกบริไปไปแค่ไม่รอกฟิอาบะบักษาบักษาโอเคตุยกิชักกุจุกจากาโรคหงเกตุยมันทอกยันีบากีตาบุกนี่โอมอลหงเกโอบาสัลนี่จาราโอหงเกเขตโอนี่ไม่โนबोरी नारकनानी कुचुक जागानी खेतनो उंगया खेबा लुंगा रक्नो बोरी नारकनानी जरा ओ जरा ओ चिन चिनी चामुंग रक आगिनी खातिजाग चामुंग आबरक संग बाहेके कारी उइचा चिनी चामुंग न चंग बाहेके खाति उइ नारक प्रिजर्वेशन ऑफ फूड संग चिनी चामुंग नो चिनी हानी जेति प्रासा हंजाक नाय रक बरो बाहेखे चिनी चामुंगनो खाती हुई जा अबनरगे चिंता दक्षिदा ककदुगो करंगनाई नरक जतनन कयो ककदुगो करंगनारी बाकी रूप रूप वते फाई तंगो वशौछु बेलाय गबां खाय फायो ते वशौछु किसामिसा सिनी छानाय खे फायो सिजाक बेबाक हा आबुनी बाकी ओ मलो जों नगतंग तुतै चिनी चामुंग रक्नो बाहेखे चिन खाती चामुंग नो चंग बाहे के प्रिजर्व क्लाइ चामुंग प्रिजर्वेशन क्लाइ मनी अब प्रिजर्वेशन ऑफ फूड चिनी चामुंग नो चंग बाहे के खाते हुए नारक अपनो रुके चंग कोकलाम सालाई ने कोकदुक शक पैजाक फायदी करेंगे नए ने शाबुतों हेलो
1: हेलो
0: फोन कहाँ ताकु शाबुं का
1: हेलो
0: हेलो फोन कहाँ
1: कनका
0: খনাকানা আ
1: গুলাগা তিনি নীলমনি
0: ই তাকু ককড়া নন বেলাই বেলাই কিন লামসগো তিনি নং ফার্স্ট কর্নার
1: ই পাস হাইতে কিসা কি খনাতা
0: আও আও আও ইনকে
1: ওয়াট ওয়াজার হামদলা
0: ই
1: আপোগলে সেট নেক বলছ
0: ই ই
1: কামনি বিস্তা প্রবলেম কংতা
0: আবন আবন নং ইয়াইং গো ফাইন তো মনা ওয়াতে
1: কোন চিনি ওয়াতে আমি তাও তাও তো ওয়াতে ওয়াই জং চিনি ইয়াংলে
0: আও ইয়াংগো বমতি নো চিনি আকাশবাণী নি বুস কাঙ্গো ইয়াস কো খুতু তুই তুই ইংই টংকা
1: আও নি টপিক তুই নাই কাজে থানি কক সাবন
0: দ দ দ বেলাই বেলে কি লাভ সগো সাদি দ
1: কানাই মন চিনি ইয়া করে বদল

0: রংসাকি দাখো বুকু চিনি চা মং খাতে মানে রায়দা ও চিনি রায়দা তে কিসা বুইনি বাই জুদা চাম তাম মৈকদং থাইকদং মুইহান আহান আমি হাই গবং মানে খনৈ রকন বথাই বপ্রব রকন চাইকে খাতে উই নারক আবনো রকি ককলাম সালাই দো তিনি সালকামা পান্ডাও তিনি পান্ডাও দো আর্জে উষা আং বাই গরঙ্গী মানো দাদাকিদা ককদুক বিশিংতে ককদুক নম্বর 2326253 হাইনো হাইকেদিন গে সাফিরানো নই থাম নই দক নই বা থাম হ্যালো
1: হ্যালো
0: হ্যালো ফোন কাহাম তাকুক সাবংখা
1: ফোন কাহাম দেখোনা
0: বেলাই বেলাই কেন লাম সগো
1: বেলাই বেলাই ফোন কাহাম
0: বেলাই ফোন কাহাম
1: নি কক কক মা ফোন নি কক আন বো ইয়াং দো দুইবার এন দর ফোন
0: আচ্ছা আচ্ছা বেলাই ন লাম সগো সাডি দ
1: আর নি ফোন কাহাম গো
0: হ্যালো
1: হ্যালো
0: সাডি সাডি সাডি
1: হাউ হাউ তিনি নি যে ওয়াতে খাইমে নি দাপ খানো ভাই জং খ আও আইন তোর ভাই সুকাম তুই ডক্টর ভাই সুকা আর আর খাইনে যেমন খাই কি মাং আন খাইনে লি
0: আচ্ছা
1: আ তো খেত খা খাইনে খাই কি মাং লা
0: তাই
1: তিনি বা অ যে মুখ মুখে করান ডক নার তমানি মার মাংই তো কথা
0: হাই ইয়া
1: করান তাই আজি নি দিনো বা মুতে আর অমই কিন্তু আগো বুঝি গোরা রে প্রাণী তো মানি গো আজি বাবু তো তো আবরো মুতে মানি সঙ্গা হিমা তো কথা
0: আও আও
1: বা করি বা
0: আও
1: ভাই মাইয়া আবন বাগন বাবু মুতে মামা হিমা তো কথা
0: একদম
1: আসো জরাও খাইবা
0: ও তিন জরাও
1: তাই না কুমু
0: আবন
1: অব হাই রক আজি তো কিন্তু খাকুল করান খাকুল র
0: এই
1: সাহুরা র আজি তো কবাং কবাং মান হতাব খাই তো খাই থাস থাই গরাইয়া
0: আও আও আও
1: আয়া সেটি তো আবা হারে সাং
0: আকান নি নকলে তাবুক তাম করান রক্ত তো তো
1: আ নক করান খাই করে নি নি মান
0: করি ন হনি মান কানা দ ককরি তাকলাই নি সিমি তাবুক নি সিমির প্রাণী নারক সে দি কে
1: তাকলাই হামর গলে মুয়া করান লা নারগ তাকলাই খাই সি নাই খুলা
0: আও আও ককরি খাই মানে মুয়া নি জড়া তো তং খো দ নি বেড়াই বেলাই কিন্তু হামবাই গরমনি হামবাই গরমনি বাকি আও রংসাকি তাকু বুকু খাকলু খাকলু নো চং বাহাইকে আবনো আজগার্ড নি হিনো ইংরেজি বাই আবনো চং বাহাইকে খাতি উই নারক খাকলু বুথাই বসলকন কুলু কুলু এবা বেলে বেলে খ্লাই হেলেবই সাতঙ্গ কাহাম খ্লাই ফুরানই তিসাই তলিও খাকলু মানথগ্যানি জড়াও খাই আ খাকলু গ্রান্ন হরসা তুইয় চমুই মুই সঙ্গে চাও খাকলু বুথাই গ্রান তুমুং গ্রান আবা গ্রা অংখা হনকে সালথাম সালব্রী সুক সাতঙ্গ ফুরানই উই আর সাকাও তিসাইতনিও এবা গান্তি নগো তুমুং চার রক্তংখা হনকে চার তাঙ্গি ফানো আ চার সাকাও খাকলু গ্রানো বুতাং বুতাং খ্লাইয়ে তিসাইতনিও মানথজ্ঞানি জড়াগোখে আ খাকলু গ্রান তাঙ্খগৈ মুই সঙ্গী চাও রংসাকি দাখু বুকু খাতিমুঙ্গো চিনি চিং নাই নাইখানকে তাবুকনি মলসে চিং ফ্রিজ এবা রমডি ডিপ ফ্রিজ আমি হাই জাগাও মানে খাতিউই তনো ফিয়াবা আবো গদক মা জরারমই টংগিয়া ফিয়াবা চিনি আগে নি রায়দা নি ককনন চিং ওয়ানসুগুই নাইখে গবাং কুক মানৈনো চিং হকাঙ্গো উংয়া খেবা উইয়ারো উংয়া খেবা রমদি চার সামুই চিনি থাপানি সাকাও খ্লাই তনই তনখানকে জরা কলক্রমই আবো কাহাম টঙ্গো তে আজাগাও মংসা ইংসা কুক সারক উঙ্গুই মানিয়া তামনি হনমালে আজাগাও হকু থাংমানি বাকি তে তলানি থাপানি হরনি হর কুতুং তংমানি বাকি আ জাগাও ইংসা কুক সারক উঙ্গুই মানিয়া আমি হেকে চং নগো বি সাইন্টিফিক চং আ জরারগো তাবুকনি জরাও সে ফ্রিজ তনই মানই চামানি চং নুকফানো আগিনি মল জেফুরু আগিনি জরারগো ফ্রিজ জেফুরু গুরই আফুরু চং চিনি বড়রক মানই চামুং মানইনো বাহাই

0: खाति आबनी रायदान रुगे जो ककलाम सालाई दंग तई तामु तामु चामु रखनो जो खाति उचाईमान आबहाय रखनो रुगे हाइनो हाई गिरंगे नायनो ककदुगो साबु दं हेलो
1: हेलो
0: हेलो फुं काहाम ताखु
1: फुं काहाम मेडाम
0: बेलाय बेलाय नो लाम सगो सादी द बरोनिं खा
1: जंपुजलन बिसराय सारि
0: दं द द द सादी
1: आउ तिनी तो तामु थाय खाति मु আকলনি হিন্দি পুকুর হিন্দি আবো তাই কাছা ওবাহাই থাকত বকং গ্রান ইয়াবাহাই রং তো প্রাণী তনার গুলো
0: আও আও আও
1: আনর তংতা তাবু পতং ওবাহাই গ্রান
0: তাম তাম গ্রান আবো
1: থাকত বকং থাকত
0: থাকত বকং
1: ফেন কুচুক বহল বল
0: ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা ফেন কুচুক ফেন কুচুক মানে ফেন কুচুনি বকং ন হেলেবই প্রাণী নার গুতা না আচ্ছা
1: কেতে গাছা ওয়াকরে করান তানর তঙ্গলো কথা বুখন
0: আচ্ছা
1: ওয়াকরে নো বাং প্রাণী নার গও তথং ন গই রাউই প্রাণী নার কেবল খালি পান চাই মানে কথা কম
0: আও আও আও আও
1: আও খানর তঙ্গো আবো
0: আচ্ছা
1: তো তাই গাছা খালি বকলাইন বসুন করান রখনি নার গো আবো গে তো নার মানি নো পাই থাকা
0: আচ্ছা
1: চং
0: রম দি তাবু সানানি থাকে ই ও বুচলি রম দি তাবুক নিনি সবাই বুচলি রোগ বা রম দি নিনি নিনি তামনাই মুই মাসিং খকলেং খকলেং বুচলি রোগ চং ফাতারনি সে প্যাকেট প্যাকেট খাই পাই মানো হ্যাঁ দিবা পাই মানো ফিয়াবা চং তুমুং খাতি নারক মানে হিংকা মেডিসিন ছাড়া আংনাই বিঠি ছাড়া হিংকে আবো বেলাই ন কাহাম তে সিট এবার বুসলি জাতি অংখা বেলাই কাহাম হঞ্জাগো বসাক নি বাকি কাহাম হঞ্জাগো
1: বা ই রগো জে প্যাকেট লাই ফালমানি আবো রক্ত দেবেন বিঠি জাল ভাগ
0: ই আর তো স্প্রে তঙ্গো আবো বিঠি তঙ্গো আ জাগাও হিকে
1: সাংপাই সাং রানি নার
0: খাঙ্কা ই ই ই ই ফরানি নার খাঙ্কা আও আও আও বেলাই বেলাই খেনা হামবাই বেলাই ন হামবাই আও রাংসাক নি তাখুবুখু চামুং খাতি মানে তাবুক নচং সালাই মা পায়ো আবংখা ফাতারনি চং প্যাকেটও যে মানথুক মানে আবহে বিঠি গনাং একেবারে দই সজ্ঞানি বিঠি রুই আবনো প্যাকেটিং খালায়ো এবার প্যাকেটিং সিস্টেম নি সকাং বিঠি রুনানি নাঙ্গো আও রাংসাকি তাকুবুখু সুং তিরিনি সালকামা পান্দাও সুং সালাই দঙ্গো চামুং খাতি মানে আবনো রুকি চং হাইনো হাই কেফিলুনাই ফাইদি তাবুক চং খানালায়ানো তিরিনি হায়ুংনি খরাং পান্দা

0: ফুংকাহাম আকাশবাণী আগরতলা তিনি তাংশাল তাল্লুং তালনি সালনি চিনুই শালমারি চিবরিরা থামচিবা তিপ্রা বিশিখ জুলাই তালনি শালচিথাম শালমারি নৈশাই নিচিদক ইংরেজি বিশি চীন পান্ডা নৈরা থামচিদক পয়েন্ট ব্রে মিটার্স এবার সাশাইনিরা দক চিচুক কিলোহার্চ আওয়াইংই তঙ্গ আও ফুংকচাং জরানি খাকা হামিয়া ফারে যতন লামসাগ চিনি তিনি হায়ুনি খরাং পান্ডাও যং শালবরমনি হাই খালায়ন তিনি ব কক কাহামর তিনি কক কাহাম যং খালায়ন আব্দুল কালাম সৈলামানি কগ্র ব সালাংখা ইমাং গমাউিথাঙ্গ মুক্তরিনি সিজাখাইন তাই বড়রক নিনি গানানি কনরৈথাঙ্গ বিনি সামং পাইখাইন খরকসা খরকস বরক তঙ্গ যে বরক কুঙ্কুচুক তাই শাক শাকন বেলাই কতর হই ও আনসুগ ফিয়া বরক সাইমাইয়া খুমনি মতম্বাহাই তাই বরকনি খুরুমপুই মলবুরুমবুরুম তঙ্গিয়া নাইথক নুকথক জলমা জলসা নন ইয়াকারি থাংনাই সালচালে সালসা ফিয়া নিনি সিনে মুংলে লংমা তং শাক ন তঙে থাঙনা আশেক জরা যং খালাইখা আব্দুল কালাম সাই থাংলামানি কগ্র তাবো খালায়ন তিনি কগ্র
1: খনাইতনাই রংসাকনি তাকু বুকু তিনি মৈতু সদন মারিব তিনি শাল সালচি থাম জুলাই তিনি শালও চিচুকুড়া চার্চি বা খ্রিস্টবিশু যুগপট লাইভ এইট আবু দাতব্য কনসার্ট রি হঞ্জাগো আবু চেংসামানি চিচুকুড়া থামচি খ্রিস্টবিশু তিনি শালানো ফিফা ওয়ার্ল্ড কাপ নি পুইলা চেংসামু চেংজাকমানি আপনার কারিব মৈত্য সতন জাকনাই রপনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুড়া চারচিচুকু খ্রিস্টবিশু পুপ পিয়াস দ্বাদশ বেটিকেন ডিগ্রি আবো জারি খ্লাইজাকমানি তাই আপনার কারিব মৈত্য সতন জাকনাই রপনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুড়া চার্চি বা খ্রিস্ট বিশু লন্ডন ফিলা ডেলফিয়ানি আবো যে জাগা তংমানি আবো ঐতিহাসিক লাইভ এইড দাতব্য কনসার্ট যে চেংজাকমানি আবনি খাতিমু এবা তন্মানি জাগাও তলাংমানি শাল মৈত্য সতন জাকনাই রোগনি বিশৃঙ্গ তঙ্গ তৈব চিচাররা চিবড়ি খ্রিস্ট বিশু ইটালিনি জাতীয় সামরিক পুলিশ আবো সেনাম জাকমানি শাল আপনার কারিব চিচুকুড়া স্নিচি স্নি খ্রিস্ট বিশু মিনুসুটুর এবং মিনুসুটার নিব চিনিও কিনি মার্কিন যুক্তরাষ্ট্র নিসিমি জুদা খ্লাইয়েই সেকাকই রেজাকমানি চিচুকুড়া থামচি স্নি খ্রিস্ট বিশু ক্রিম্পি ক্রিম ডোনাটস আবো চ্যাংসা জাকমানি শাল মৃত্যু সতন জাকনি রকনি বিশৃঙ্গ চিচুকুড়া স্নিচি স্নি খ্রিস্ট বিশু ইথিওপিয়ান আবো আপুবাই সুমালিনি যুদ্ধ উঙ্গিয়া খেবা চবা চ্যাংসা জাকমানি শাল মৃত্যু সতন জাকনাই রকনি বিশৃঙ্গ তিনিতেই শাল চিথাম জুলাই তিনিতেই শালো আচাইনাই রকনি বিশৃঙ্গ তঙ্গ মঙ্গনাং রকনি বিশৃঙ্গ চিচুকুড়া ব্রেচি নৈ খ্রিস্ট বিশু হরিসন ফর্ট আচাইমানি শাল আপনার কারিব তঙ্গ চিচুকুড়া স্নিচি চুকু খ্রিস্ট বিশু ক্রেক বেলামি অব ওয়েস্ট ওয়েলস ফুটবলার নি চিনিজাক ব আচাইমানি শাল আপনার কারিব চিচুকুড়া ব্রেচি খ্রিস্ট বিশু প্যাট্রিক স্টেওয়ার্ট বব আচাইমানি শাল থৈনাই রকনি বিশৃঙ্গ বুমুং গনাং রকনি বিশৃঙ্গ তঙ্গ জেসিম পেপার চিচুকুড়া স্নিচিদক খ্রিস্ট বিশু চিচুকুড়া বাচিবড়ি খ্রিস্ট বিশু

ক্রীড়া কাহালো তাই আপন কারিব নেশাই চি খ্রিস্ট বিশুও জর্জ স্টেন বেনার ববাহেন থৈমানী সাল আসুকজরা যালাইখা তিনি সালনি মৈতু সদনমানী মারিরো

0: abo blam hairok nukza khanke te abono karibo kcham tumung sinus ni akojo tongi tongkhe ing ekhe bemar tongi tongkhanke sinusitis bemar nukza ko mokol ni sakao te mokol ni tolao kisamisa sanai te bisingo bekreng bisingo bisingo manai tongmani hai amti hai nukzak nai te khorang rokbo amti heke khana nai bukungni bisingo belai kheno moila angya kheba hamya manai tongmani hai sabrum nom munam te khunju phasingo bahaino munam amti hai nukzak nai bukungo bo belai kheno munam bahai nongkhor nai abno karibo kulum nukzak nai te bisak tong thogya mokol bukung ngiyakhaba khunju khanai man yahai bukung tei bahai man yahai tei mokol kaham ke nukya amti hai khe ma tong nai noko man thokmani bisingo bahai khe nai kani khlaina ni nang aborokni bisingo ongkha kisasa tumung tuyo som rui a tuino bukung tei shotonei kisa kisa khlai tumung shotonei man khangke kisasa tongthokmung mannai hnei sajago tei abno karibo mukhangni bukungni ganaginiwo kutungni kisa sekrok runani nangnai tumung bukungni kungtui ngekheba bukungni je hamya tui nongkhormani aborokno nang kaham khlai sap khlai tongnani nangnai em pisilin ngekheba পেনিসিলিন আমতি হাই এন্টিবায়োটিক তুমুং সামঙ্গ থেপাকা হানখেবো আবো ডাক্তিন হামুই থানানি গবাংকুক সেপ দংকুগো আবনি পাকি কংরাই খানকে কংরাইনি কুচুক হাইচুক তুমুং নুকসা খানকে রমদি বুকুং তুই তুমুং হামা রহরি মানিয়া হানকে বুকুংন সাপখ্লাই তন্নানি পাকি বেলাইখেন নাংনাই সাইনাসাইটিস অবো গদক জরারমই নিনি তুমুংন নুকজাকি তংখা হংকে কুবুননি বেমার রগো আবো বাকলাই থাঙ্গি মানো আরনি বিছিংতি ব্রনকাইটিস অংয়াখেবা আমতি হাই ব্রনকাইটিস নো কিছিলি উই তুমুং কুবুননি বেমার নি ইয়াকনি কাতি উই তংনানি বাকি সাইনাসাইটিস বেমার নবো বেলাইখেনে নাইকানি খ্লাই তন্নানি নাংনাই আসুকজরা খনাবাইখা তিনি সাখামক্রাইনি কগো সাইনাসাইটিস বেমানরকেই ককথাইসা থাইনাই
1: তাব খনারায় নাম তিনি হুকবারনি কক হায়ুন খরং পান্ধ হুকবারনি কক চং খনালায় না মুলাই কাইমানো রকে কক আও চং মুলাই যতন সিনিব তাই মুলাই চিনি মুখতংনি বিশিঙ্গ ব ডালসা খপজাগ চিনি বাকে মুলাই নাংকুক মা হনে সাজাগ তামনি হবা মুলাইও পদরে পদ চিনি সাক কাহাম তংনানি বাকে আ মানে রক মানথব মুলাই নাই বচাই মানো মুখতং খাই তাই মুলাইনি বুতই যাও ফিয়াবাদ মুলাইনি জরা হাঙ্কাই মুলাইনি বুতই নাকব মুলাইও তঙ ভিটামিন সি তাই আইরন ব মানথব হই সাজাক তঙ আবন কারে বলাইও ভিটামিন এ রকব মানথক মুলাই যাও বাকসাকে বা হর চাকাই যায় হই সাও ফিয়াবা সা গাম জমা গরং রকনি ককনি বিশিং দই খনাও যেন মুলাই হর চাকাকাই চিনি বহকনি গ্যাস রক থাঙ হই খনাও তাই সাকের শুক্র ব হামুয়াবন বাকি মুলাইন যেন বহাইকে কাইন না মুলাই কাইনানি সিগাংন ওয়াইরে ওয়াই আল জয়ন নাই দামনি হমবা কবনি মুখতং থাইকতং কাইমানি সাই মুলাইন তৈ ব কাহামকে যেন আল জয়ন নাঙ দামনি হমবা বিনি বুতই হা বিশিং সরসাই থাকনা নামানি বাকি যেন মুলাইন বেলেখানা আল জয় হারব হরফকাই কাইনানি নাঙ মুলাই বুঝলে সারদানি সেকাং

0: চলেনিও হরচা চমুই আফরু তৈ কসরে রফরফকে নানা নামাই তাই ওল হাই মোলাই বাক কাইসা তাই হাচিং বাক কাইথাম খাই সাপলে আফরু সার জানা নামাই সারের মানে সালচি বা রঙনি আগল হাকে যেন মোলাই বড় কুবুং এবার কেসেন আবজন নাই মানে তাই যে কুবুং মোলাই ফাংচারা আর মোলাইন যেন ফুই যাই মানো আপরকে ফাংব যেন সাই সাইকাই রই মানো তাই নিরানি রবাই গুরুগুই রানা নামাই মান খাঙ্গাকে ইয়া ফাঙ্গ পটাশ এবার মুসকি গুড়া রুই রানা নামাই দই গ্রী নি জরা হাঙ্গাকে দই জবই রানা নামাই ওলকাই নালা খাই আর দৈন রহরি রানা নামাই অমহাইকে মোলাই খাইকে আঙ্গাকে যেন নগো তালনি রংনি বিশিঙ্গন মোলাইও বুবার ফাইমানি মোলাইনি বুথাইব যেন আশক ন চাইমেন অবনকারী বোতে কেসে কক সাথে গেলায়ও মোলাইনি পদরে পদ জাত দঙ্গ অবনী বিশিঙ্গ পোষা দেশি পোষা হিমানি চাইনিজ পিঙ্ক জাপানিজ হোয়াইট অব পদরে পদ দঙ্গ অবরগ্ন হাকে অক্টোবর ডিসেম্বর তাল যেন কাইমানো আশুক জরা যেন খালাইকা মোলাই কাইমানো রেগেই ক তাবো খালাইন কক থমর
1: তিরিনি চিরিয়াকনি পুইলানি ককথুম সিপাহীজলা ডিস্ট্রিক্টনি ডিএম ককমকাংসা ও সাকলাইখা তৈ তরমানি হারুয়া কোয়াকমানি তৈ কবুনি গবাং মা আকজ ক্লাইমানি ইয়াকনি কাতিউই তগনানি পাকৈ কাইসা হপুং সাপুং মানথকনাই আমতেহাই কন্ট্রোল রুম খুলক জাখা আরো অ কন্ট্রোল রুম জেবা মংসা আকজনি ককতমারুই ককদুকনি বিশিংতেই সাহরে মাননাই ককদুক নাম্বার অংখা 03812867303 তঙ্গতে কেসা 6730953909 বিশালগড় মহকুমানি যে ডিএম অফিস আজাগানি ফোন নম্বর এবার ককদুক নাম্বার অংখা 7005249124 আপনা কারিব সাকলাই জাখা সুনামুরা মহাকুমানি আরো নিব হাইনো ফোন নম্বর দঙ্গ আজ আগানি হেঁকে 7630568 48 আপনা কারিব জম্পুজলা মহাকুমানি আজ আগে হাইনো ফোন নম্বর দংনাই এবার ককদুক নাম্বার দংনাই ককদুক অ ককদুক নাম্বার তুই তরমানি আকজ ক্লাইখা হানকে ইংখেবা তৈ কুবুনি আকজ রমদি বাংলা ফাইমানি ইংখেবা রমদি হারুয়া কোয়াকমানি আমতে হাইরক তুমুং টঙ্গি টঙ্কা হানকে ককদুকনি বিশিংতে গরঙ্গি মাননাই জম্পুজলা মহকুমানি ককদুক নাম্বার খা 03812910322 ও নাম্বারও দাদাক সিদা ককটুকনি বিশিংতেই সাহরে মাননাই
0: আনিয়াগব দঙ্গ তে কেসে অব হাই হাস্তে হাপাংনি কক থমতাই হুকুমো দাগিখুনি বাকদে কমগাইস সাকলাই জাখা উত্তর পূব আমচাইনি সাংস্কৃতিক কেন্দ্র এবার হুকুমো বিশিংতে যে গুরু শিষ্য পরম্পরা প্রকল্প আর ইংরেজি বিশি 2026 এবার 27 নি যে লয়খলাইমুং রিম্বাগৈ কয়বলাই সানহর জাখা অমনি বিশিঙ্গ দঙ্গ রুচামুং মুসামুং তাই ওয়ারু ওয়ানি সামুং তাই কাঠনি সামুং তাই পদরে পদ কায়া আকুমুং তাই অবরক কমর তুতুই অংতংখা আবনী বাকি আবনতেই ব বুসকাঙ্গ।

আশ্চর্যরে অনিরুদ্ধ দেববর্মনে খরাংময় এবার চামুখানা বাইখা আকাশবাণী আগরতলা তাবুখানা বাইন নবর্তে বাণে কক তিনি নখা চমুই কুপলং তঙ্গন তুমসামারি তঙ্গন থামচিনি ডিগ্রি সেলসিয়াস তাই তুমসামারি নিখামা তঙ্গন নৈচিন্তক ডিগ্রি সেলসিয়াস নখাও শিবংমারি রাও চুকুচিচার তাই হজাক খাইমানি কগ সাকলাই যাখা যত হাসতেনি যত জেলাওনো ফেরাং কগই ওয়াতই ওয়াইমানন আশেক জোড়া নম্বর দেবানি কগ্র খানা পাইখা আকাশবাণী আগরতলা তাই কিসা জোড়ানি বিশৃঙ্গ খানা পাই না দিল্লি নিয়ে কেন্দ্র নিয়ে আওয়াই খেলাই যাক সংস্কৃত তাই হিন্দি পাই কক্তমা

0: বিঠিও নাঙ্গোতা বই বিঠিও নাঙ্গোতা আউ হিকে তে কাম করান তো
1: আগে তো সে তো আসে তো মুয়া মুয়া তে যা ফরান মার না হিন তো
0: গা মুয়া ফরান কা না না
1: খামা বুবার বাই মুয়া ন
0: আচ্ছা
1: গানিন খামা তো তংলা
0: আউ আউ আউ
1: মানো আই মালিয়া সাকো তুমি লাই তো মাইসা বক লানাঙে খামবাই মানে
0: খামবাই মানে আচ্ছা কেন ফালে যা মানসা খামানো
1: সানানি মনে বাকচারি ও বন বনরে হসারি ও
0: আচ্ছা
1: মতাই আরম ন খাব ফালো
0: আও
1: কংসা কংসা ন আংবা পাইকারি সেরি হুঁকাই বা
0: বুসুরক মান কংসা ও
1: জানো 40 টাকা র
0: আচ্ছা
1: 30 টাকা র খেরিটা
0: আচ্ছা আচ্ছা
1: কল কল বিশে কত হুঁকাই বা
0: আও
1: 40 টাকা র মান্দার চাও
0: তারপরে
1: ন কসই দাসার নিনি কসই বাংফাই রক কাকে মান্দার মাংস যে মান্দার মাংস যে বসলে বাংলায় রক ফন তো মার ইয়াং খাঙ্গো
0: আবুন
1: আজকে মান্দার এর খা
0: মান্দার এর সুকাতা
1: গাই নিনে মগ নাম রক নিনি খাকলো গন চাকমরা রক যে মুখরা সামা মানে ও মানে বকং রক মানে কসম কুফু রক
0: আসে কষ্ট লাগে না
1: বুফাঞ্চি মে ফটং থাতাং খাই কলাং থাকা
0: গাঙ্গা
1: তোন তাম হাই কিউরি রে বাইকা
0: তুই তাম খাইছ না সা আবুন মুরুগি টং না নি নাঙ্গো তাক তো বলং হলং কতর কৃড়ি খা বরব বলং গো চানানি কৃড়ি খাঙ্কে
1: জানি ন গানা
0: আবার ন প্রকাতা ই
1: খনকাই বলং রক টং গো
0: রাবাত
1: এই গো খনকাই খনকাই বাগান টং গো গাই সেগম বাগান টং গো
0: চা মন কৃড়ি খা হে বরক বংনি যে মান মানি যত্ন চা বাই উতা
1: এই বলং হালং রগ আলি আগিলা বলং কতর কতর টঙ্গ বুফাং কতর কতর টঙ্গ জানি বলং নি কুসুমাই টঙ্গ দুরুম বই টঙ্গ খাই বাই টঙ্গ খাইজুয়াল টঙ্গ জরাম টঙ্গ
0: সাই সিকুল মাইয়া বরকনি বরকনি চামুং তং মানে বাকে আগি খাই নংখরিয়া কে তাবু বলং কতর কৃখা আমি চামুং নং কৃখা কে বলং মাল মাতারক অংখর বাই খাতা
1: তাবু
0: আও আও
1: তাবু খাই গ বরক আ বলং কোন সুমসালি আংগাই কামি কামি ন হাবি
0: কামি কামি হাবি চা খাতা তাবু খে
1: বরক অখিমা বাঙিং তং মাইয়া
0: ই ই
1: উমরো কাই বা নাহার ঐ তং তাং মুসারং তং মুং নং না
0: উম উম
1: বহক
0: নিজালা বেলে হামবাই বাই কৃং মানে বাকি তাই নাকলাই খাতি উই না রুদি বেলাই বেলাই হামবাই গ্রী
1: হাইছে
0: না থাবরসুক খাতি না রুদি ফাইলাই দলকে থাবরসুরক জানা বাকি নিনি গ্রান আও গ্রান মুখিতং থাইকং রকনো জানানি বাকি বেলাইন হামবাই আও দরম পাই চিনি রায়দানি বিশিঙ্গো চিনি

বরক দরম পাইন বো খাদি উই নারগি পানো দরম পাইন দরম পাই গড়ানো সালনি সাতাম সালথাম সাতঙ্গ ও ফুরানই উই আর তিসাউই তনিও মানথগিয়া জরাও আ দরম পাই গড়ানো ফেকগৈ দরম পাই বাহান্ন সিন্দাই বাই রগৈ গতি কাহাম বাই এবা চিনি রুই মুখী সঙ্গী চাও আবত নর্মেলিনো চাও দরম পাই গড়ানো মুখী সঙ্গী চামানো কারিব কুবুননি রমদি দরম পাই গড়ানো মুইহান রকবাই আহান রকবাই তেই মুই বরক রকব সঙ্গী চাই মানো মানথগিয়া জরাও আবনো চং বেলাই খেনো মুখিতং খালাইব চাই মানো মুখী সঙ্গী চাই মানো তাই আপনো কারিব নগ তুমুং বরক রক ফাইকা হানকে ইংয়া খেবা নগ সাব্রুম ব্রুম ফাইয়া আমতি হাই বড়রক গদক মা সালনি উলরগ ফাইকা হানকে দরম পাই গড়া বাই মুইহান্ন সঙ্গী চারকা হানকে বেলাইন মুইতু টংজাক নাইজাত ইংগী নকজাক খাই তনাই রংজাকি দাকু বুকু খুফাইদি গরঙ্গি নাইন হাইন হাই কক দুগো হ্যালো হ্যালো ফোন কাহাম তাকু হ্যালো সাদি সাদি তাকু তাকু ব্রিজেস খানা এ পেক জলন তাকু ব্রিজেস সাদি দ নিনি ক কিসা সজাক সজাক লাই খা উই দা কিসা সার্ভার নি কিসা কেবেন মুক জাখানা তিনি তো ওয়াতি বাই দমানি বা হাইফানো তাকু নাই কাহাম গরম দং দি তে মহাই গ্রান মানই খাতেজাক মানই তমু নো মা চাকা হাঙ্কে কিসা সুকসি নি আকাশবাণী এফ এম নব মুইটু খাই দি দেলাই আহাম বাই কিসা সজাক সজাক খামানী বাকি নিনারো কিসা সার্ভার নি নেট নি কিসা কেবেন মতং না চাকুমুরা চাকুমুরা গড়ানো সালনি সালতাম সুক সাতঙ্গ ফুরানই উইয়ারও উইয়ার সাকাও এবার গান্তিনকনি চার সাকাও তিসাইতনিও উলো আবনো তাঙ্কুগী মুই সঙ্গী চাও চাকুমুরানি কখনো তো সানাছে ককরে চাকুমুরানি বুকুর জেসু কথক বাহানব কথক তাই বিনি বুসলেই নব চং চাওই মানো চাকুমুরা বেলাইনো চিনি ভারত হাক্তরনি বাকি হনকে যত নিসলাই নাঙ্কুকমানি মৈখদংনি বিসিঙ্গ চাকুমুরানি বুমুংন সকপায়ো চিনি ভারত হাক্তরও নিনি হাসুগ উংথুন একেবা হা খামাও উংথুন চাকুমুরা বেলাইনো হামকুগো তে চাকুমুরা চিনি বসাকনি বাকি বেলাইনো কাহাম চাকুমুরানো বথাই যে সুক সং চাউই মানো বর্ষকনো বো চাউই মানো বিনি বলাইনো বিনি বকংন বিনি বর্ষকনো তাই বিনি বথাই বুকুর তাই বিনি বুচলি বেবাকনো সং চাউই মানো আবনি বাকি চাকুমুরা বেলাইখে

0: কাইনানি নাঙ্গো তৈ খাতি মুনি রায়দাও চাকুমরানো গদক মা জরা রমই খাতি হইব নারগই মানো আও হাইনো হাই ককদুগো হ্যালো হ্যালো ফুঙ্কাম তাকুক সাবং হ্যালো
1: ফুঙ্কা মাউসা
0: বেলায় বেলাই কেন ফুঙ্কাহাম বেলাইনো লামসগো মামা সাদে মল রগ ন
1: আর যে বাইরে সাইমি আর বা নি বিভিন্ন দীর্ঘদিন তনিমিয়া জিনিস না যদি ফ্রানই আবনো যদি তন খাঙ্কাই মানে আব এমন সামুঙ্গ
0: নাংসুকটা
1: সংরক্ষণ খাইনা বাকি ফ্রিজ ফ্রিজ রক্ত করি তাবুক তো অনেকদিন তনাম বাগিনে ফ্রিজ রক তোমার তোমার ঠান্ডা রক কুতুম রক ঠান্ডানো কুতুম খাই টানা রঙে বাগিনে বিভিন্ন আর্টিফিসিয়াল
0: খালিতে
1: বৈশাখ জ্যৈষ্ঠ মাস আরাম খাই বছর মাইরং চামাহাই যেমন হুগো মাই কাইনাই যত্রে পদ পদ্রে পদ আরো মানে হুব ফসল খাই মাই মানো মাসি মানো বজরা মানো মাসিঙ্গা মানো মফল কায় থাকায় গরম পাইরক মানে গাছে পাই ফেলে আসুক আরো মানে কাইলাই আরো নিবি রায় পাই হাঙ্কাই আরো নিউ মুয়া কলো কলো খাই হাই আসাই ফাইনাই আপনার চাউনাই আগ্রং
0: টানা
1: বসুক বখর কাহামাই বরক
0: আবার
1: মানাই বকং নি রান আবন উলো ফ্রানী নাই চাকাই এমন ঠক ঠক নাই জেল সাম
0: যা
1: জুদা
0: টেস্ট
1: ওহান তহান বুঝে বুথারে বুঝি বহান চামান আবো মানে ন্যাচারেল প্রকৃতি মানে আবনি মোলা যা যে বছর
0: আবার
1: মাং মা খাওয়াই বলাই পাই না হাই

0: কথং চামং নংমং কানমং চমং বেবাক নন নিনি হুক হুকুমু মুকুমু নিনি দফানি বেবাক রায়দারক নন বাহাইকে খাতিনাই আবোব খবজাক চামং নংমং খাতিমানী বিশিংতেই রমদিতাবু গ্লুবিয়া সবাই নিনি কসয় আমতে হাই বথাই রকন তে আপনি বুচলি রকন চং খাতি উই নারগৈ মানো তাবুক চ হাতিও মানথগো গবাং মা কসই বুঝলি সবাই বুঝলি অংথুন লুবিয়া বুঝলি অংথুন গবাং মা রম দি তাবুক লেটেস্ট খাই রাসমা আমতে হাইরো গবাং মা বথাইনি বুচলি রকন চং পাইনারী মানথগো নিনি হাও নিনি দফাও নিনি গানাগিনি ও নক নুখংনি গানাগিনি ও মানথক মানে মানেনো নং বাহাইকে প্রিজার্ভেশন খাইনাই তাই নং আবনো খাতিউই নারকমানি উলো চামুঙ্গো বাহাইকে নং আবনো চামুং সামনাই আবনি রায়দারকনো নং আবনো খাতিউই নারকানি নাগনাই আবো সাইন্টিফিক বি সাইন্টিফিক আবো চিনি হাবার বাই নবার দুইবার বেবাক বাই গরংজাক আ জাগাও মূসা হামিয়া মানই গরে খাচুক সং হাইন হাই গরগে নাইন ককটুকু সাবু দো হ্যালো বেলাই বেলাই কেন ফোন কাহাম তাইলাম সুগো সাদি
1: দাদি ডাইল মটর সয়াবিন আবো হাইরং তনানি নাং
0: আও আও আও
1: তাই উরুম রম হে আবো হাইরক দা
0: আও আও বেলেন খা খামো দাখু মা সাচু সিনাই বেলেন হামবাই গরম মানে বাকে আও রাংসাকনি তাকু বুকু মিখুমু আহান মুইহান সুতুই থা হাচিং তৈ গবাং মা আমতে হাই গবাং মা মানি রকনু নজন খাতিউই নারগি মানো মহাই কক বথমা রগি হাইনো হাই তৈ ওইসা কিফিলানো নরক যতন কাহাম গরং তংদি যতনেন হামবাই

সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। এরপর মন্ত্রী 14 ও 15 জুলাই বেলজিয়াম সফরে থেলস গ্রুপ এবং সিলক্স গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক গোলটেবিল বৈঠক এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেবেন শ্রী গোয়েল। সবশেষে মন্ত্রী এ মাসের 16 ও 17 তারিখে ফিনল্যান্ড সফর করবেন। ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী দুদিন বিদেশমন্ত্রী বেলজিয়াম সফর করবেন। ব্রাসেলসে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের বিদেশমন্ত্রীদের সঙ্গেও আলোচনায় মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এপর্যন্ত উদ্ধার করা হয়েছে। 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে তারা সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ফের অবনতির পথে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজমাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই আমেরিকা পদক্ষেপ নিচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জিয়াস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাত করেছেন তিনি। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন। ইসরায়েলের জাতীয় নির্বাচন চলতি বছরের 27 অক্টোবর হবে বলে ঘোষণা করেছে ইসরায়েলের সংসদ কনেসেট। গাজার যুদ্ধের পর এই প্রথম প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশে নির্বাচন হতে চলেছে। কনেসেটের বর্তমান মেয়াদের শেষ অধিবেশন হবে আগামী শুক্রবার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ, 18 জন মহিলা। 60 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর DARPG আজ মেঘালয় সরকারের সহযোগিতায় শিলংয়ে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও ই গভর্নেন্স সংস্কার বিষয়ক 2দিনব্যাপী একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। জনপ্রশাসন ও ডিজিটাল প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে এই সম্মেলনে সারা দেশ থেকে নীতি নির্ধারক, প্রশাসনিক প্রধান, প্রযুক্তিবিদ এবং এ সংক্রান্ত বিশেষজ্ঞরা যোগ দেবেন।
সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রশাসন, সাইবার নিরাপত্তা, জনসেবা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা, উপভোক্তা সুরক্ষা, ব্যাংকিং, নগর প্রশাসন, গ্রামীণ উন্নয়ন এবং প্রযুক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো

করবেন। সেখানে তিনি স্পেনের চেম্বার অফ কমার্স সিইওই এবং আইসিইএক্স স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সেখানে দুদেশের শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাড়ি নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি, রেলপথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন ক্ষেত্রে পারস্পরিক

0: নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরার মানু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলসের 8th ব্যাটেলিয়ন এবং মানু থানার পুলিশকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গতকাল অভিযান চালিয়ে 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পাচার সন্দেহে পাম্পাইয়া রেয়াং এবং পরশুরাম রেয়াং নামে দুই ব্যক্তিকে আটকও করা হয়। সরকারি হিসাব অনুযায়ী উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17 জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে, 8টি সংশোধনী বিলও সরকার এই অধিবেশনে পেশ করবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে ইসরো জানায়। মিশন চলাকালীন প্যারাশুট ও তার সঙ্গে যুক্ত ব্যবস্থাপনার বিষয়টিও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় শুরু করেছে। এর আওতায় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি বিভাগে 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা অংশ নিতে পারবেন। তারা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। মন্ত্রক জানিয়েছে, আজ থেকে মাই ভারত পোর্টালে এর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 জন শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। জয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, নতুন দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের সোয়ারিত যোশী। এই সাফল্যের মাধ্যমে 87টি দেশের 381 জন প্রতিযোগীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাকস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। পরমাণু শক্তি বিভাগের সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তরুণ পদার্থবিজ্ঞানীদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেক্সান্ডার জেরেফকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। ইতালির প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার। লর্ডসে মহিলাদের একমাত্র টেস্টের গতকাল তৃতীয় দিনে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান করেছে। জিততে হলে ইংল্যান্ডকে আরও 327 রান করতে হবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক। উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ এক। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কাতারের প্রধান আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে ভারত আজ একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। গতকাল প্রয়াত কাতারের শীর্ষ নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতের এই সিদ্ধান্ত। সেই অনুসারে দেশজুড়ে যে সমস্ত সরকারি ভবনে নিয়মিত জাতীয় পতাকা ওড়ানো হয় সেখানে তা অর্ধনমিত রাখা হবে। এই শোক দিবসে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। এদিকে তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ভারত সরকারের পক্ষ থেকে শোক জানাতে কাতার সফর করছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরে গোমতী জেলার 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন ও শ্রম দপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিভিন্ন ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি, সড়ক উন্নয়ন, নতুন সরকারি কার্যালয় নির্মাণ এবং মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায় ও নিরাময় ল্যাব কর্মসূচির সূচনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেব রায়।

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারত মাই ভারত এর মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী প্রতিযোগিতার পর্ব চালু করেছে। এই প্রতিযোগিতাগুলি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় যোগ দিতে পারবেন। প্রতিযোগিতাগুলি 3টি স্তরে পরিচালিত হবে। জেলা স্তর থেকে শুরু হয়ে রাজ্যস্তর এবং সবশেষে জাতীয় স্তরে প্রতিযোগিতা শেষ হবে। কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, মাই ভারত পোর্টালে আজ থেকে নিবন্ধন শুরু হবে। মাই ভারত নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রির মতো 5টি সৃজনশীল বিভাগে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কলম্বিয়ার বুকারামাঙ্গায় গতকাল শেষ হওয়া 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড আইপিএইচও 2026-এ 5 জন ভারতীয় ছাত্রছাত্রী স্বর্ণপদক জিতেছেন। স্বর্ণপদক বিজয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বিন্দালে, নয়াদিল্লির ঋষিত গার্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের সোয়ারিদ যোশী। 87টি দেশের 381 জন ছাত্রছাত্রীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। কেন্দ্রীয় পারমাণবিক শক্তি সংক্রান্ত সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। আগরতলা পুর নিগমের 11 নম্বর ওয়ার্ড এলাকার অভয়নগর বাজারে নির্মীয়মান লেক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। গতকাল পরিদর্শনকালে মেয়র নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন ও নাগরিকদের মধ্যে আধুনিক পরিকাঠামো, নাগরিকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখেই অভয়নগর বাজার লেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে অভয়নগর বাজার লেকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আসন্ন রথযাত্রা উপলক্ষে আগরতলা জগন্নাথ জীব মন্দিরে গতকাল স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ঔষধ বিতরণ ও রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ও টিএসআর এর যৌথ অভিযানে গতকাল মনু থানার লম্বাবিল এলাকায় 2 যুবককে তল্লাশি করে প্রচুর নেশাদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যুবকদের কাছে 10,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধার হওয়া নেশাদ্রব্যের বাজার মূল্য 10 লক্ষ টাকা। এই ঘটনায় মনু থানায় এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে। ওমানের উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার পর পশ্চিম এশিয়া অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাসের জন্য নয়াদিল্লি গতকাল আহ্বান জানিয়েছে পুনরায়। এই হামলার নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং 1 জন ভারতীয় নাগরিক নিখোঁজ বলে জানা গেছে। এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ক্রমাগত হামলার ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 8.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা শালদকনি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড বেড়েমানি উল মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতালো কিফিলে ফাইকা অ হাকতর কাইথাম বেড়েমানি পুইলা বেড়াইমো মন্ত্রীবক্রক ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু নিকবক মুম্বাই ইন্ডোনেশিয়া বেড়াইখা বেড়াইফ্রু বাবাইনিনি হালগ্ন তৈব রাগ্রনানি বাকি হাকতর কাইনি বিশৃঙ্গ শুক্রবৈ ককলাম সালাইজাখা উলনি বেড়েমো মন্ত্রীবক্রক মুচাং মোদী অস্ট্রেলিয়ানি মেলবোর্ন থাঙ্কা আর ভারত অস্ট্রেলিয়ানি বিশৃঙ্গ উলথাম কুচুক বেড়েমনি কক খালাইমুঙ্গ অস্ট্রেলিয়ানি মন্ত্রী বক্রক এন্থনি আলবানিস বাই কক সালাইকা পাই থাক বেড়ামো মন্ত্রীবক্রক নিউজিল্যান্ডি মন্ত্রীবক্রক ক্রিস্টোফার লুকসননি কবক মুম্বাই অকল্যান্ড বেড়াইখা বিশিক গ্রীচি উল তাবুক নপুইলা ভারতনি খড়কশা মন্ত্রীবক্রক নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্কা কাতারনি বক্রক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি থৈমাবাই ভারত তিনি সালচানি বসংখা খাম্মা পালাইনা সাকলাইখা মিয়া হর থৈজানায় কাতারনি অজানি বখাক বরম ফুনুকানো নাহারৈ ভারতনি অকচংমুং আবনুরগৈ হাকতর গনাঙ্গৈ জে থায় হাপাংনি নগ্রগ তিসাজাক টংমা বসংবানা আবকিচা কারিজাক টংগানো অখা খাম্মা ফুনুকমা সালো হাপাংনি মূংসা টংথকজাকনৈ পান্দা অংলাক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাতারনি বক্রক থৈজামাবাই খা খাম্মা ফুনুকা বুইহা নাইখুংনি বখাক তৈসাজাকা সংসদ বেড়েমনি মন্ত্রী কিরণ রিজিজু

0: আজও এ শহর জুলাইয়ে সেজে ওঠে, ছোট লণ্ঠনে মন কেমনের রাত, স্বপ্নকে ঘিরে আজও মাতালেরা জোটে, শুধু ভিজে গেল বাড়ায় না কেউ হাত।
1: এ গান আমার শ্রাবণে শ্রাবণে ফিরে, আষাঢ়ে গল্পে সাক্ষী তো ছিল সেই, আমরা গিয়েছি সময়ের কাছে হেরে, শুধু বৃষ্টির কোনো বিকল্প নেই।
0: শ্রাবণ মাস মানে মেঘলা আকাশ আর রিমঝিম বৃষ্টির মেলা। বর্ষার এই দ্বিতীয় মাসটি বাঙালি জীবন, প্রকৃতি এবং সংস্কৃতির সঙ্গে এক গভীর বন্ধনে বাঁধা।
1: আষাঢ়ের প্রারম্ভিক বর্ষণের পর শ্রাবণে এসে বৃষ্টি যেন তার পূর্ণ রূপ ধারণ করে। আকাশ ভাঙা মেঘের দল অবিরাম ধারায় ভিজিয়ে দিয়ে যায় তপ্ত ধরিত্রীকে, আর এই সময়ে প্রকৃতির রূপ যেন দেখার মতো হয়।
0: গ্রীষ্মের ধুলোবালি ধুয়ে মুছে চারপাশ এক স্নিগ্ধ সতেজ সবুজে ভরে ওঠে। গাছপালা নতুন পাতা গজিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। নদী নালা খাল বিল কানায় কানায় পূর্ণ হয়ে এক নতুন যৌবন পায়। মাঠের পর মাঠ জুড়ে চাষিদের ব্যস্ততা বাড়ে আমন ধানের চারা রোপণের।
1: বৃষ্টির একটানা মধুর শব্দে চারপাশের কোলাহল যেন শান্ত হয়ে আসে, যা মনকে এক অদ্ভুত উদাসীনতায় ভরিয়ে দেয়। বাঙালি সাহিত্যে শ্রাবণের বৃষ্টি এক চিরন্তন অনুপ্রেরণা।
0: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, সবাই শ্রাবণের মেঘ ও বৃষ্টি নিয়ে অসংখ্য কালজয়ী গান ও কবিতা রচনা করেছেন। শ্রাবণের গগনে ঘন ঘনঘটা বা আজ শ্রাবণের পূর্ণিমাতে, এর মতো সৃষ্টিগুলো আমাদের মনে বৃষ্টির আবেগ ও বিরহকে আরো গভীর করে তোলে।
1: মেঘাচ্ছন্ন দুপুরে এক বাটি গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা যেন এই মাসের এক অঘোষিত উৎসব। তবে শ্রাবণের একটানা বসন্ত শুধুই আনন্দই আনে না, কিছু দুর্ভোগও ডেকে নিয়ে আসে। অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় যেন জল জমে যায়, ব্যাহত হয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, দিনমজুর থেকে শ্রমজীবী মানুষের উপার্জনের পথ যেন কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও সব বাধা পেরিয়ে শ্রাবণের বৃষ্টি বাংলার বুকে যেন নতুন জীবনের বার্তা নিয়ে আসে, যা মাটিকে উর্বর করে দেয়, আগামী দিনের ফসলের সোনালী স্বপ্ন দেখায়, আর সর্বত্রই যেন ভালোবাসায় ভরিয়ে তোলে।

এবারে দেখে নেব আজকের দিনের ইতিহাস কি বলছে। 1830 সালে আজকের এই দিনে কলকাতার স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়। 1905 সালের এই দিনে কলকাতা থেকে প্রকাশিত শক্তিবান পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়। 1929 সালের এই দিনে ভারতীয় বিপ্লবী যতীন্দ্রনাথ দাস জেলবন্দীদের অধিকারের দাবিতে আজকের দিনে 63 দিনের অনশন শুরু করেন। 1900 সালের এই দিনে জন্মেছিলেন বাংলা নাট্যমঞ্চ থেকে এবং চলচ্চিত্রে বিখ্যাত বাঙালি অভিনেতা ছবি বিশ্বাস। আর আজ 13 জুলাই কাশ্মীর শহীদ দিবস। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: এবারে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বে, অর্থাৎ লিখছি তোমায়। তার আগে জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। জীবনের নানা মোড়ে, নানা পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার আমাদের সামনে এসে দাঁড়ায়। একটি কঠিন লড়াই জয়ী হওয়ার পরও প্রশ্ন জাগে, এরপর কি? আবার ব্যর্থতা বা পরাজয়ের মুখোমুখি হয়েও মনে হয়, এরপর কি? পড়াশুনো শেষ করে কর্মজীবনে নতুন পদক্ষেপ নেওয়ার সময় অবসর জীবনে কিংবা সমাজ ও দেশের পরিবর্তনের প্রেক্ষাপটেও এই প্রশ্ন আমাদের ভাবায়। থেমে যাওয়া নয়, বরং নতুন পথের সন্ধান, নতুন লক্ষ্য নির্ধারণ এবং নতুন স্বপ্ন দেখার প্রেরণাই যেন লুকিয়ে থাকে এই দুটি শব্দে, অথ কিম। এই প্রশ্নবন্ধকে কাঁটা ছেঁড়া করতে অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় অত কিম আমাদের মেইল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠির সরাসরি পাঠান আমাদের দপ্তরে। অত কিম বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবন দর্শন, স্মৃতিচারণ, ভাবনা কিংবা সৃজনশীল লেখা আমাদের পাঠিয়ে দিন।
4: লিখছি তোমায় পর্বে শ্রোতা বন্ধুরা, আজকে প্রথম যার চিঠিখানি পড়ে শোনাব, তিনি হচ্ছেন ভানুমতি মদক, অযোধ্যা, বাঁকুড়া। তিনি কি লিখছেন আপনাদের পড়ে শোনাই। প্রিয় অভিজ্ঞাপন, লিখছি তোমায় পর্বে প্রথমেই বলবো, যুগ পরিবর্তন ঘটেছে, এখন ডিজিটাল প্রযুক্তি কেড়ে নিয়েছে যুব যুবতীর দক্ষতাকে। আগের দিনে, অর্থাৎ 70-75 বছর আগে, যুব দক্ষতা ছিল একটু অন্যরকম। মা ঠাকুমার মুখে বলতে শুনেছি, এত শিক্ষিত হয়ে কি হবে, বাবা ঠাকুরদার যে জমি জায়গা রয়েছে সেগুলোই চাষ করে জীবনের উন্নয়নের দক্ষ যুব হয়ে ওঠো, তাহলেই ভবিষ্যৎ জীবনের উন্নতি আসবে, কোনো চিন্তা নাই। তখন যুবকেরা তাই মেনে নিয়েছে এবং বেশ আনন্দে জীবন ধারণ করত। বর্তমানে যুব দক্ষতা মানে শিক্ষার উন্নতি হতে হবে, সমাজের কিছু পিছু পড়ে থাকার মানুষের পাশে দাঁড়াতে হবে, তবেই তো যুব যুবতার মধ্যে যে দক্ষতা তার প্রমাণ পাওয়া যাবে। শুভেচ্ছা আনতে ভানুমতি মদক, অযোধ্যা, বাঁকুড়া।
3: এবারের চিঠিটি লিখেছেন তপন কুমার মজুমদার, তেঘুরিয়া, কুলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা 157। তিনি লিখছেন সচেতনা অভিজ্ঞাপন। তোমার জুলাই মাসের বার্তার প্রথম বিষয় রেখেছো

যুব দক্ষতা, যা ডিজিটাল বিশ্বে কালোপযোগী অর্থবহ নিঃসন্দেহে নবীন প্রজন্মের কাছে প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ ভাবনা। বিশ্বজোড়া পাঠশালায় শিক্ষাগুরু স্বামী বিবেকানন্দের শাশ্বত বাণী সকল যুব সম্প্রদায়কে উদ্ভূত করে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব পারফেকশন অলরেডি এক্সিস্টিং ইন ম্যান। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক পার করে বলাই যায় বিশ্ব এমনিতেই নানাবিধ আধুনিক পদ্ধতির দক্ষতা, বিশেষভাবে প্রযুক্তি নির্ভর। সেই সব দক্ষতা ও সামর্থ্য যেগুলো শিক্ষাবিদ, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানসমূহ আবশ্যকতার যোগ্যতা হিসেবে স্বীকৃতি দিয়েছে, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এই দক্ষতাগুলো অর্জন করা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। চলমান সমাজের বর্তমান যুগে সবচেয়ে জরুরি যুব দক্ষতাগুলো তা তাদের নিজেদের পছন্দ মতো কর্মক্ষেত্রে বা গবেষণার প্রতিভা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালাইসিস, প্রোগ্রামিং বিষয়গুলোতে মৌলিক বা উন্নত জ্ঞান থাকা, যে কোনো পরিবর্তন সহজে মেনে নেওয়া এবং নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়া, যে কোনো কঠিন বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং নতুন কার্যকর উপায় বের করা, নিজের কাজ সময়মতো সম্পন্ন করার পাশাপাশি অন্যদের অনুপ্রাণিত করা ও পরিচালনা করার সক্ষমতা প্রদান, নতুন প্রযুক্তির সাথে নিজেকে সবসময় আপগ্রেড রাখা, মেডিকেল টেকনোলজিতে স্ক্রিনিং, রোগ নির্ণয়, চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়ার অবদান রাখা, মহাকাশ প্রযুক্তি বলতে উৎক্ষেপণ, যানবাহন, মহাকাশযানের নকশা, পেলোড, মহাকাশযান পরিচালনা এবং ডেটা গ্রহণ ইত্যাদি কত কি নিত্য নতুন নবতম উদ্ভাবনী চিন্তা ভাবনার অংশগ্রহণ করা। পরিশেষে যুবদক্ষতার এই আগ্রহই নতুন প্রজন্মের জীবনকে আরও উজ্জীবিত করে, অজানার সন্ধানিত মানুষকে দেবতুল্য করে, সেই প্রাচীন আগুন আজও জ্বলুক প্রতিটা যুব সমাজের হৃদয়ে। কবির গানে মহাবিশ্বে, মহাকাশে, মহাকাল ও মাঝে আমি মানব একাকি ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে। শুভেচ্ছান্তে তপন কুমার মজুমদার, দেঘরিয়া, কুলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা 157।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমার পর্বে এবারে পরের চিঠি। যিনি পাঠিয়েছেন তিনি অদিতি দে চট্টোপাধ্যায়। কি লিখেছেন আপনাদের পড়ে শোনাই। প্রিয় অভিজ্ঞাপন, যুব দক্ষতা বলতে তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা এবং মানসিক সামর্থ্যের বিকাশকে বোঝায়, যা তাদের আত্মনির্ভরশীল করে তৎসহ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে। তরুণ সমাজই হল জাতির মেরুদণ্ড এবং পরিবর্তনের দিশারি। শুধুমাত্র প্রথাগত শিক্ষাকে সম্বল করে প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে টিকে থাকা তো সম্ভব নয়। প্রয়োজন সুনির্দিষ্ট দক্ষতা, যুব দক্ষতা। যুব সমাজের বেকারত্ব দূর করতে, তাদের কর্মসংস্থান দিতে এবং উদ্যোক্তা হওয়ার পথে পরিচালিত করে। ইলেকট্রিকের কাজ, প্লাম্বিং, অটোমোবাইল, কম্পিউটার হার্ডওয়্যার এবং আধুনিক কৃষি প্রযুক্তির মতো কারিগরি জ্ঞান যুবকদের স্বাবলম্বী হতে সাহায্য করে। তথ্য প্রযুক্তির এই যুগে কোডিং, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের মতো ডিজিটাল দক্ষতা বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। ভাষার মাধ্যমে যোগাযোগের দক্ষতা, দলবদ্ধভাবে কাজ করার মনোভাব, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নেতৃত্ব দানের ক্ষমতা, ব্যক্তিগত ও পেশাগত

গত জীবনে সাফল্যের পথপ্রদর্শক, উদ্যোক্তা হওয়ার দক্ষতা তরুণদের চাকরি খোঁজার পরিবর্তে চাকরিদাতা হতে উৎসাহিত করে। বেকারত্ব দূরীকরণ অর্থনৈতিক প্রবৃত্তি এবং যুব সমাজের একটি উন্নত ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে বিশ্বব্যাপী যুব সমাজকে দক্ষ করে তোলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপিত হয়। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে। যুব সমাজকে কর্মমুখী আর বাস্তবসম্মত দক্ষতায় প্রশিক্ষিত করার জন্য শিক্ষার প্রতিটি স্তরে বৃত্তিমূলক শিক্ষাকে বাধ্যতামূলক করা, সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা এবং বর্তমান যুগের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কোর্স চালু করা অত্যন্ত জরুরি। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে যুব দক্ষতার উন্মেষ ঘটাতে পারলে যে কোনো দেশেরই তো সার্বিক উন্নয়ন অবশ্যম্ভাবী। শুভেচ্ছান্তে অদিতি দে চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষিকা, গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।

এখন সময় হয়ে গেছে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেবার। প্রথম তথ্যটি, উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র NEZCC এর গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে 2026-27 যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ, বেত, কাঠ খোদাই, যাত্রা, মুখোশ তৈরি, বিশেষ করে এই অঞ্চলের মৃতপ্রায় এবং লুপ্তপ্রায় সংস্কৃতি বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু শিষ্য হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সরকারি নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে 15 থেকে 25 বছরের 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। গুরু প্রতি মাসে 7,500 টাকা এবং সহকারী প্রতি মাসে 3,750 টাকা এবং শিষ্য প্রতি মাসে 1,500 টাকা সম্মানিত পাবেন। আবেদনকারীকে উপযুক্ত নথিপত্র এবং বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যে আর্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ 31শে অক্টোবর, দুঃখিত 31শে আগস্ট 2026। আবেদনপত্র বিস্তারিত তথ্য NEZCC এর ওয়েবসাইট www.nezcc.org

0: mezccindia.org.in এ পাওয়া যাবে। সেই সঙ্গে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিই, বন্যা ভূমিধস সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সিপাহীজলা জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। তিনি বলেন যে বন্যা ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিপাহীজলা জেলার জেলাশাসকের অফিসের কন্ট্রোল রুমের ফোন নম্বর হচ্ছে 0381286703। এছাড়া আরও একটি নম্বর রয়েছে 6730953909। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের ফোন নম্বর হল 7005249124। সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর হল 7630056848। জম্পুই জেলা মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর হল 0381291022। বন্যা ঝড় জলবদ্ধতা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, আসন্ন রথযাত্রা উৎসব আয়োজনের জন্য সিপাহীজলার জেলা শাসক কার্যালয়ের এক কনফারেন্স হলে একটি সভা অনুষ্ঠিত হয় এবং জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল তিনি বলেন যে রথযাত্রার দিন পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। জেলা মহকুমা ও থানা স্তরে 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু থাকবে। এছাড়াও যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য কুইক রেসপন্স টিমও প্রস্তুত থাকবে। জানিয়ে দিলাম তথ্য, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্ব কাজের খবরে।
1: ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্যপদ 14টি, অন্যান্যদের জন্য রয়েছে 6টি পদ। তফসিলি জাতি প্রার্থীদের জন্য রয়েছে 6টি পদ, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য রয়েছে 2টি পদ। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সার্টিফিকেট কোর্স, কম্পিউটার টাইপিংয়ের স্পিড 40। বয়সীমা আগস্টের 10 আগস্ট 2026 অনুযায়ী 18 থেকে 40 বছর, তফসিলি জাতি উপজাতিদের জন্য 18 থেকে 45 বছর। আবেদন করতে হবে অন্যান্যদের 500 টাকা এবং তফসিলি জাতি উপজাতির জন্য 250 টাকা। আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ 10 আগস্ট বিকেল 5টা পর্যন্ত।
0: আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি, আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুলে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভিত্তিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। যে পদগুলোতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে সেই পদগুলো হচ্ছে সায়েন্স টিচার, প্রি প্রাইমারি টিচার, কম্পোজিট স্কিল ল্যাবের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটারের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার। সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীদের পরিবার ও সন্তানদের এই নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। সায়েন্স টিচারের জন্য বিএড সহ প্রাসঙ্গিক ডিগ্রি, প্রি প্রাইমারি টিচারের জন্য এনটিটি ট্রেনিং বা অভিজ্ঞতা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য বিটেক এবং কম্পিউটার ল্যাবের জন্য বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী 15 জুলাই 2026 মধ্যে স্কুলের অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য আজই ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট arpstripura.in অথবা যোগাযোগ করুন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। তো জানিয়ে দিলাম শ্রোতা বন্ধুরা কাজের খবর। এবারে যেটা জানানোর পালা সেটা হচ্ছে, একটু ছোট্ট করে জানিয়ে দিই, সেটা হচ্ছে কি করে সুস্থ থাকা যায়। জানি বর্ষাকাল, আর এই বর্ষাকালের আর্দ্র আবহাওয়ার কারণে ডেঙ্গি থেকে শুরু করে ম্যালেরিয়া, সর্দি, কাশি এবং পেটের নানা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সুস্থ থাকতে বিশুদ্ধ জল পান করতে হবে, বাইরের খাবার এড়িয়ে চলতে হবে, মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে এবং ভিটামিন

0: সি যুক্ত খাবার গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তো সুস্থ থাকার টিপস দিয়ে দিলাম,
1: এবারে জানিয়ে দিচ্ছি আজকের আকাশ কি বলছে। আগরতলা বিমানবন্দর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে, আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 32 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 88%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.2 মিলিমিটার। হ্যাঁ, একটি সতর্কবার্তাও জানানো হয়েছে, ত্রিপুরার 2টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়া বিজ্ঞপ্তি।
0: শ্রোতা বন্ধুরা, আবহাওয়ার খবরের সাথে সাথেই কিন্তু এবারে ইতি টানতে হবে আমাদের অভিজ্ঞাপনের পর্বের, কারণ অভিজ্ঞাপন পর্বের সময় একেবারেই শেষ, আর স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সে সময় বলছে আমাদের এবারে বিদায় নিতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর জানি বৃষ্টি হচ্ছে বাইরে, তো সেখানে একটু সাবধানে চলাফেরা করবেন। উপস্থাপনায় ছিলাম আমি আপনাদের সঙ্গে অঙ্কিতা সিংহ রায়,
1: আমি চিত্রলেখা ঘোষ।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আবারও কথা হবে অভিজ্ঞাপন পর্বে।
1: আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, তারপরই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: 101.6 MHz ধ্রুববাণীর বিশেষ অনুষ্ঠান। 2026-এর আমরা একেবারে মাঝখানে রয়েছি। এই অর্ধেকটা বছর আমরা হয়তো ভালোভাবে বা অনেকেই হয়তো খারাপভাবে কাটিয়ে এসেছি। মন ভালো করার জন্য, এই খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য গান এক অন্যতম উপাদান। তাই আজকে আমরা আমাদের অনুষ্ঠানে গানের ডালি সাজিয়ে বসেছি। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের প্রখ্যাত শিল্পী শতরূপা চক্রবর্তী। তোমাকে স্বাগত যুববাণীর অনুষ্ঠানে, এবং এই গানের ডালিকে আরও মনোমুগ্ধকর করে তুলতে যন্ত্রানুষঙ্গীতে যারা সহযোগিতা করবেন, আমার সঙ্গে রয়েছেন অলকেশ চক্রবর্তী এবং পিনাক আচার্য। তাহলে আজকের এই গানের ডালিতে প্রথম কোন গানটা তুমি শোনাবে?
1: আজকে আকাশবাণীর এই রেকর্ডিংয়ে আমি অনেক বছর পরে এসেছি, তো প্রথমে আমি যে গানটি দিয়ে শুরু করছি সেটি একটি ভজন। সেই ভজনটি মানে পণ্ডিত ভীমসেন যোশীজি আর লতাজির গাওয়া, রাম কা গুণগান করিয়ে।
0: বাহ,

0: রাম কা গুণগান করিয়ে। আজকের এই গানের ডালির প্রথম যে উপস্থাপনা শিল্পী আমাদের শোনালো, আশা করা যাচ্ছে গানের ডালির পরবর্তী যে গানগুলো রয়েছে তা আরও মনোমুগ্ধকর হবে। আমরা গান তো শুনবো, তার সঙ্গে সঙ্গে একটু আড্ডাও কিন্তু দেব। তো অনেক বছর পর আকাশবাণীতে এলে বললে, তো কেমন লাগছে?
1: খুবই ভালো লাগছে, মানে আগের স্মৃতিগুলো মনে পড়ছে। মানে আমি তো অডিশন দিয়েছি, প্লাস যে স্মৃতিটাই, মানে আমার গানের ম্যামের সাথে, আমি যেই ম্যামের কাছে ছোটোবেলা থেকে গান করতাম বা শিখেছি ওই ম্যাম থেকেই, আজকে ম্যাম নেই কিন্তু আমার সব স্মৃতি মনে পড়ছে।
0: মনে পড়ছে না, খুব ওই নস্টালজিয়াতে ফিরে গেছো
1: একদম।
0: তো গান শেখা কত বছর বয়স থেকে?
1: আমার গান শেখা ক্লাস ওয়ান থেকেই আমি গান শিখছি, মানে মার কাছে শিখেছি ক্লাস থ্রি অবধি। তারপর ক্লাস ফোর থেকে মধুসন্ধ্যা চক্রবর্তী আমার ম্যামের কাছে গান শিখেছি।
0: তো এই যে গানকে ভালোবাসলি কি করে?
1: গানকে ভালোবাসলাম আসলে যখন মার কাছে করতাম, তখন তো মানে মার ইচ্ছায় করতাম, তখন নিজের ইচ্ছায় করতাম না। কিন্তু যখন ওই মানে ম্যামের কাছে গেলাম, তখন মানে বুঝতে পারলাম, আন্টি বকতো, তারপর বোঝাতো যে মানে কর, গানটা কর, ভালো করে কর, না করলে তো হইতো না। তখন আস্তে আস্তে গানের প্রতি হ্যাঁ বুঝতে পারলাম, তখনও এতটা বুঝিনি, কিন্তু এখন যে আন্টি নেই, এখন আরও বেশি ফিল করি যে থাকলে ভালো ছিল একটা গাইড, একটা সাপোর্ট। এখন তো কেউ নেই এরকম গাইড করার,
0: মানে ওই মায়ের হাত ধরেই গানের জগতে আসা, মার থেকেই গানের অনুপ্রেরণাটা নেওয়া। আচ্ছা, কথা তো আরও হবে, তো দ্বিতীয় গান আমাদের কি শোনাবে তুমি?
1: দ্বিতীয় গান একটি আধুনিক গান করছি, অনেক পুরোনো দিনের আধুনিক, সেটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া।
0: বাহ,
1: একটা গান লিখো আমার জন্য।
0: বাহ বাহ, অসাধারণ একটি গান।

0: বাহ, অসাধারণ। এই গানগুলো পুরানো হলেও এখনো যেন ততটাই প্রচলিত, ততটাই আধুনিক রয়ে গেছে। এমন সব গান আরও অনেক সময় ধরে বসে শোনা যায়, তবে সময় তো অন্তরায়। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, তবে শতরূপা তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ অসাধারণ কিছু গানের ডালি তুমি আমাদের উপহার দিয়েছ। তুমি তোমার ভবিষ্যতে গান নিয়ে অনেক দূর এগিয়ে যাও সেই আশাই রাখছি, ভালো থেকো। এবং আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টিস্নাত দিনে একটি মধুর গানের একটা অনুষ্ঠান নিয়ে আমরা শুরু করেছি আজকের যৌবানের অনুষ্ঠান। আমি আপনাদের সঙ্গে রয়েছি আজ শেষাদ্রি। এই গানের পর আমরা চলে যাব একটি কবিতা পাঠে, কবিতা পাঠ নয় বলতে পারি আমরা গল্প পাঠে। গল্প পাঠটি করেছেন আর্যে তনুশ্রী এবং আর্যে সপ্তদ্বীপ, সে বিখ্যাত উপন্যাস আমরা বলতে পারি পোস্টমাস্টার। সেই পোস্টমাস্টারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আর্যে তনুশ্রী এবং আর্যে সপ্তদ্বীপ। তাই আর ঘড়ির কাঁটায় দেরি না করে সোজা শুনে নেওয়া যাক।
2: আরম্ভ করিয়ায় উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে অনুষ্ঠিত হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়। এই গণ্ড গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানা পুকুর এবং পাহাড়ের চারিপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই, এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না, অথচ হাতে কাজ অধিক নাই, কখনো কখনো দু একটা কবিতা লিখিতে চেষ্টা করেন। তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তরে জানি জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে সেই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আত্মারা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে।
3: মাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয়, এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়। চারটি চারটি খাইতে পায়, মেয়েটির নাম রতন।

0: বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়াল ঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জোড়াইয়া দিত, তখন অন্ধকার দাওয়া একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবির হৃদয় ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত। তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকির জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকে ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছ? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখন চুলো ধরাতে যেতে হবে হেসেলের। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো।
1: অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফুল দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প মনে আছে, পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত। তাহারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ভাঙা ঢালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছে করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেঁকিয়া আনিত, তাহাতেই উভয়ের রাত্রির আহার চলিয়া যাইত। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরে ও সরেয়া করিলেন এবং এই রূপে অল্পদিনেই যুক্ত অর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই, খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ, গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকায় করিয়া হাঁটে যাইতে হয়। একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দাঁড়ের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। আর দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপরে শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন। আর বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল রতন, তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলেন? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না।

0: দেখো তো আমার কপালে হাত দিয়ে রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার, আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না, মিটমট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার ওপর টপ টপ করিয়া বৃষ্টির জল করিতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হইল না, বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টার আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল, সে কি করে হবে?
1: এক একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পড়িতেন, ছোট ভাই মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, সে সকল কথা সর্বদাই মনে উদয় হয়। অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকার কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত, এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিতেও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল, রৌদ্রে ভেজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তাহার একটা এক টানা সুরে নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণার স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লোল এবং পুরাভূত বর্ষার ভগ্নাবিষ্ট রৌদ্র শুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকে দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুক্তলি মানব মূর্তি। ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বার বার বলিতেছে এবং জনহীন তরুছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থেও এতকটা ওই রূপ। কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে ঐরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষার রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননীও দিদি পাশে বসিয়াছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং

0: এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না, বালিকা রতন আর বালিকা রহিল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল, বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বাটিকা খাওয়াইল, সারা রাত্রির শিয়রে জাগিয়া রহিল, আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীর রোগ ও শয্যা ত্যাগ করিয়া উঠিলেন।
1: কালের বিবর্তনে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। তোমাদের সঙ্গে বন্ধুরা আবারও কথা হবে, আবারও জানা হবে নানা বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী আগরতলা।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম চূড়ান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এবারে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কাতারের প্রধান আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে ভারত আজ একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। গতকাল প্রয়াত কাতারের শীর্ষ নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতের এই সিদ্ধান্ত। সেই অনুসারে দেশজুড়ে যে সমস্ত সরকারি ভবনে নিয়মিত জাতীয় পতাকা ওড়ানো হয় সেখানে তা অর্ধনিমিত রাখা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ উদয়পুরে গোমতী জেলার 93.24 কোটি টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজর্ষী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারত এর মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী প্রতিযোগিতার পর্ব চালু করেছে। এই প্রতিযোগিতাগুলি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় যোগ দিতে পারবেন। কলম্বিয়ার বুকারামাঙ্গায় গতকাল শেষ হওয়া 56তম আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড 2026-এ 5 জন ভারতীয় ছাত্রছাত্রী স্বর্ণপদক জিতেছেন। স্বর্ণপদক বিজয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, নয়াদিল্লির ঋষিত গার্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের শরিত যোশী। আগরতলা পুর নিগমের 11 নম্বর ওয়ার্ড এলাকার অভয়নগর বাজারে নির্মীয়মান লেক প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। গতকাল পরিদর্শনকালে মেয়র নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন ও নাগরিকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। আসন্ন রথযাত্রা উপলক্ষে আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে গতকাল স্বাস্থ্য শিবির বিনামূল্যে ঔষধ বিতরণ ও রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ওমানের উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার পর পশ্চিম এশিয়া

গোয়েন্দা অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাসের জন্য নয়াদিল্লি গতকাল পুনরায় আহ্বান জানিয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক। পুলিশ উটিএসআরের যৌথ অভিযানে গতকাল মনু থানার লম্বাবিল এলাকায় দুই যুবককে তল্লাশি করে প্রচুর নেশাদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে যুবকদের কাছে 10,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধার হওয়া নেশাদ্রব্যের বাজার মূল্য 10,00,000 টাকা। আগামী 24 ঘন্টায় রাজ্যের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। 101.6 মেগাহার্স আকাশবাণী FM উজ্জয়ন্ত শুনছেন আপনারা। এই মুহূর্তে চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে বলছি তোমায় পর্ব। সেই বলছি তোমায় পর্বে কথা বলবো কোন বিষয় নিয়ে, সে বিষয়টা কি সেটাই ভাবছেন তো? চলুন, সে বিষয়টা কি সেটা এবারে জানানোর পালা।

0: আবার তিনিই তো বলেছিলেন, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। না, রবি ঠাকুর কি বলেছিলেন সেটা আমরা জানি, কিন্তু এই মুহূর্তে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আপনাদের মনের কথা। আর যে অঙ্কিতা রয়েছে আপনাদের সঙ্গে বলছি তোমায় পর্ব নিয়ে, আর সেই পর্বে আজকের বিষয় যেটা সে বিষয়টা হচ্ছে অদ্ভুত। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের সঙ্গে, আর জানতে চাই আপনাদের মনের কথা। আর মনের কথা জানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোন করতে হবে। আর ফোন করার জন্য ডায়াল করতে হবে যে নম্বরটি, আমাদের নতুন একটি নাম্বার রয়েছে 9485007172। আর সেই সঙ্গে আরও একটি নাম্বার যেটা আপনারা জানেন, সেই নম্বরটি হচ্ছে 0381-232-6253। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের মনের কথা জানতে চাইছি। এই অদ্ভুত শব্দটা শুনলেই কি মনে হয় আপনাদের? মানে এই অদ্ভুত শব্দটা আপনার কাছে ঠিক কিভাবে ধরা দেয় সেটাই জানতে চাইছি আপনাদের কাছ থেকে। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে শ্রোতা বন্ধু, আর যেটা হয় যে আমরা যখনই এই অদ্ভুত শব্দটা শুনি, সেই সঙ্গে আমাদের মনে পড়ে যায় যে কথাটা, সেই কথাটা হচ্ছে যে অদ্ভুত। মানে কখনো কখনো আমরা খুব মানে কারোর সম্পর্কে, কারোর একটা ব্যবহার আমরা সেইভাবে মেনে নিতে পারলাম না, তখন আমরা অনেক সময় এই শব্দটা ব্যবহার করি। মনে হয় অদ্ভুত তো, কেন সেই ব্যবহারটা করলো? আবার কখনো কখনো এটাও মনে হয় যে বাহ, জায়গাটা এত সুন্দর, এত অদ্ভুত সুন্দর। অনেক বিশেষণে কিন্তু আমরা বিশেষায়িত করি। শ্রোতা বন্ধুরা, সেটাই আপনাদের থেকে জানতে চাইছি, আপনাদের কি মনে হয়, আপনাদের মনের কথাটা জানতে চাই আপনাদের থেকে। আর এই অদ্ভুত শব্দটি বলা যায় যে একাধারে বিস্ময় আর রহস্য, এই দুটোই মিলেমিশে রয়েছে। কারণ সংস্কৃতে যদি এর মূল অর্থ আমরা বিস্ময়কর ধরি, বাংলায় কিন্তু এটি সাধারণত অপ্রত্যাশিত, অর্থাৎ সৃষ্টি ছাড়া বা উদ্ভট এই অর্থেও ব্যবহৃত হয়। মানব মন আর সাহিত্য, এই সবখানেই এই শব্দটি এমন এক অনুভূতির জন্ম দেয় যা পরিচিত গণ্ডির বাইরের কোনো অচেনা জগতের ইঙ্গিত যেন বহন করে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যাঁ, শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: বলুন বিশ্বজিৎ বাবু।
1: বলছি দেখুন, বিষম বৃষ্টি পড়ছে বাইরে, সেটার জন্য হয়তো বা কিছুটা পরিষ্কার শোনা যেতেও পারে, নাও যেতে পারে। আপনি শুনতে পাচ্ছেন তো?
0: হ্যাঁ, আমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন।
1: ঠিক আছে, তাহলে ভাগ্য ভালো বলতে হবে। বিষয়টা হচ্ছে দেখুন, এই যে কথাটা বললেন না অদ্ভুত,
0: হ্যাঁ,
1: এই শব্দটা কিন্তু আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা শুনি।
0: আচ্ছা,
1: শুনি কেন শুনি আমি আপনাকে বলবো। দেখুন, আমি ব্যক্তিগত বিষয়ে বলি, আপনি দেখবেন প্রথমে প্রকৃতির যে লীলাক্ষেত্র, আপনি দেখবেন কারোর সাথে কারো কোনো মিল নেই। এই যে আপনি এগুলি কিন্তু আমাদের অনেক সময় মাঝে মাঝে কিন্তু একটা অদ্ভুত একটা প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমাদের সামনে চোখে ভেসে ওঠে।
0: ঠিক,
1: আমরা কিন্তু ভাবি, আপনি চিন্তা করতে পারেন পাহাড় সমুদ্র নদী এগুলিকে আর একদিনে গড়ে ওঠেনি। এই যে আপনি নিচ থেকে দেখছেন চাঁদের বুড়িকে, আপনার কাছে কিন্তু অদ্ভুত মনে হয় কি করে চাঁদটা এইভাবে দাঁড়িয়ে রইল সেখানে। আমাদের চাঁদকে নিয়ে কত গল্প, কত কল্পনা, আপনি দেখবেন বিষয়টা। আমরা অদ্ভুত শব্দটা কোন কোন জায়গায় ব্যবহার করি দেখবেন, কিছু লোক বা কিছু সময় দেখবেন একটা অদ্ভুত আচরণ করে,

রবি ঠাকুর বলেছিলেন, গল্পই লোকের বিশ্বাস কারিবার জন্য সাবধান হইয়া চলে, সত্যের সে দায় নেয় বলিয়াই সত্য অদ্ভুত হইতে ভয় করে না।

0: আপনি দেখবেন আমরা তখন বলি যে লোকটা হয়তোবা মানসিকভাবে সুস্থ নয়, নাহলে এই ধরনের আচরণ উনি করতেই পারেন না। মানে এই অদ্ভুত কথাটা ওনার কাজের সাথে সম্পত্তি রেখে কিন্তু আমরা অনেক সময় বলি। আপনি দেখবেন আমরা অলৌকিক কোনো কিছুকে যখন বর্ণনা করি, আপনি দেখবেন সেটা অদ্ভুত কথাটাকে সামনে রেখে কিন্তু বর্ণনা করি।
1: ঠিক তাই বিশ্বজিৎ বাবু, আমি আমি আরেকটা কথা আপনার থেকে জানতে চাই। ধরুন মানে আপনি কখন এই শব্দটা ব্যবহার করেন? অনেকের কাছে কিন্তু অনেকভাবে ধরা দেয় এই শব্দটা, আপনার কাছে কি বিষয়ের ক্ষেত্রে মানে খুব সুন্দরের ক্ষেত্রে?
0: না না, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, আমরা কিন্তু সুন্দরের ক্ষেত্রে কথাটা অদ্ভুত সুন্দর আমরা কি ব্যবহার করি না? করি। আসলে প্রতিনিয়ত ক্ষেত্রে আমরা অনেক সময় কি হয় দেখবেন, একটা কথাবার্তার ক্ষেত্রে যখন আপনি যে দৃষ্টিভঙ্গিতে আলো ভাবছেন তার বিপরীতটা আরেকজন ভাবছে। আপনি মনে করুন কোনো বিষয়কে আপনি আপনার মনে ভাবছেন কিন্তু সে তাকে উল্টোটা সে ভাবছে, তখন আপনার কাছে মনে হবে আর কি অদ্ভুত ঘটনা, আমি বললাম এই আর সে ভাবছে ওই।
1: ঠিক ঠিক ঠিক,
0: বিষয়টা হচ্ছে,
1: অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, অনেক ধন্যবাদ আপনি ফোন করেছেন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন, আপনার মনের কথাটা শেয়ার করেছেন। অদ্ভুত শব্দটির সঙ্গে অনেক রকম বিষয় সংযোগ দেয়া যায়, যেটা একেবারে শুরুতে আমি বলছিলাম যে কখনো রহস্য কখনো বিস্ময় বিভিন্নভাবে ধরা দেয় এই শব্দটি। আর যদি বলি যে ভাষাবিদরা বাংলায় ব্যবহৃত অধিকাংশ শব্দ, মানে যেটা আমরা বলি যে সংস্কৃত শব্দ, কালক্রমে তার আসল চরিত্র থেকে কিন্তু কিছুটা দূরে সরে যায়। এরকমই হয় শ্রোতা বন্ধু, আমরা বলছি তোমায় পর্বে রয়েছি, আর আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9485007172, আর আরেকটি হচ্ছে 03-8123-2-6253। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে 9402169965। যারা আমাদের মনে হচ্ছে যে ফোনে কথা বলতে পারবো না কিন্তু মেসেজ লিখে পাঠাতে পারবো, তারা চাইলেই কিন্তু মেসেজও লিখতে পারেন, আমি রয়েছি আপনাদের সঙ্গে। আর এবারে এবারে একটা কথা বলি যে আমাদের সাহিত্যে তো অদ্ভুত শব্দটি নানাভাবে তহরা দিয়েছে, এই সাহিত্যে অদ্ভুত বা উদ্ভট সবসময়ই পাঠকদের আকর্ষণ করেছে। সেই সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র প্রফেসর শঙ্কুর ডায়েরির কথা বলি কিংবা সুকুমার রায়ের আবোল তাবোল, একেবারে বলা যায় যে এই যে জগৎটা আদ্য পান্তই একেবারে অদ্ভুত, এই অদ্ভুতের মাঝেই তো লুকিয়ে আছে চরম আনন্দ আর চরম বিস্ময়। যখন কোনো স্বাভাবিক নিয়মকে, মানে কোনো ঘটনা স্বাভাবিক নিয়মকে লঙ্ঘন করে, তখনই তো মানুষের মনে কৌতূহল আর কল্পনার জন্ম দেয়, তাই নয় কি? আবার কখনো কখনো এমন হয় যে সেই অদ্ভুত শব্দটা অনেকটা রহস্য নিয়ে আমাদের কাছে ধরা দেয়। ঠিক তেমনই যেমন অদ্ভুত শব্দটার সঙ্গে সব সময়ই নাকি জড়িয়ে থাকে রহস্য, গভীর রাতের কোনো শব্দ, সমুদ্রের অজানা জীব কিংবা মহাজগতের কোনো অচেনা ঘটনা, সব কিছুই এই অদ্ভুত শব্দটির সাথে একেবারে মিলে মিশে একাকার হয়ে যায়। মানুষ হিসেবে আমরা অজানা আর রহস্যময় বিষয়ের প্রতি চিরকালই আকৃষ্ট। তবে একটা কথা বলা যায় যে অদ্ভুত শব্দটির কিন্তু কোনো সীমিত অর্থ নেই, অদ্ভুত শব্দটি নানাভাবেই আমাদের কাছে ধরা দিতে পারে। নমস্কার, কে রয়েছেন ফোন লাইনের ওপারে?
2: নমস্কার, আমি খয়েরপুর থেকে কিশোর কুমার আচার্য বলছি।
1: বলুন।
2: বলছি যে অদ্ভুত জিনিসটা এমন একটা জিনিস, মানুষের দৃষ্টিভঙ্গি
1: কিশোর বাবু, আপনি

জানেন আমাদের নিয়মটা, যে আজ রাতে অনুষ্ঠানে ফোন করলে বলছি তোমায় অনুষ্ঠানে ফোন করা যায় না। ধন্যবাদ। আপনি, হ্যাঁ, এই নিয়মটা আমরা অনেকদিন ধরেই চালু করেছি, আমরা যেরকমভাবে মেনটেন করছি, পালন করার চেষ্টা করছি সেই নিয়মটা, চেষ্টা মানে আমাদেরও ইচ্ছে করে যদি আপনারাও সেটা একটু মেনে চলেন। শ্রোতা বন্ধুরা, কিশোর কুমার আচার্য, তিনি আমাদের ফোন করেছিলেন, তিনি গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে কথা বলেছিলেন, তো তার কথা এই মুহূর্তে আমরা বলছি তোমায় পর্বে শুনতে পাচ্ছি না, আবারও আজ রাতে অনুষ্ঠানে হয়তো তার কথা আমরা শুনব। তবে যারা গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে ফোন করেননি কিন্তু ভাবছেন ফোন করবেন কি না, তাদের উদ্দেশ্যে বলবো ফোনটা করে ফেলুন, করলে যেটা হবে সেটা হচ্ছে কথা বলা যাবে, আর আমরা তো রয়েছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। শ্রোতা বন্ধুরা, বাইরে অঝোর ধারায় বৃষ্টি, আর সেই বৃষ্টির সময় যেটা হয় আর কি, যখনই একটু বাইরে যাচ্ছি আর বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি, একদিকে মনে হচ্ছে চারদিকে জল জমে একেবারে জনজীবন নাজেহাল হয়ে গেছে, ঠিক তখনই আবার মনে হচ্ছে আষাঢ় শ্রাবণ, এই সময়টা সত্যি অর্থেই তো আমাদের কাছে একটু অন্য রকমভাবে ধরা দেয়। আমাদের মনে পড়ে যায় সেই রবির ঠাকুরের কথা, রবি ঠাকুরের গানের কথা, আবার যেটা মনে পড়ে যায়, তখন মনে পড়ে যায় যে এই অদ্ভুত সুন্দর একটা আবহাওয়া, বৃষ্টি আমাদের কাছে সত্যি অর্থেই অদ্ভুতভাবে ধরা দেয়। এই মুহূর্তে একটি গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি কথায়, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বলছি তোমায় পর্ব আর 101.6 মেগাহার্স আকাশবাণী FM উচ্চায়ন্ত।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্তে রয়েছে শ্রোতা বন্ধু, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে যে সময়, সে সময় হয়ে গেছে 9:35 হয়ে 55 সেকেন্ড। আরও অনেকটা সময় হাতে রয়েছে, যে সময়টা আমরা আছি আপনাদের সঙ্গে, কথা বলতে চাই আপনাদের মনের কথা জানতে চাই। মনের কথা জানব, অদ্ভুত এই শব্দটি শুনলেই কি মনে হয় আপনাদের? বিশ্বজিৎবাবু ফোন করেছিলেন, বিশ্বজিৎবাবুর মনের কথা জানলাম। এবারে জানার পালা আপনাদের কথা। যারা এখনো ফোন করেননি কিন্তু ভাবছেন ফোন করবেন কিনা, তাদের কথা 0381-232-6253, এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। আর সেই সঙ্গে আমাদের যে আরেকটি নতুন নম্বর রয়েছে 9485007172, আরও একটি নম্বর আছে, সেটা হচ্ছে 9402169965। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার, আমি বিলোনিয়া উত্তর সারাসীমা থেকে বিশ্বজিৎ পাল।
0: বিশ্বজিৎ পাল বলুন।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
1: ভালো আছেন ম্যাডাম?
0: আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা বলুন,
1: তো অনেক বৃষ্টি হচ্ছে।
0: হ্যাঁ,
1: তো আপনাদের এখানে পরিবেশটা কেমন? মোটামুটি ভালোই আছে।
0: বৃষ্টি আমাদের এখানেও পড়ছে, সব দিকেই বৃষ্টি হচ্ছে।
1: তো আজকে একটা ভালো বিষয়, অদ্ভুত রেখেছেন, বিষয়টা খুবই ভালো লাগছে। মানুষের বিভিন্ন মানে বিভিন্ন কায়দায় অদ্ভুত আচরণ করে, সেগুলি মানুষের মানে কিছু কিছু যে অদ্ভুত আচরণগুলি করে সেগুলি মানে মানায় না। সেই আচরণ থেকে আমরা বুঝতে পারি সে যে অদ্ভুত, মানে যেমন স্বামী স্ত্রী অদ্ভুত আচরণ হয়, যেমন কাজে কর্মে আমি একটা লোক নিয়োগ করলাম, সেকে বললাম এই কাজটা করার জন্য উল্টো করে রাখবো, সে একটা অদ্ভুত আচরণ। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এই অদ্ভুত জিনিসটা উপভোগ করতে পারি। আর কিছু কিছু ক্ষেত্রে মানে এমন অদ্ভুত আচরণ হয় সেগুলি আর মানে মেনে নেওয়া যায় না।
0: আচ্ছা,
1: ওই এটাই বললাম,
0: এটাই বলবেন, ভালো থাকবেন বিশ্বজিৎ পাল আপনি, তাই তো? অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, বিশ্বজিৎ পাল তিনি বললেন যে অদ্ভুত আচরণ, হ্যাঁ অদ্ভুত আচরণ অনেকেই করে।

এই যে বললাম না, অদ্ভুত শব্দটার সঙ্গে নানা বিষয় সংযোগ দেয়া যায়। সেখানে আচার আচরণের ক্ষেত্রে, কোনো প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে, কখনো কিছু খুব সুন্দর কিছু আমাদের কাছে ধরা দিলে, এরকম বহু কিছু রয়েছে। নমস্কার, কে রয়েছেন? এই রে, ফোন করেছিলেন, আমার কথা আমি শুনতে পাচ্ছিলাম। একটা কথাই বলবো শ্রোতা বন্ধু, যখনই ফোন করবেন দয়া করে আমাদের রেডিও সেটটি থেকে দূরে গিয়ে কিংবা রেডিও সেটটিকে ফোন করে মানে বন্ধ করে আমাদের ফোন করবেন, কারণ না হলে ভাবেই কেটে যাবে, আমাদের কথা আমরা শুনতে পাই আর যে কারণে ফোন লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আর খুব বেশি সময় কিন্তু হাতে নেই, ধীরে ধীরে সময় পেরিয়ে যাচ্ছে। তো সময় যেহেতু পেরিয়ে যাচ্ছে, এই মুহূর্তে আরেকটা গানে যাব কি? চলুন আরেকটা গানে যাই, যেহেতু ফোন লাইনের ওপারে কেউ নেই। যিনি ফোন করেছিলেন চেষ্টা করবেন আবারও ফোন করার জন্য। আর শ্রোতা বন্ধুরা, রয়েছি আমরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, বলছি তোমায় পর্বে।

0: বলতে বলতে একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: শুনতে পাচ্ছেন কথা আমার?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন?
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ বলুন প্রেমজিৎ বাবু।
1: প্রথম রাজ্যসিদ্ধি জেলা থেকে।
0: আচ্ছা বলুন।
1: আজকে একটি বিষয় নিয়ে আপনি অনুষ্ঠানে এসেছেন, বিষয়টি হচ্ছে যে মানে একটা বাক্য এবং শব্দ অদ্ভুত, সেই বিষয় নিয়ে আলোকপাত করছেন না? আসলে দেখুন, অদ্ভুত এমন একটা শব্দ বাক্য আমরা প্রকাশ করি, সেই শব্দ এবং বাক্য কিন্তু দেখুন মন্দর দিকেও প্রকাশ হয়, ভালোর দিকে প্রকাশ হয়।
0: আচ্ছা,
1: যখন আমরা কারো কাছ থেকে কোনো মানে মন্দের কোনো বার্তা পাই হয়ে থাকি, তখন কিন্তু আমরা বলি যে ইস কি বলবো, এই বন্ধু বা এই অমুক কেন যে এইভাবে অদ্ভুত ব্যবহারটা করলেন, ঠিক না? একদিকে আরেকদিকে হয়তো বা তিনি খুব এর জায়গাতে গিয়েছি, একজন বন্ধু হচ্ছি না, রক্তের সম্পর্ক নয়, কথার মাধ্যমে ওনার সঙ্গে পরিচয় হয়েছে, তারপর ওনার সঙ্গে কথা বলছি বা তিনি যে ব্যবহার করছেন আমাদের সঙ্গে যেন রক্তের সম্পর্ক থেকে আরো ভালো ব্যবহার করছেন, তখন ক্ষেত্রেই কিন্তু আমরা বলবো যে উনার যে ব্যবহার, উনার যে আচার আচরণ যেন অদ্ভুত, অদ্ভুত ভালো লাগছে। দেখুন যেমন একটি শব্দ সেটি ভালোর দিকেও হয় মন্দর দিকেও হয়,
0: তো আপনার কাছে অদ্ভুত শব্দটা কিভাবে ধরা দেয়, মানে আপনি কখন এই শব্দটা বেশি ব্যবহার করেন যদি জিজ্ঞেস করি?
1: দেখুন আমার দিকে ধরা দেয় সেটি বিশেষ করে হয়তো যখন আমাদের কিছু মানে অজান মানে দেখতে পাই বা একটা অসাধারণ লাগছে, বা তখন আমি বলি যে সেটা তো দেখিনি, এটি একটা অদ্ভুত দেখি, কিভাবে ধরা দেয়, ভালোর দিকে ধরা দেয়, ভালোর দিকে।
0: আচ্ছা,
1: ভালো
0: ভালোর দিকে আপনার কাছে ধরা দেয়, তাই তো?
1: ধরা দেয়।
0: প্রেমজিৎ বাবু তিনি ফোন করেছেন আসাম রাজ্য থেকে এবং তিনি বলছেন তার মনের কথা। আরো একজন রয়েছে ফোন লাইনের উপরে। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন? সুমিত্রা। স্নিগ্ধা, হ্যাঁ বলুন।
2: কিন্তু গ্রামে বা শহরে বিভিন্ন জায়গায় অদ্ভুত শব্দটা অন্য ব্যাপারে ব্যবহার হয়, ব্যবহারটা অন্যরকম হয়। যেমন আমার মুখের ইচ্ছা মতো বললাম কি অদ্ভুত কাণ্ড, চোখে পড়ে না এমন একটা দৃশ্য তাকেও অদ্ভুত বলি, আবার খুব সুন্দর দৃশ্য দৃশ্য তাকেও আমরা বলি অদ্ভুত।
0: আচ্ছা,
2: আমি জানি কর্ত যেরকমই থাক, মানুষ ব্যাপারটাকে ব্যবহার করি এমন ভাবে যে পিকুলি আর কি,
0: মানে

0: আশ্চর্য হয়ে যাই আমরা, তাই তো? অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্নিগ্ধা দেবী বলছেন, যখন আমরা খুব বেশি আশ্চর্য হয়ে যাই, মানে খুব মানে মনে হয় বিস্ময়কর ক্ষেত্রে তিনি বলতে চাইছেন, আনন্দের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তবে তিনি বলছেন যে বিস্ময় কিংবা আশ্চর্যের ক্ষেত্রে বেশি হয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কে বলছেন? একটু জোরে কথা বলতে হবে ঝর্ণা দেবী।
1: অদ্ভুত নিয়ে তো একটা কথা বলছেন। অদ্ভুতটা আমি মানে বেশিরভাগ ভালোর দিকে, আমি আমার ভালোর দিকে আছি। গেলাম কোনো প্রোগ্রামে গেলাম, এমনি সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে সাজানোটা, কি সুন্দর হয়েছে একদম অদ্ভুত। বা হঠাৎ করে মানে গেলাম এখানে,
0: আপনি ভালোর দিকেই নেন, এটাই তো বলছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ঝর্ণা দেবী। তিনি বলছেন যে তিনি কখনো কোনো জায়গায় যদি যায় এবং সেখানে গিয়ে খুব ভালো কিছু যদি তিনি দেখে, তখন এই অদ্ভুত শব্দটা তিনি ব্যবহার করেন। আসলে কিছু কিছু শব্দ আছে শ্রোতা বন্ধু, আমাদের বাংলা সাহিত্যে এমন অনেক শব্দ আছে যে শব্দটির সঙ্গে কিছু কিছু বিশেষণ মানে বলা যায় যে যোগ হয়ে যায়, সেখানে দাঁড়িয়েই আমাদের মনে হয় যে সত্যিই কি এই শব্দটা সঙ্গে এই বিশেষণটা যায়। যেরকম এই অদ্ভুত শব্দটা তো দুটো অর্থেই ব্যবহৃত হয়, কখনো বিস্ময় রহস্য কিংবা আশ্চর্য, আবার কখনো বা খুব আনন্দ, খুব সুন্দর কিছু দেখে নিলাম, তখন আমরা এই শব্দটা ব্যবহার করি। এরকম বহু শব্দ রয়েছে, আমরা ভাবি যে এই শব্দটা হয়তো সুন্দরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আবার কিন্তু অনেকেই সেই শব্দটাকে সুন্দরের ক্ষেত্রেও প্রযোজ্য করে ফেলে, তো সে নিয়ে তো মতানৈক্য হয়, মতবিরোধ হয়, কিন্তু শেষে যেটা হয় যে আমরা যদি চাই কিছু কিছু শব্দকে এমনভাবে আমরা ব্যাখ্যা করতেই পারি, ঠিক তেমনই একটা শব্দ সেটা হচ্ছে এই অদ্ভুত। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও গানে যাবার পালা।

আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে। শ্রাবণী সেনের কণ্ঠে গানখানি আপনারা শুনছিলেন শ্রোতা বন্ধু। বাইরে অঝোর ধারায় বৃষ্টি, সেই ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনই বলা যায় আজকের দিনটা। সেই দিনটায় বাইরে গিয়ে আকাশের দিকে চোখ রাখলে আকাশ আমাদের কাছে অন্যভাবে ধরা দিচ্ছে। সেখানে মনে হচ্ছে আকাশ যেন বলছে যে আয়, একটু ভিজে আসি, সে দিনটাকে একটু উপভোগ করি। আবার কখনো কখনো দেখা যায় সে সময়ে যখন আমরা চারপাশের অবস্থা দেখি, জনজীবন নাজেহাল হয়ে যায় দেখি, তখনই মনে হয় আর বৃষ্টি নয়, এবার একটু থামা দরকার। কিন্তু আবার কখনো এই বৃষ্টি আমাদের কাছে ভালোবাসার এক চিঠি যেন বয়ে নিয়ে আসে। আর মনে মনে আমরা বলতে থাকি কি অদ্ভুত সুন্দর দিন আজকের। আসলে এই অদ্ভুত শব্দটা শ্রোতা বন্ধু, ওই যে বললাম যে বিভিন্নভাবে ধরা দেয়, সংস্কৃতে যদিও এর অর্থ যদিও ছিল অন্যরকম, মানে ওই যেটা বলি বিস্ময়কর আশ্চর্য, কিন্তু আমাদের বাংলায় এই শব্দটা যখন চলে এসছে তখন এই শব্দটার মানে কিছুটা হলেও বদলে গেছে। আসলে বাংলা ভাষায় কবি সাহিত্যিকরা বেশ সাবলীলভাবেই এই শব্দটি ব্যবহার করে থাকেন। সেখানে আমরা বলতে পারি যে এই যে অদ্ভুত শব্দটা উদ্ভট কিংবা সৃষ্টি ছাড়া, কিন্তু আবার কখনো কখনো খুব সুন্দর, যেটা বলছিলাম একেবারেই শুরুতে। তবে একটা কথা আছে যে কিংভূত, এই শব্দটার মধ্যে ভূত থাকলেও অদ্ভুতে নাকি ভূত নেই, কারণ এই শব্দটির ব্যুৎপত্তিগত যে অর্থ তার মধ্যে, মানে একেবারে শেষের যে উত প্রত্যয়টা রয়েছে সেখানে ভূত কোথাও না কোথাও যেন বাদ পড়ে গেছে, তাই নয় শ্রোতা বন্ধু? এই মুহূর্তে আরো একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন, কে বলছেন? শ্রোতা বন্ধু, আপনি ফোন করবেন, ফোন করে যদি কথাই না বলেন তাহলে কি করে হয় বলুন তো? আপনি ফোন করছেন করে আমার কথা আমাকে শোনাচ্ছেন না, আমি জানতে চাই আপনার কথা, কারণ যিনি ফোন করছেন এই কথাটা মাথায় রাখবেন, কারণ আমরা তো নাম্বারটা দেখতে পাচ্ছি।

তো সেখানে আমরা খুব সহজেই বুঝতে পারি কে ফোন করছেন। তো যাই হোক শ্রোতা বন্ধু, এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি, আর একটা ফোন কল হয়তো নিতে পারবো আপনাদের থেকে। 9485007172 এই হচ্ছে আমাদের কি আমাদের টেলিফোন নাম্বার ফোন করার জন্য। সেই সঙ্গে আমাদের আরেকটি নম্বর রয়েছে 03812623263। এই হচ্ছে আমাদের আরেকটা ফোন নম্বর। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে। আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। শ্রোতাবন্ধু শুক্লাদি তিনি আমাদের মেসেজ করেছেন, কিন্তু যেটা হয় যে আমাদের নিয়ম অনুসারে আমরা তো সেটা পড়তে পারি না, যে আমি যিনি

আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। শ্রোতাবন্ধু শুক্লাদি তিনি আমাদের মেসেজ করেছেন, কিন্তু যেটা হয় যে আমাদের নিয়ম অনুসারে আমরা তো সেটা পড়তে পারি না, যে যিনি মানে শুক্লাদি আমাদের গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন, তাই নিয়ম বহির্ভূত হয়ে যাবে, তাই আমি আপনার মেসেজটা পড়তে পারছি না। কিছু মনে করবেন না শুক্লাদি, তবে এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এটা আশা করি। আর এই মুহূর্তে না, কেউ তো ফোন কলে নেই। তো শ্রোতাবন্ধু একটা কথাই বলবো, যে অদ্ভুত শব্দটা যেভাবেই ব্যবহৃত করি না কেন, যেভাবেই আমাদের কাছে ধরার দিক না কেন, আমরা তো ভালোর দিকটাই বেছে নিতে পছন্দ করি। সেখানে দাঁড়িয়ে আমরা এই অদ্ভুত শব্দটাকে হয়তো সুন্দর কিংবা ওই যে একেবারে বিস্ময় বিস্ময়ের মধ্যে সে বিস্ময়টা যেন ভালোর দিকে হয়, অর্থাৎ ভালো কিছু দেখলে আমরা যেরকম আশ্চর্য হয়ে যাই, বিস্ময় হয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি তাহলেই বোধহয় ভালো, তাই না? যাই হোক শ্রোতাবন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে এই মুহূর্তে ছিল বলছি তোমায় পর্বে, আর বলছি তোমায় পর্ব থেকে বিদায় নেব, নিয়ে চলে যাব আমাদের পরবর্তী পর্বে।

0: QR কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: কেবল টাকা পাঠানোর সময় এন্টার করতে হয়।
2: RBI এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুজান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর এই মুহূর্তে চলে এসেছে যেই পর্বে, সেই পর্বটি হচ্ছে তুমি অনন্যা।

আর মেয়ে না, মেয়ের স্বাদ মিটেছে, তাই নাকি আশাপূর্ণা? এই নামটি তাঁর ঠাকুমার দেয়া, হরেন্দ্রনাথ গুপ্ত আর সরলা সুন্দরীর 9টি সন্তানের পঞ্চম এবং কন্যা হিসেবে তৃতীয় হওয়ায় ঠাকুমা অমনটাই চেয়েছিলেন। কালে কালে এই কন্যাই কিনা স্বয়ং রবি ঠাকুরের স্বীকৃতি আদায় করলেন। আশাপূর্ণা, তুমি সত্যিই সম্পূর্ণা। অবহেলা নিয়ে যার জন্ম, অক্ষয় পরিচয়ও সেই অবহেলা দিয়েই। বাড়ির পড়ুয়া ছেলেদের দাদা আর ভাইয়ের উল্টো দিকে বসে তাদের পাঠ্য বইয়ের পড়া দেখতে দেখতে তার পড়াশোনা শুরু। ঘোর রক্ষণশীল পরিবারের মেয়ে, বাড়ির বাইরে স্কুলের ভেতরে যাওয়া তো দূরে থাক, চৌকাঠেও পা রাখতে পারেননি। কিন্তু পরেই তিনিই আবার 3000 ছোট গল্প, 250 উপন্যাস, 60-এরও বেশি ছোটদের কাহিনী, অসংখ্য প্রবন্ধ লিখে গেলেন। বিশ্বভারতীর শ্রেষ্ঠ সম্মান দেশিকোত্তম থেকে অজস্র সম্মানিক ডক্টরেট, সোনার মেডেল পেলেন, এমনকি সর্বভারতীয় স্বীকৃতি জ্ঞানপীঠও তিনি হাতে নিলেন। এমন মানুষই বোধহয় নিজেকে অনায়াসে আখ্যা দিতে পারে। আমি মা সরস্বতীর স্টেনোগ্রাফার, বহু জায়গায়

তিনি বলে গেছেন, মায়ের কারণেই তাঁর সাহিত্যের নেশাটা পেয়ে বসেছিল। সরলা সুন্দরীর ছিল বই পড়ার প্রবল নেশা, তাই বাড়িতে প্রচুর বই আসত। তখনকার দিনে প্রায় সমস্ত গ্রন্থাবলী, যত্র পত্র পত্রিকা প্রায় সব, এই সব ছাড়াও ছিল তিনটি গ্রন্থাগার, সেখান থেকে নিয়মিত বইয়ের যোগান ছিল। আশাপূর্ণা দেবী লিখেছেন, মায়ের বই পড়া মানে সে প্রায় কুম্ভকর্ণের খিদের মতোই, আর আমাদেরও স্কুলের বেলায় নেই, সেই সব বইগুলো আমরা তিন বোনে নির্বিচারে পড়ে ফেলতাম অতি বাল্য থেকেই। বই পড়াটা ভাতের মতোই অপরিহার্য ছিল। বই পড়তে পড়তেই লেখার স্বাদ, আর ১৩ বছর বয়সে শিশুসাথী পত্রিকায় পাঠিয়ে দিলেন তাঁর প্রথম কবিতা বাইরেরটা। পত্রিকার সম্পাদক তখন রাজনারায়ণ চক্রবর্তী, তিনি সেই কবিতা তো নিলেনই, জানতে চাইলেন আরও অনেক কিছু। আরও লেখা দিতে পারবে, গল্প লিখতে জানো, প্রথম লেখা আর প্রথম স্বীকৃতি। রাজনারায়ণ চক্রবর্তীর কাছে আজীবন কৃতজ্ঞতার কোনো শেষ ছিল না আশাপূর্ণা দেবীর। এক জায়গায় তিনি লিখেছেন, সেই প্রথম কালে উৎসাহে ঘৃত সিঞ্চন না করে যদি বরফ জল ঢালতেন, সুনিশ্চিত আমার লেখিকা যেন হওয়া যেত না। সেই সাধারণ মেয়ের গল্প আপনাদের শোনাবো আজকে তুমি অনন্যা অনুষ্ঠানে। আশাপূর্ণা দেবী, তার কথাই বলছিলাম শ্রোতা বন্ধু এতক্ষণ ধরে, আর বলবো আজকের এই তুমি অনন্যা পর্বে সারাটা পর্ব জুড়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান 101.6 মেগাহার্স আকাশবাণী FM উজ্জয়ন্ত।

নিজের জীবন স্মৃতির ঝাঁপ খুলতে বসে তিনি বলছেন একেবারে এক সাধারণ মেয়ের গল্প। ছিল অত্যন্ত সাধারণ জীবন, মনে হয় যদি খুব গরিব ঘরের মেয়ে হতাম বা বিশিষ্ট কোনো বড়লোকের মেয়ে, তাহলেও বা তা নিয়ে কিছু বলার মতো উপাদান পাওয়া যেত। দুঃখ, দুর্দশা, অভাব অথবা ঐশ্বর্যের ঝলক, সেদিক দিয়ে তো কিছুই বলার নেই। স্রেফ মধ্যবিত্ত পরিবার, মধ্যচিত্ত ও বটে। বাবা ছবি আঁকতেন আর মায়ের ছিল অত্যাধিক সাহিত্য প্রীতি, আর সেই হেতুই হয়তো অন্যান্য আত্মীয় জনের ছেলে মেয়েদের সঙ্গে আমার মানসিকতার কিছুটা পরিবর্তন ছিল, কিছুটা তফাত ছিল। আর ওই তফাতটুকুর কারণেই ছোট থেকে চাওয়া পাওয়ার ভাবনাগুলো যেন বয়স ধরে পাশাপাশি হাঁটেনি। কিশোরী বেলায় যেমন আশাপূর্ণা ভেবেছে তার বটটা যদি লাইব্রেরিয়ান হতো বেশ হয়, অনেক বই পড়তে পারবে সে। আবার মনে হয়েছে যদি রেলে কাজ করে তবেও মন্দ হয় না, কারণ খুব বেড়াতে পারবে। কোনোটাই হয়নি। স্বামী ছিলেন ব্যাংকের কর্মচারী, সাদ ছিল কিন্তু সাধ্য একেবারেই কম, ফলে শুধু লেখা আর পড়ার উপরেই ছিল তার জীবন নির্ভর। সবসময় চেষ্টা করেছে তার শখকে বাঁচিয়ে রাখতে, সফলও হয়েছে। অন্য কোনো কিছুর উপর যেমন আর তার কোনো আকর্ষণ ছিল না। তিনি বলতেন বড়দের ছোট গল্প লেখাটা তার প্রেম আর উপন্যাসটা তার কাজ, কিন্তু যাই লিখেছেন সবটাতেই মনে হয়েছে তিনি যেন একজন অসামান্য ফটোগ্রাফার। তার কলম আদর্শের কথা হয়তো তেমন করে বলে না এমনটা হওয়া উচিত, কিন্তু তার কলম জীবনের ছবি তুলে কেবল দেখিয়ে দিয়েছে এমনটাও হয়। বারবার বলেছেন যা হয় আমি তাই লিখি, কি হয় সেটাই বলবার, আর উচিত বলার আমি কে। তাঁর কলমেই যেন ছবির মতো উঠে আসে চিরদিনের সত্য, সহসাই কি অদ্ভুতভাবে মিথ্যে হয়ে যেতে পারে। আবার বর্ণহীন একটা মাটির ঢেলাও সহসা হীরক খণ্ডের দূতির চমক দিয়ে বসে, গায়ে কাঁটা দেয় তার ছিন্ন মস্তা গল্পটি। সে গল্পটির কথা বলবো এই মুহূর্তে, আবারও গানে যাচ্ছি শ্রোতা বন্ধু, ফিরে আসছি গান।

শ্রোতা বন্ধুরা, রয়েছি যে পর্বে, সেই পর্বটি হচ্ছে তুমি অনন্যা পর্ব। আর তুমি অনন্যা পর্বে আজ কথা বলছি আশাপূর্ণা দেবীকে নিয়ে। যেটা বলছিলাম যে তার কলমে ছবির মতোই ভেসে আসে চিরদিনের সেই সত্য। আর ছিন্নমস্তা গল্পটির কথা বললে বলতে হয় যে যেখানে নতুন যুবতী বউয়ের ছেলেকে ক্রমশ দখল করে নেওয়ার আক্রোশে একমাত্র সন্তানের মৃত্যু কামনা করে বসে বিধবা মা জয়াবতী, সেটিই যদি ফলে যায় কি ভয়ঙ্কর চাপা উল্লাসে আর নিষ্ঠুরতায় চকচকে কালো পাথরের বড় থালায় পরিপাটি করিয়া সাদা ধবধবে হাতপচালের অন্ন বাড়িয়া রাখিয়া জয়াবতী ডাকেন, তাহলে বলা যায় যে সেই ছিন্নমস্তা গল্পটিও গায়ে কাঁটে।

হ্যাঁ, এরকম বহু গল্প তার রয়েছে যেখানে পরাজিত হৃদয়ের গল্পটির কথা বলতে হয়, সেখানে স্থির চিত্র গল্পটির কথা মনে পড়ে যায়। আসলে আশাপূর্ণা দেবীর এই পরিচয়টা তার লেখালেখি থেকেই পাওয়া। কিন্তু আরেকজন আশাপূর্ণাকেও আমি চিনি, যে আশাপূর্ণাকে হয়তো আমি পিসিমা ডাকতাম। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, এরকম বহু আশাপূর্ণা দেবীকে আমরা ধরতে পারি, যে আশাপূর্ণা দেবীর যে একটা দিক ছিল তা কিন্তু নয়। কারণ আশাপূর্ণা দেবীর অনেকগুলো দিক ছিল। ছোট গল্পের আশাপূর্ণা বড় আখ্যানে গিয়ে কিছুটা হলেও হয়তো ভিন্ন গোত্রের হয়েছে, যেখানে নারীর পক্ষ নিয়ে, তার অধিকারের দাবি নিয়ে তিনি বেশি সোচ্চার করেছেন। আবার বলেছেন মেয়েদের, হ্যাঁ মেয়েদের কথাই বেশি করে ভেবেছি, কারণ তাদের অসহায় অবস্থা চোখে পড়েছে বেশি, তাদের অবরোধ সমস্যা তাকে সবচেয়ে বেশি পীড়িত করত। ছোটবেলা থেকেই তো সে দেখছে মেয়েদের সর্ববিষয়ে অনাধিকার, বন্ধন দশাগ্রস্ত অবস্থা। আর সেই প্রশ্ন থেকেই তো তিনি লিখেছিলেন সেই তিনটি অসাধারণ গল্প, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা। প্রথমটির নায়িকা সত্যবতী, যে মেয়ে ছোটবেলা থেকেই মেয়ে মানুষের দাবি নিয়ে কথা বলে। এত যদি না দরকারের কথা, তো মেয়ে মানুষের জন্মারই বা কি দরকার, কিংবা বলি স্বয়ং মা সরস্বতী নিজে কি মেয়ে মানুষ নয়। আর ঠিক প্রথম প্রতিশ্রুতির পরেই চলে আসে তার বিখ্যাত গল্প সুবর্ণলতা। সুবর্ণলতা সত্যবতীর মেয়ে, সুবর্ণলতার সোচ্চার, সুবর্ণলতার অলজ্জ, সুবর্ণলতার তীব্র মেয়ে মানুষের অসম্মানের লাঞ্ছনায় যে হতভাগা দেশের মেয়েদের জন্য মরক প্রার্থনা করে। আবার বকুল কথায় আশাপূর্ণা নিজের কথায় সুবর্ণলতার পরিপূরক। হ্যাঁ, সুবর্ণলতার এই সবচেয়ে ছোট মেয়ে তার মা ও দিদিমার অদ্ভুত এক কন্ট্রাস্ট। সে মুখ চোরা, চুপচাপ, নিজের মধ্যে গোটানো, কিন্তু অথচ এই বকুলই একদিন হয়ে ওঠে খ্যাতনামা লেখিকা অনামিকা দেবী। সত্যবতী আর সুবর্ণলতার আকাঙ্ক্ষা এভাবেই তো পূরণ হয়। বকুল রাস্তায়ও নামে, বকুল প্রতিজ্ঞাও করে, কিন্তু সেই আশাপূর্ণা দেবী বারবার যখন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নারীদের এগিয়ে যাবার কথা, সেখানে আজকের দিনে এসেও কি আমরা নারীদের কথা সত্যিই ভাবি? কি মনে হয়?

আজ অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে তুমি অনন্যা অনুষ্ঠানে। আর তুমি অনন্যা অনুষ্ঠানে আজ শ্রোতা বন্ধুরা কথা বলছি আশাপূর্ণা দেবীকে নিয়ে। অসম্ভব সরল, সাদা সিদে, কিন্তু টিপটপ বলতে যা বোঝায় আশাপূর্ণা দেবী ঘরে ছিলেন তেমনি। বিকেলে চুল বেঁধে, গা ধুয়ে, পাট ভাঙা শাড়ি পরা, সুগন্ধি চন্দন সাবান মাখা, আর মাথায় জবা কুসুম নয়তো মহাভৃঙ্গরাজ তেল দেওয়া, আর মুখে সামান্য ক্রিম, এটাই ছিল আশাপূর্ণা দেবী। তার খুব পছন্দের ছিল তাঁতের শাড়ি, তাতে হালকা কমলা বা হালকা সবুজ বা হালকা নীল পাড়। বাইরে বেরোনোর সময় এমন শাড়ি বেশিরভাগ পরতেন, যদিও খুব বেশি রঙিন শাড়ি পরতে তিনি দেখেননি। আসলে আশাপূর্ণা দেবী এমনই ছিলেন, এবং আশাপূর্ণা দেবীকে লেখালেখির জন্য কিন্তু তার স্বামী সবসময় তার সঙ্গে ছিলেন। সব জায়গায় জায়গায় স্ত্রীকে সঙ্গ দিয়ে তিনি অনেক বিদ্রুপেরও শিকার হয়েছেন। আসলে আমরা ওই যে কথায় আছে যে যে যাকে সাহায্য করবে তার সম্পর্কে তো আমাদের খানিকটা বলতেই হবে, ঠিক তেমনই হয়েছিল। আসলে আজকের দিনটা শ্রোতা বন্ধু এমনই একটা দিন। কেন? 13ই জুলাই, বাইরে অঝোর তারায় বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টিটা আমাদের সেই কষ্টের কথা মনে পড়িয়ে দিচ্ছে। কোন কষ্ট? কষ্ট হারিয়ে যাবার কষ্ট, যে কষ্ট আশাপূর্ণা দেবীকে হারানোর। অসংখ্য উপন্যাস, অসংখ্য গল্প রয়েছে যেগুলো আমরা পড়েছি। আজকের থেকে বহু বছর আগে যিনি দাঁড়িয়ে বারবার একটা কথাই বলতেন, মেয়েদের এগিয়ে যাবার কথা, যার পরিবারে মেয়েদের নিয়ে সামান্যতম উদাহরণ দেওয়ার মতো কিছুই ছিল না, সেই পরিবারে সে মেয়েটি এক উদাহরণ হয়ে দাঁড়ালেন অন্য মেয়েদের জন্য। যে পরিবার থেকে মেয়েদের বেরোনোর দায় ছিল অনেকটা আকাশ ভাঙার মতো, হ্যাঁ, যে মেয়েটাকে পড়াশোনা শেখানো হতো না, যে মেয়েটাকে ঘর থেকে বের করতে দেওয়া হতো না, সে মেয়েটাই জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করল, সে মেয়েটাই আমাদের সকলকে দেখিয়ে দিল মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, আমরা মেয়ে, আমরা সব পারি। 95-এর সেই 13ই জুলাই ঘোর রাতে যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তিনি আশাপূর্ণা দেবী। শ্রোতা বন্ধুরা, আশাপূর্ণা দেবীর কথা বলছিলাম তুমি অনন্যা অনুষ্ঠানে। এই মুহূর্তে আরও একটি গানে যাচ্ছি।

চরণ ধরিতে দিও গো আমারে, দিও না দিও না সরাই। সত্যি অর্থেই আশাপূর্ণা দেবীর কথা মনে করলে এই গানটার কথাই বারবার মনে পড়ে যায়। কত শত রচনা আমাদের দিয়ে গেছেন, সাহিত্য চিন্তা থেকে শুরু করে আমার ছেলেবেলা, নেশা নয় খেলা নয় লেখা যার জীবন, এবং সেই সঙ্গে ছোটদের জন্য রঙিন মলাট বলবার মতো নয়, গল্প হলো শুরু, এক সমুদ্র অনেক ঢেউ, এরকম ভূতের গপ্প, ষড়যন্ত্রের সুর, ম্যাজিক মামা থেকে শুরু করে বহু গল্প তিনি লিখে গেছেন। শ্রোতা বন্ধুরা, আশাপূর্ণা দেবীকে নিয়ে কথা বলবো আবারও হয়তো অন্য কোনো একদিন, আজকের মতো সময় এখানেই শেষ। তাই তুমি অনন্য অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, তবে একটা কথাই বলবো যে তুমি অনন্য অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা যখন আশাপূর্ণা দেবীর কথা বলছি তখন মনে হচ্ছে যে এরকম মেয়েরাই আমাদের উদাহরণের কারণ। শ্রোতা বন্ধুরা, আজকের মতো শেষ করছি, আর যে অঙ্কিতা আপনাদের থেকে বিদায় নিচ্ছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, এই বলেই শেষ করছি আজকের অনুষ্ঠান। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। আর এখন শুনবেন কক বরক অনুষ্ঠান।

Fungkaham, teh langsung gunor kanai tengu sarasa point dog megahertz FM ujian tu no. Teh ang tengu o jorawat ini to tangshal, eba shombar ang tengu nong ni buku grima o jorawo. Inke, tabuk tu fung ni egar ota tamka, teh ek minit. 7 second eba hini mangno phongni dam ti sata mo shoti sa te mokhli chibroi hinke kha khayo takok te bukuk sa nor khnai tong maina sarasa pon dog megahertz fm ujjoyanto no te angrong ni bukuk rima ojara phaisok phaisak hinke takok te bukuk puilano kaisa shaklai mu tini to puila bukhago khani risabu panda hayada nongni koimung rong no এবার নোনে খাতক জমা রচাব মরনো এসএমএস নে বিশিংতে ইয়াচাক জাকো এবার নারাক জাকো ফিয়াবা আং অবনো কইনা মুজঙ্গ তাখুক তে বুখুক সংরগ্ন অনরক তো তিনি কিসা রচাম কই হরিব কিসা কসাং কসাং রচাম র কই হরলাই জাদি তামনি হিংকে তিনি রাষ্ট্রীয় শোক পালাই জাগাই দং হাইনি বাগাই তিনি রচাম র আসক Kora, eba kaba hai don obo hai kerang rok rocha mung jeng khnawi man glak. Jeng je rocha mung khnanai aborok tum slow motion ni rocha mung ngnai asa kora yata. Mana hai music genang obo hai dogia. Jeng tini kisa rocha mung rok rok tilang tilang rocha mung eba kesang kesang rocha mung rok jeng khnalayana. Te khnai tong nai takuk te buk songbo norok bo নরক নবাং হাইন হাই মা কই জা ফিরো নরক তো মুং রচা মুং খানা নি মুচুং খাঙ্কে নরক বব হাইকে রচা মুং সাইনা দি জে রচা মুং আং নং নক খানারি মানা তৈ খাইয়ে তো মুং নরক রচা মুং কই থানি ও অর খানারি মান থগিয়া বা খানারি জাগনাইয়া হাই রচা মুরক তো মুং কই খাঙ্কে আং নং ন খানা রিবুই মানগ্লাক হাইনি বগাইন নং নং পুইলানা হাইন হাই তেসে কই ফিরো তিনি কই মুং নি পান্দা ফানো নং নি রচা মুং কইমুং নারা মুং নি পান্দা ফানো নং নি রচা মুং রক্ত মুং কিছা গুরুমজাক কলিজাক অব হাইবা খরাং রক কিছা তাম হনাই টং থক জাংনাই জেত খরাং রচা মুং রক কিছা মসা জাংনাই রচা মুং অব হাই রং কে খনারি মাংলা কিছা রচা মুং রক কিছা ল্যাম অব হাই রক রচা মুং জং তিনি খনালায়ানা ফাইদিং কে অজরাও পুইলা পান্দা চ্যাং মানি বা তাং সর চা মুং রে বিশিং তে চ্যাংলায়ানা আমন ইয়া গুলা আং নং নি রচা মুং নারাক নাই SMS ni tru okay tini kok du ni bising tina ya sak sak la tini rasa mong norong no SMS ni bising tina ang nong ni rasa mong rong no ya sak ara ga hai na hai koi phira na rasa mong rok tini khana na musung khai kisa lem rasa mong rok shai na rok koi hor lai jadi ge bhadi ki ojora khana la na bukuk tonu jani khorang bodesab jara rasa mong no

হাই নহাই রুচা মং তাংসন ইয়াগুলো খাই তো তাকুক তৈ বুকুক সঙ্গ লামসগো হিঙ্গে ফাইদি আং তাবুক মেসেস নেব খাগো থানো মেসেস নেব খাগো হা পুইলা মেসেস আনার সপাই মানে ইংখা ফুং কাহাম আং স্বপন দেবী বা দেববর্মা মারে হাদুকনি রুচাব মং খানানি খাই তাংসা খাজানি রিসাও অ রচা মং নে তাকুক স্বপন গে অবতো গিজা রচা মং গিসা করা বা অ রচা মং নারাগৈ মানজাগলা গতিনি গিসা রচা মং লেম খাই তোমান বা নবহাইন কই যাদি কে কাইসা মেসেস হঙ্কা হঙ্কে ফুং কাহাম বাই আং নগ্নি তাকুক প্যাগ্রাজলানি ব্রিজেশ রচা মুনি ককথাই অংখা গাতি খামাও কর্মতি নি খরাং বাই বিমল দেববর্মা বাই রচাপ হামবাই তাকুকনাবো বেলাকেন হামবাই নি রচা মুনো আং খাই চাইদনাই তে কেসা মেসেস পড়িবানো ফুং কাহাম বাই আং রচা মুং তাংসা খাই জাদুনি বিশ্বরাই দেববর্মানী আও তাকুক আং চাইতকনাইনি রচা মুনবো খাই তাকুক বিশ্বরাইনি জাদুনি রচা মুন গাই তে কেসা মেসেস অবশ্য কইখা ফুং কাহাম বাইন আং রচা মুং খাই ককথাইনি মুং বগুইমায়া আং

শিব চন্দ্র পারানি সিমি সে সিমি সে রহর বাই হামবাই কে তাকু আং চাইতনাই নি অ রচা মুব আং নাগনি বাকি তমু রচা মু করাই আংকে আং নং খাই নাই তমু রচা মু করা হাঙ্কে তো না কারজাতি আং নং খারি উই মানজাকলাক কে কাইসা মেসেজ ভাইকা ফুং কাহাম ম্যাম আং জম্পুই জলানি বিশরাই আং রচা মু তংসা খাই রচা মু নি ককথাই অংখা বন বড় জানি আন চাজাকলিয়া বুকুক উষানি খরাং বাই রচাবজাক রচাবু আও তাকু চাইতনে আংনি অ রচাবনো খনারি নানি গাই ফাইদি অজরহ চং তাকু রিজেসনি রচাব মুনি যে কয়মং বড় হরকা আবনো নারাগলায়ান ইনকে খনালায়ান রচাব মু ডক্টাবক অজরা গাতি খামাও অ রচাবনো

হিংকে হাইনো হাইতে সে কইনা নিমু চুঙ্গ তাকুক তৈরি বুকুক শোন তমুং রচাবুং কইনা হিংকে অবা হাই রচাবুং কয়হর দি যেটা আং নরং তিনি খনারি মানে যাত হিংকে তমুং নরক রচা মুরু কিসা করা কয়হর কাইতো আং নারগে মায়া ফান অংজাওয়ানো এই খনালায়ানো ফাইদি তাকুক বিমর বেড়েছে।

হয় হয় নামসক ভিড় খাই তো নয় হুক্তি হুক সংরগ্ন গে খা খাইনর অজরাও কাহাম নতুন না ওয়াতেই বাদার হ্যাঁ এগে সাল কতক মা নহিননি সাল তাম সাল বরে হাই খাবলে না বনসাইছে গবং ওয়াতই নি বাকই চিনি টং দাল রক এবার খেব চিনি সাল বুম বুম টং গরং রক বেলা খেন বেজু আঙ্গই টংকা আগলি আমসায় টংলাই রকা হাবার রক থাই বা লাই সুনাতে কামি আমসায় টংলাই রক হাবা হুবা রক অংখরথানি কেবেন মঙ্গই টংকা ফেবা তমং ওয়াতে বাঙিয়াবই সাল মেঘলা ওয়াতে পেনে পেনে রকাই সামরক খাইনি বেলাইছে আরাম হাইনি বাকি ছাতি বা বখরক কাতেওই সামরক খাইমা হাঙ্গে তো বেলাইছে কাহাম হ্যাঁকে ওয়াতে রঙ তো কাতিনানি নাঙ্গো কুলুম গোসা খেবো যেন হাবা রকলে বাহাইকে নাবা চিনি নুকুং নারাক থানি ব চিনি সাক কাহাম তো নাও হ্যাঁ হ্যাঁকে আমি নাই রক স্কুল থাকতেন কেউ বেলাকে বে জুয়া আঙি টংহা বা স্কুল থাকার টাইম ওয়াবো বাকসা থাকতে থাকে অবহাই হ্যাঁকে স্কুল গ্যাপ রকম খাবা প্রবলেম হ্যাঁকে নাই থাকায় বৃহস্পতিবার বৃহস্পতিবার বুধবার নিসিমে ওয়াতই ওয়ামানি কে হাইনি বাকি তো কবংমা জঞ্জালক তো আসায়ো চেরাই গান রাঙ্গে তে বরি রক সুনানি বা নকরা চাকরা রক ডাঙ্গে রি কিসে দামনা জাগাকে সুনানি অবহাই রক পদ্রে পদ প্রবলেম রক অঙ্গনো এক ওয়াতই করি কেবা প্রবলেম গো হাইন ওয়াফলাই মাং টাকা বা প্রবলেম গো হ্যাঁ দা এঁকে যত নি রকাইছে ওজন বা লিমিট টাকা নাও এঁকে লিমিট ফাদার থাকবো অংয়া সিনিয়া নর্থ ইস্ট সাইড তো পড়াছে ওয়াতই ইয়াং ওয়েস্ট বেঙ্গল সাইড বে আকো বাই ওয়াতই ওয়াজাং তে আপন গাড়ি বনবর্তী পার বেদাকনি বুখাগৈ তো অরেঞ্জ সিগন্যাল রিজাক ন এঁকে ফাইদি সঙ্গ মেসেজ ফাইজাক তে গাইসা যেন পড়ি নাইলেয় অজরাও সাবনী মেসেজ পুইলান ম্যাম ন ফুং কাহাম আনিমং কে সন্ধ্যা

হয় নহয় লামসগো অঙ্কে ফাইদে অজারও জং এফ এম নিউজ হেডলাইন্স খালাই পায়ানো দিনে এফ এম নিউজ হেডলাইন্স অংখা শালদকনি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইমা উলহ মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতাল কিফিলে ফাইকা হাকতনি বখরক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি থিমাবাই ভারত তিনি শালসানি বসংখা খামা সাকলাই জাখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া থুয়াম্বাচি গনাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগতলা সিভিল শাখাম নগ্ন চেঙ্গেই রেখা আগত আগরতলা পুরো নাইখ্রাইনি ওয়ার্ড কাইচি ইশা নম্বর আমচাইনি অভৈনগর হাতিওত

খলিফা আল থানি থিমাবাই ভারত তিনি সালসানি বসংখা খামা সাকলাই জাখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া থুয়াম্বাচি গনাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগতলা সিভিল শাখাম নগ্ন চেঙ্গি রেখা আগত আগরতলা পুর নাইখ্রাইনি ওয়ার্ড কাইচি ইসা নম্বর আমচাইনি অভৈনগর হাতি ও তাংজাগি টংনাই লেক তাংবোতাংনি সামু বেড়ে নাইখা আগতলা আউগলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার কেন্দ্রনি সালসি তাই থং নাইখুং মেরা ইউব ভারতনি সেব বাই হাকতর গনাঙ্গ নেশা মুক্ত ইউব ফর বিকশিত ভারত সামুংবোতাংনি তাই কাইসা বাতাই লাইমুং চেঙ্গি রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুর গুমতি হাংকনি খক চুকুচি থাম রোজাং নুচি ব্রী রাসায় রাংনি হামক্রাই গনাং সামুং বোতাং কাইচি ন চেঙ্গি রুয়ান তাই কোনালা কায়ান কলম্বিয়ানি বুকা রামাঙ্গা ও সংযাজাক ফিল বা চিদক হায়ুং বেরামনি ফিজিক্স অলিম্পিয়াড নুই সাই নুই চিদক পান্ডানি পাইথাগ ভারতনি খরক বা সৃঙ্গনাই রক রাংচানি সকাত মানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজা অরণি সেকেন্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মুমিয়া নিসিমি আগতলাও চেংখা বসকাংনি দামনুই চিব্রিয় হাস্তে কাইবা হাং কর ফেরাঙ্গকে ওয়াতি ওয়াই মানো হনে হজাক খাইকা নবরতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি নুই ডিগ্রি সেলসিয়াস তে খামানি তুংমারি নুই চিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তোমান ফুং দাম বা তামই সতী থামচি জরা ওয়াতি ওয়াখা চার দশমিক ব্রই মিলিমিটার অবংঘা তিনি এফ এম নিউজ হেডলাইন্স রক গেফাইদি কইমুংনি পাইথা রুচাবমুং খনালায়ান আশ্রক সামনি উলহনি তেই থাইছিং যে মানিক বাইজে বিপাশানি কইমুং কয়হরকা আং আবরক তিনি তামি মাংলা খাদ গাহাইনি বাগে ফাইদি তাও খনালায়ান অজরা অ রুচাবমুং ন

0: হয় ইলাম সগো সাড়ে সাত পয়েন্ট দশ মেগা হার্স এফ এম জয়ন্ত অনুভব হুঁকে দীপর কাহাম ইয়া ভরো তিনি তো সোমবার এবার তাংসাল হুঁকে ওয়াতে পান্তি ফানো হাবা হব থাই রোগ বা অফিসে থাই রোগ তৈ যাইবা মা থাই জানা হুঁকে আবন বিশৃঙ্গ ফানো তাবুক তো মাইতে বর্মা নিজরা এবার খাবা খেতনি সামুক খাইমা নিজরা ও ওয়াতে ফানো বাকসা ইয় গিয়া অংখলাই নমা তংলাই জানা ওয়াতে গবা হুঁকে তো থাংমাইয়া অংকু হ্যাঁবা ওয়াতে রোগ করে হুঁকে হামুং দোয়া জাগলাই তংলাই যাবাই খেনা হিঙ্কে দিবর কাহাম ইয়া ফর যত খাই তংলাই তাকুক তে বুকুক সঙ্গে হাইনে হয় হিঙ্কে তাবুক সং এফ এম কুইজ থাংলাইনাই এবা সঙ্গলাইনাই বালাইখেন ইজি ইজি ন সঙ্গানো খাকলাইও হানর ককদুক নি বিশিং তে করিং দি টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি অ ককদুক নাম্বারও তি সাহর দি একদম ইজি হিঙ্কে একদম ইজি নদ বাকসা বাকসা যেমন জানুয়ারি ফেব্রুয়ারি রক তো তাল টঙে দেবা না মান্থ তার তো যেমন জুলাই মান্থ হিঙ্কে বাংলা বাই তাবু ব তাল চলি বই তং আপনো সঙ্গলাইনাই পুইলা বাংলা বাই তাবুক ব তাল চলি তং বাংলা ক্যালেন্ডারও তা বাংলা বাংলা মান্থ বব চলিত তাবুক সঙ্গ অবনো সঙ্গলাইনাই আপনি পরে যে মেইন যে কুয়েশন আরও ফাইলাইনাই দো হিঙ্গে হিঙ্গে ফাইজি সঙ্গ অজরাও খালায়ন ব তাকুক এবার বুকুক তো অজরাও হ্যালো হ্যালো দক্ষি হ্যাঁ তাকুক দে বুকুক সঙ্গ নরক হাই নয় গরংনানি চাইতে ফিদি স্রাবসা জরা নি বাকি লেলা মৌনা ওইফানক খালাই সালাইন ফাইটিং সাপ দো হ্যালো
1: হ্যালো
0: বাংলা তাবুক ব মান চলি তো অব তো বেলাকে ইজি কুয়েশন হাইফন অবন পরে নেক্সট কুয়েশন থাকলে বাকি চাইটা কই তো ওকে বুকুক তাকলাই খারচি কয় তারিখ লাই সাইজামান বাইশ তারিখ না ওকে বেলাখানে হামবাই বুকুক ন পান্ডা তং দিদ হামবাই বুকুক স্বর্ণমালা ন আহ বড় চামুং হরকা ফিয়াবা বড় চামুং আংবো খাই দামান খামু কনফিউজ নাংখা হেঙ্কে তো খারচি বাইশ তারিখ হেনে বুকুক তো সাহুই নরীক্ষা হুঁকে বাংলা বাই চাগি নিশিম চ পইলাই ফাইও যে খারচি দের বুফুরু বাংলা তালনি বোমাহাই

0: 原来跟着骨头参加吧。
1: 你牛的。
0: 嗯。就他妈妈找了对茶碗呢。
1: 啊，这这。
0: 马路马，苦路马，莫苦。
1: 嗯。
0: 上上上上马。
1: 嗯。
0: 这台，这一马。
1: 嗯。
0: 这高马。
1: 嗯。
0: 这莫苦莫待。
1: 嗯。
0: 那你包你。
1: 嗯。
0: 兰帕拉。
1: 嗯。
0: 兰帕拉。
1: আচ্ছা হামবাই তাকো বুঝেছ তো হুঙ্কে নং তেকিসা কা হামগে ছানা দাং কাউন খাই মানসুলি নং থাইচিং কিছু কজার নেটওয়ার্ক প্রবলেম খাই কিছু কষ্ট কাতে সে সাগরাসে দি
0: আল খনার ওয়ান মালুমা হলুমা গোরিয়া না অক্সমা নামপরা নানি গমি
1: নয়টা খাদ করে হিঙ্ক তাকু না বেলা খেন হামবাই ব্রিজেস হিঙ্কে আংবো সাইমান ফিয়াবা চোদ্দটা নিম নমান মানে আং কিসব পক মাহাই তখনও ফিয়াবা নং আর খাকা হিঙ্কে আং কাউন্টলে খাই মানানো ফিয়াবা আং আনি যে সাইমান মা নো লাস্ট সানাই তামনি হিঙ্কে নানি সিগাং খাওয়াই পাইগ্রা না কে অজরা তো কক দুগো কেবু করি ফাইদিজং হিঙ্কে রচাবুনি বোখাগ কেসা থাংলাইনায় রচাবু বোখাগ থাংমানি আগুলো হাইনহাই কিফিলাই ফাইলাইফিবানো নংনি কক দুগো থাংনানি বাকে খনালায়ানো অজরাও রচাবমু জেসাপন কাইসা কেসা কেসাং কেসাং খনালায়ান তিনি বাও মাহিনি সে সাজাতবা ফাড়ি খনালায়ানো

কাইন হাইলাম সগতে দিবর কাহাম ইয়া ফারফিরো হিঙ্গে কাইসা হজক মুংনি কক আমং খাম তাবু কাতিন জরাও চং তাম খাই তোমানি নাং চং তুই নাং খাই তুই ফিল্টার নে তুই এবার খাবার তৈ তং ন এবার তৈন রোগী নামনানি নাং এবার নামনানি কলাই থাই ওয়াতিনি জরানি বাকি হজক মুং কাইসা রিচা খাম আপনো কারিব লামা নারনি রাখাক যাক বোথায় এবার ফল রক সের যাক মানুষ তাই হাইন খলব জায়গা মানুষ ফেল যাক রক ন তাচা দিই আপনো কারিব চিনি হজম শক্তি ন বাঙি না নিতে চিনি বহক নি বেমার রক ন কাতরি তন্নানি বাকি গখৈ বা টক দয় জামিব তৈ তাই ভিটামিন সি হাই গনাং বোথাই রক এবার অবহাই গনাং মানি রক সঙ্গ মা চাথাই আপনো কারিব ওয়াতৈ ইস তুকো জাকি বা শিবই ফাইকে দতি দতি দদর খাইয়ে বসাগ্র হুই রি রক সাই রি কুবনি গরান চুমনানি নাংনাই আপনো কারিব ফাতানি ফাইকা হিংকে জেসা মানি ফানো চানানি সকাং কাহামকে ইয়াক সুই চানানি নাংনাই আপনো কারিব চিনি মকলনি ইনফেকশন এবার মকল হামিয়া বা চিনি বসাকি এলার্জি রক যদি তংখে বা নানি কাতে ওই টংনানি হেঙ্গা হিংকে চিনি সাকুর চং কাহামকে মাতরিনাই অতই হামের নাংখাই বন চং কাহামকে মা শুনাই ডেঙ্গু তাই চিকেন গুনিয়াহাই বেমারক বাই বানচি নানি হেঙ্গা হিংকে গানা গিনি টপ ড্রেন বা কুমনি মানি রক অতই কচা টংমারং মা খিবিনাই তাই থামপুই রক এরখা হিংকে এবার ওয়ার জানানি কাতি নানি হিংকা হিংকে চং থুপুরু গুন্দা মা সঙ্গনাই তাই ক্রিম রক মা ফলাই তাই থামবই খাই নানি বাকি বিথি তাই লিকুইড রকজন ইউজ মা খাইনাই আপনো কারিব তাবুক তাবুক অবহাই জরাব চিনি ন গান্তি রক যে মশলা যায় মশলা প্যাকেট যাতে দঙ্গ আরও ও যে বাকমা পাইরা তৈনি বাকি বন এয়ার টাইট খাই বয়ঙ্গ দাওই মা তনি নাই অবহাইকে তনিয়া হাঙ্কে চিনি মশলা প্যাকেট জাতীয় মশলা রক নষ্ট অঙ্গই এই থাঙ্গি মানো গাইতিং দেব চং খালায়ানো অবনতই কক থাকে থাইনি ফাইদি তাব কক দুগ সাব দং নাইলায়ন কক দুগ কেব করি খা গাইতে সং থাকে থাইনি চং খালায়ানো অবহাই ওয়াতে শিব্রুম বুরুম ওয়েদার এবার তংখর দতি দতন নংসা কুকসার হোক এবার ব্যাকটেরিয়া রক এরে থাঙ্গ চিনি নক গান্তি টুকুমা নক তাই চিনি নক রগ ওয়াতে শিব বমখা তঙিয়া বই সমনি ন বন ক্রানকে হই ওয়াতেও শীত কতই কিসা কলমতে সিসা মাহিকে নক আসে দেবে আপনার সবসময় কাতাল মানে ক্রানকে হই পরিষ্কার তোমরা নিয়ে নাং থাইকলাই আপনার কারিব তাক ওয়াতে নিমল চিনি শাক সবজিতে বোথাই রগ্ন

0: 자라는 시간, 저 사무이판에 좀 송이 자라는 시간과 함께 수위 자타이 글라요. 아무나 가리고 또 있나 또 이게 담 사자칸, 다이리아테, 타이프에, 독도, 가수다니오노, 또 이런 어정 섭섬에 다보 그런 거, 로그이 능 타이 글라요. 아무나 가리고 저라 이런 거 봐기, 섭섬에 또 이게 함, খাই খানি নানি বা বটলো পরিষ্কার খাই খানি নানি নাঙ্গু চা থানি বাবা হাইন যেন বাসি চা মর চায়া বই তংখাইন চিনি বাকে বেলা খেন কাহাম নাই আবন কারি বা মশ ক থামপিনো তৈ তাম সাজাকা তৈ তৈ কসা বই তং মাও ডেঙ্গু ম্যালেরিয়া রক আরো বেলা খেন আজাগ হইতে এরো হাইন বাকি যেন চিন নগরা বাড়ি ব তৈ রক কসায়া তৈ খাই যেন মাতনি নাই কাই যেন যে মুড়ি রম্ভে বাজা তে কবনি গ্রান মানে রক চেরম চেরম চাম্পানি রক আমার হাই গ্রান নগ চামানি রক খাতে উই তন্দিহিনে সাজা যাতে যেন নগ ন ভাতার অংখাইয়াফর ভাত চামা হাই চামু মানে রক ইয়াগ তনি মানাতে আবনো কারিব টর্চ লাইট মোমবাতি তাই নজাগনাই তৈ কাহামন গবাং তনি দিহিনে সাজাগো আবনো কারিব তাম হজাগ মুং রিজাখা চিং ফেরাংনি বখাক তৈ ওয়াতে গবাং ওয়ামানি জরাও যে বা নবার বাতি ফেরাং কই তংমানি জরাব যেন যে চিনি যে ইলেকট্রিক যে সুইচ রক তংমানি অ সুইচ রক ন বা মেইন সুইচ রক ন যেন আপন খিকলাই তনিখেন যাওয়াইনি সাও বা রক গানা গিনি রক যে কারেন্টনি বুদুক রক জজাক রক অবহাই রক মশাসক চায়ানু খাঙ্কা আবাবে কিসা চালাই তানি বাকি হজাব রেজাগো থাংলাই সুথানি ও সাজাখা তৈ তৈ কেচাবমান ইয়াগুলো ন রামা রগ নংখর দিহিনি হজাম রেজাখা তৈও বিষ গেনাং এবার খেবা চিবু রক ফানো ইংসা সারক ফানো টংমানো হাইনি বাকি হজাকে তংমানি সাজাখা তে নামমানি যে ডকুমেন্টস কাগজ দরব কাইসা ওয়াতৈ ডকশিয়াম হাই মানে ডক খাতে উই তংমানি বাকি সাজাগো তামনি হিংকে নবর ওয়াতৈনি বেখাকতে হজাক রেজা গোবলা ওয়াতৈ কিসা গবাং ওয়াউই তং বেবা ওয়াউই মানু হনে গাহাইনি বাকি ন অমাহিকে হজাক মুং সাকলাই জাখা হিংকে খনাই তনাই তাহুকতে বিহুক সন ফাইদি ককতু কাকো থাংলাই নজরাও হ্যালো
1: হ্যালো
0: এ তাকুক নলাম সগতে দিব কাহাম
1: রাজ পর কাম কুন্দ
0: আও বরনি শাহরিত
1: আই কি রা সামি রা কামিনি সত্র হরি জমতিয়া
0: তাকুক অকরানো বেলাইকিন হামবাই কে তাকুক চিনি জে জিবরি
1: মাই নো বাম তাং সাজা খা কামুন সনারদে বখু
0: তিনি তো তাবু কয়মনি পান্দায়া তো তাইসে তিনি রাষ্ট্রের শোক পালাই জাগাই তো গাহাইনি বাকি জঙ্গিচা রচা মুরক আসে লাউড ডকনা লাইয়া তিনি কিসা রচা মুং কাসাং কাসাং খনা লাই তো তাকু টপিক তো তাবো কোয়েশন যে সিং তোমানি যে খারচি যে চোদ্দ দেবতানি আবনি মুং দাবান তাকু
1: আচ্ছা 31 তারিখ আপনি ও চাই নাই রক খার্চি পূজা তো পাই টাকা
0: খার্চি তাকলে ছাওয়ানো সেগলাই তাকো খার্চি কে 22 তারিখ সিমিং খন তাকো
1: 22 তারিখ তো এখানে
0: ফিরারত নি দিন ওকে খার্চি গলাই থাঙ হতা
1: ফিরারত তো তখন
0: ডট সিং এ হবা
1: আমার খার্চি পূজা তাই সাপ প্রদেশিং তঙ্ক
0: ফাইদি অজরাব যেন কবিনি রচা মুং নাইকল লাইনে বচা মুং নারি মান আপনি সিগাং নংনি কক দুগো আং থাকলানি যাই দক নাই হাঙ্গে তাকুক তেই বকুক সঙ্গ তিনি আং সঙ্গেই তোমানি যে খার্চি নি যে মুং মতাইনি মুং আবো কক বড় খবর ভাই না সাইমানো বাংলা ভাবে ভাই ফানো সাইমানো বাংলা ভাবে ডক করে তাকুক এবার বকুক ভালো খেন হামবাই নর আনা আসা লগি তোমানি বাকি হুঁকে পান্ডা পাই আসা লগিও তংনি তাকুক তেই বকুক সঙ্গে বাংলা বইফানো সবই মানো কিন্তু কক বড় কই যেন বসুন লাইনে

0: Kok berapa sabo man? Jika kok berapa ang tadi kaiti beri ba contoh tadi apa ni mung noman mana fia ba? Tapi yang takuk berjaya sama hai ang bo. Tapi kok progro orang ini contoh ni mung apa cepai ang gitu kan? Jika fia ba ang bo mesti kena try kaiti orang orang orang ni kena ini kena. Hello.
1: Oh,
0: di work kah man? Ah, di work kah buku. Nah, bahaya tang sekarang dia buat izin apa?
1: Busang ramani ka mo mission by busang ramani even logana o sai ki malia ong
0: nge da sagra di o je
1: ka bi che ang thung ko bore do sound wei khnai chong
0: o ang ka khap chi je mutai ni bangla boi to bujot na mung man bai na
1: khnai chi tong na phone tei
0: e acha bukuk okra juk banang le je khap chi je Ani kenagra de kok seje.
1: Oh, cibiru mutani.
0: Ii mung.
1: Seng mung mung le na.
0: Ii, oh cibiru mutani mung madem manci ni kok bay.
1: Aw kacau, aku tu selalu bu mung mansu ya. Bila kai, maluma kuluma. Kai masang rong. Kai akata dikata. Kai de. Korea. Kai te ama masang orang tersaka. Kai te arwo box tang la yo. Sama-sama.
0: আচ্ছা দাদা বেলাই কেন হাম বাই নং আশাক পানো সাই খেলা রেখা বেলাই কেন হাম বাই তাকে সরি বুকুক ন হেঙ্কে বুকুক যে আশাক পানো সাকা বিনরণ খানাও আংজ পগই থাকমানে আনি মই তোমার ফাইকে আইসে দাই খালাই অজারা সাবত হ্যালো
2: হ্যালো বাই তাই
0: সানা হিঙ্কে আং তাবো last ang sa bangla phano sadi hne ang 14 tani sai khnai nai do nong no ang 14 tani sai khnai nai hamin bagai nong sangai tong
2: ai khna go da hno mane o mai ka o ko tuna korea malu kuluma nok antrana ken ikna ni boni lampra kha ken
0: আমি দে বুড়া সাকাশে তঙ হাচুক মাকাশে তঙ কথার কালাইয়া গড়াইয়া তঙ
2: হাচুমানকরে
0: হামবাই তো এনকাই কাকক ব্রিজেশ কতাল সুমুং সুংসিদি সাকাম কা হেঙ্কে দর্শনগানো নিনি কক তুই নেঙ্কে লাস্ট গেই বসাকাবা শাশিওয়ানো আন সিরিয়ালকে আং বংলি আং বগই থাকাবা দশাওয়ানো মাইলুমা খুলুমা তৈবুমা হাচুকমা বুড়াশা কথার কারাইয়া গড়াইয়া থুমনাই রক বনি রক সাংরংমা আখাতা বিখাতা গা হাচিংমা হাচুকমা তো দঙ্গ নমকা হাচিংমা নকসুমা তাই তাসে কামু লাম তাৰপিছত থাকি চাহকামৰ পকচি থাং কাইছা এনেকে চতুৰ্টা কাষা তে কাইছা নি এনেকে কয়টা অংশা এক দুই তেৰটা অংশা তে কাইছা বব জানিছে চৌদ্দটা কাষা নাহে মা তংগু এনেকে অবংশা যিনি কক ঠাই বাই এনেকে আপোনাৰ কাৰিব বাংলা বাকে হীন হৰ উমা হৰি মা বাণী কুমাৰ গণপ্পা বিধি পৃথিৱী সমুদ্ৰ গংগা অগ্নি কামদেৱ হিমাদ্ৰী অব এনেই সাজাগো গেই তাকুক তেই বুকুক সংন হাইনহাই তিনি অ পান্দাও লামসক গে তিনি তো রাষ্ট্রীয় শোক পালাই জায়গায় তংমানি বা নরক ন আশা রেচা মুং নংনি মচুংতুই খনাওই মায়া আঙ্গই তঙ গে ফাইদি অজরাও সাবতং বন কতাল কুয়েশন তো রোজায়াকো গে যে রেচা মুয়াগুলো খনালাইন সাবচং খনাই নেগেন আকো কক তুক দক করে ফাইদি চিং অ রেচা

খাই তাই তাক তাই বহুক সক তাবু চিন স্টোরি নজর খব তামুই থাঙ্গ ফুং সরি দিবরনি দাম চিনি তামুই সতে ব্রইচি চারতে মুক ফ্লিস নি হিংকে তিনি নি বাকে রেসা বুংব নং নি বাকে প্লাই খাইন বেলা খাইন কুতু খিমা হাই নং সিও তামনি হিমালে অবহাই কসাং কসাং ফাচা চিনি কক বাই গারি না নিব বেলা এখে কুতুকনো হাইসে ইংকে ফাইদেও যারা খাওয়ানো বুকু মানুষের নিখরাম রেসা যা রেসা বুং

হয় লামসাগো খাই তাই তাক তেয়ে বুক সঙ্গ গাতাবসিনি স্টুডিও নজর কামই তঙ্গো দীপনি বারোটা তামই আটান্ন মিনিটে উনপঞ্চাশ সেকেন্ড এবার মানো দীপনি দামচিনি তামই সতী বাচি বাচি চার তেমক ফুলি বাচি চার গে খাই তাই তাক তে বুক সঙ্গ কইনানি মুসুঙ্গ তিনি তে ফিল চা পান্ডা ততংখো নৌনি হামজমা চিনি খাতমা হিংকে আরব ক নরক সামুর কেসা লেম লেম নকয় যা দি আবার নুবাকে নাকি

0: কানা তোকে কিরিয়া দা হামবাই বরন শহর তো
1: আর কে নবনি
0: হামবাই তো আং সাইটং নাই নি নিরো রসা মুনো আং প্লে খাইনা নি বাগে ইংগে ফাইদি বুকুক নি রসা মুরো কা সব সময় কিসা বইনছাই জোদা তে খনা তং মা বইনছাই জোদা তুই লিলে খনা তো তক বিনে রসা মুরো নং গাং বেলে খানো খনা তক জাগো খা খায়ো আং খনা তক জাক তিনো খনাই তং নাই কবনি তা খুক তে বুকুক সম খনা তক জাগা ন ফাইদি অ কল ইয়াসাক মানি ইয়া গলো জং তে কবনি কল থাংলে ইয়া তো ইংগে খনাই তং নাই তা খুক তে বুকুক সম আং নং বাগে রসা মুং প্লে খাই ফ্রো ন রক কক দুগো থাকরং হর দে আফ্রো তো রসাম প্লেক হাই তোমনি বাগে আং কক দুগো থাংমাইয়াবা নংনি কক দুগো ব্লিং তোমনি নুখা আংবো খা খামো মানে কষ্ট নাও ফাচা রম মাই আং মানে বাগে ইংগে হাইনি বাগে কইনা মুসঙ্গো রসাম মুজাফ্র প্লেং তং আফ্রো নর কল তা খলাই লাইদি ইংগে ফাইদি অজর সব তং করং ফিওয়ানো হ্যালো হ্যালো ইন্দি বকা হাম
2: নাঙ্গিয়াং মাত মাত বাড়িনি অমিত
0: থাকো অমিত হ্যালো অমিত দেহিঙ্কা
2: বাই অমিত
0: বড় চাম খা নাম তাকো মালাই মানি মালাইয়া সামনি আচ্ছা দাঁড়াই সার্চ খাই তো হামবাই তো ইংকে ফাইদি তো কিতনি আছি হে অর সাবুনো সঙ্গনালে না বেলাই খানো খনা তক বুমানো রবে রচাব জাগ রচাব খনালে পালকে ফাইদি

0: হয় হয় দিব কাহামাই লাম সাকিরো হিঙ্কে চিনি বকুক অকানি বজে হিরণ কুমারীরে সামুং আবত মান খা হিঙ্গে তেই চিনি বুকুক ওয়াকি তিনি বাকে যে বুইন বুফায়ং যে জোলাইনি রে চামুং কইমানি আম তিনি তামি মান লাগতো হিঙ্গে কবনি সাহার লগ আর সামুং তামলাই শিওয়ান হিঙ্কে ফাইদি সাপ্তং নাই লেগে না হ্যালো হ্যালো হ্যালো ককরে হিঙ্কে বিনি খরং আং কিসাবেন খনা হরিয়ানি বাগে গই মালিয়া হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: এনিন এফএম নু কিসা অফলাইন গিয়া দে এন্ডি বরকা হ্যালো ই বড় চা মুখরা নাম চো এন্ডি বরকা হ্যাঁ বড় চা বুঝলো বড় চা রিয়াং নিহে কিসা ফার্স্ট ট্রেক মানে কিসা গান দক কিসা স্পিড সিং গোটা কিসা ট্রেক দজাং গোটা চিনি কিসা স্লো ট্রেক নক খালাই তোমার হাইপেন বড় চা বুঝলো সাদে আং নাই নাই না তিনি সালসানি বাকে রাষ্ট্রীয় শোক দিবস পালাই যাইতামন বাকে যেন তিনি কেজা মানে লাউড মিউজিক রোগ যেন তিনি কেজা খালাই যদি লাউড নাকা খালি মানলাক্ত হামবাই হঙ্কে খাই তো নয় তাকে বুক সঙ্গ হাই বার বার দিন মাস হালেও যিনি রেসা মরক কব কেসা লেম লেম রেসা মরক যেন খালায় না তিনি কেসা গুরুমজাক টংফ্লা জাক রেসা মরক কেসা কম খালাই কম ইয়া টোটালি খালাইলিয়া দিনে যেন খালি সালেও খাইতেসে খালাই ফিমানায় ফাদি সাবো দো গরমগানা হ্যালো দেবর কাহাম
2: সরাই আমি কামিনি হরিমঙ্গল পুসরাই আনন্দগুরু বাংলায়
0: হামবাই তাক নব হিঙ্কে বেলেখান হামবা মাইয়াফরও নিনি অকয়ম সঙ্গন রিমানি বাকে হিঙ্কে ফিয়াবা পইলা ন দেশা চিনি বুকু অক্রাজা অনলক্ষিন মাসানাই কে বিনি যে হিরণ কুমারী আর চাবুং যে মালে মানকাহিনী সামানি হাইফান আবো প্লে শিখলাই মালে কিছু ডিস্টার্ব তোমানি বাকে আবো প্লে ইয়াং তখন বাকে ইন ধর্মচরণনি ফানো মাখানাসি নাই নাং রাংসাক জরণনি খুম হমানা তো এঙ্কে আবো গরিলাই ইয়া তঙ্গ হাইফানো আবো প্লে খাই মালে ইয়ান বাকে সাবো তংফি নাই নাকি না ফাদি হ্যালো

0: हेलो
1: दी प्रकाशम
0: आते हो समक रुपी का मैडम
1: आ
0: जब जलन है सही बिसरा सारी तो
1: आ आ शादी
0: आ ओमंग कांग के ताबुक नी हम दुख कोई नी तो हम दुख नी तो मुंग को थाई के बाबू ओ बाबू पिन गया कहा गया तू नी रसब तो रसम हम ओके एकदम स्लो स्लो रसम नो
1: बाबू ओ बाबू ना দ আং চাই তো
0: মানে কোন নারী থাকিন খনারিয়ান বদলা
1: আও আও দ হামবাই দ ই হামবাই
0: হামবাই আও
1: হিংকে ফাইদি হসং অজরা কক দুকো থাংলিয়া জরা তো তরক তরক থাং দং বা হিংকে রাংসাক জরানি খুমবানো জং খনালায়ান অজরা ও থাজিং গ সম্মানি দুইটা অপশন দিখা বেলে কেন কাহাম খা চা মানে কক নং খা তাম হিমালে বজের সা মুন থাজিং গ সাকা হিরণ কুমারী গরিলেন মানখাতো হাইপানো তামজনী কিছু ডিস্টার্ব তো মানে প্লেস গেফাই অবনো খালা লাগে।

হাই নহাই লামসগো দুইদি বরকা হামিয়া ফারনর নে হামজং মাচিনি খাতুমা পান্ধাবো কে জরা তাতে গবাং করি খা ফিয়াবা থাইসিংগো কাইসা কক সানানি নরগন পগই থাঙ্কা আং জাফরু আং খারচি এবার চোদ্দ দেবরানি টপিক নতুই সাইতমানি গেম চিনি খুব বাই খুব সাবই চং লয়ঙ্গি থাঙ্কা ববহাই লই হিমালে চং যে খারচি নেবা চোদ্দ দেবতার যে চিপ্রি মতো হিনমানি আবু হুঁকে চং তাবুক কক বড়ক

0: bai chung translate khailai mani chitu hunke je kok wan je kok bai hinke kicha srai srai ke khnai narak bai ditam ninge chung obono chung correction khairani nango kok borok bai hinke to chung kharchi se hinado amo je chibrai matai hin mane abo ke chung bangla ni translate khaimasi bobo haike hin ba je wan je bosong ni boro rokha 14 ta aro matai tong hnai kai chibrai matai tong hnai abono borok 14 debota hin hin ka 14 ta matai tong haita চিনি কক বাইক আগিনি সিরে সেতে নিহি বাই সিমি ন মন খারচি হিনে সে চেং পালাই লাই ফাইব না দেচিনি গভর্নমেন্ট ক্যালেন্ডার রকব চুদ দেবতা হিনে রিজা করি খারচি মেলা বা খারচি উৎসব বা খারচি তেয়ার হিনে সে চেং সালাই হিঙ্গে আবো সরাই সরাই গে চেং খারচি ন হিন থাইক লাই এবা কা চুদ দেবতা তো আবো যে কুবনি বসং রক হিনা রাঙ্গে বা বরক বুঝি গতাল মুং ফালাই মাসে ইঙ্গে তাবো চিনি বরক কিচাপ গবাং মা চিনি কক বাই বন সরাম লাইখা চিবুরু খারচি চুদ দেবতা সিংকে কাইচি বুড়ে মতাই সিং খেলা হিনি রকম আমার ট্রান্সলেট খেলাই কিন্তু আমরা চং চায়া বহিনী মায়া কিন্তু বড় চাষু বহিনী চং ইয়াসাকলাই মায়া হাঙ্গা হাইনি বাগাই ন চং যে সিরে সিরে চিমি যে খারচি হিনাই ফেমানি চং বন খারচি হিনি তংলাইখে ন বেলেখে ন জানাই যদি বইন শুক্রবার সারা থাকা হাঙ্গা হাঙ্গে বা চং চিবুরি মতাই চিবরি তো আরো তো চিবরি তো মোতাই তো আর তো ভুল করে ফিহাপাত বিনি সই মহঙ্গাকে আতে নে মহঙ্গা খারচি মোতাই ন বা খারচি তে ন চাই দি চাই ফোর প্যারাগ্রাফ রক মাসে খারচি উৎসব হিনে চ মাসে না আর চুদ দেবতা হিনে চ মাসে আঙ্গা হাইনি বাকি বিনি সই মহঙ্গে খারচি ন আমরা চাই তাবো কতাল মাং ফিলাই মানে সে আপডেট খাইলে মানে ফিয়াবা আপডেট নি বিশিং অভানো বিনি অরিজিনলাই বিনি সই সৈলি খারচি দঙ্গ হাইসি গে থাইসিং আর টপিক জেফো চলি দঙ্গ আফ্রো ইয়াং সালাইতে সালাইতে পগই থাকা বা সালাই জাগলি ইয়া গে তাবুক আতমসা ইয়াং ও কক্সা সাজা গে হবলা হিনি মুই তো মানে সাপি মানিছি গে ফাইদি ও জরা ও সাবতং ফি করঙ্গই নাইলে ন ও সরি কেব করে হ্যাঁ কাটং থাঙ্গা গে সাবতং ফি নাই নে হ্যালো হ্যালো
1: হ্যালো দিবর কাহাম বাই না খুলম ইয়া পর
0: আও দিবর কাহাম তা
1: লাইক দিবর কাহাম হ্যাঁ ইয়াং শিব চন্দ্র পারনি
0: রবীন্দ্র ই রবীন্দ্র
1: তাই রসাম খানা ওন বাই
0: ই বরচাম
1: হিন্দি তো কে ন খানা সিম রসাম ন কে হিন্দি তো কে নে কো রে রে কি দে দিলকারি সেটা ফিল্ম নি
0: আচ্ছা
1: আ দিলকারি সেটা ন রে রসা
0: আও আও হাম বাই তো গে জরা তো তরক্তর থাঙাই তো নং নি কই মুং রক তো আংতে খরব বসক নি না রাগে সপঙ্গই মানে মায়া তো শিয়া ভাইদি সাব তং পিনাই লিয়া না হ্যালো হ্যালো ই ই হ্যালো ই উনদে বরকা হাম হ্যালো ই কিসা খরং সতরি শাকাদি খানা ইয়াং দখা
2: আলা বরগা জং জং দা
0: কিনরা উম উম দা বড় চাম খরা না
2: মানে চামি জান কিনা দে হলং কক তরি মানে
0: ও হলং না হামবাই দো খনাই না কে ভাইজি রসা মুং তো লিস্ট রাখি ন বাঙাই তংখা সঙ্গ লাগে না বড় রসা মুং না তাবো খনালাই মানো ভাইজি দেখি না রাখি নাই লাগে না হ্যালো হ্যালো
2: মালানপুর মানে আমি দোকরা আমার স্বর্ণমালা আমি মান্দা নানা সয়াতি আমি বাইরু নু আমি বাই কত আমি বাই কনিকা বাই বিশাল মন্ডল আমি যং অঞ্জলি রাজগানে আমি যং অনলক্ষি তাই যত খানে চাই দারাং থাকে নানাং থাকে যত আমি বাগানে হামবাই
0: হামবাই তখন বেলা কেন হাম বাই আসা।

0: হয়নি হইলাম সপুরো এখনাই তো নয় তাকক দে বহুক শোনো তাকক সিনা স্টুডিও নিজের খগত আমি তো দীপনি দাম সাথে আমার সত্যি বুঝি দক দে মুখ ফুলিয়ে নই জি চুকু এবার হেনি মানো দীপনি দাম এবার একটা তাম হয় 46 সেকেন্ড 34 মিনিট 38 সেকেন্ড কে জড়াতে গবাং তো করি খা গে ফাইজি পাই থাকনি কই মু নং নারাঙ্গ গবাং কই মু বহাগ থাঙি মানল থাঙি ব দাম খৈনাই নংনি রচা মু নং খনারে সিমাই কে হায়দা গে ফাইজি অজরার সাবতং সং করাঙ্গ নে না হ্যালো হ্যালো
1: হ্যালো দিবর কাহাম বকু
0: আ দিবর কাহাম বোরস
1: রসাম এই বিতকিতো নুরিস নুরিস ছবিনি কথা
0: দুইটা লিস্ট তিনটা হয়ে রেসা ফিয়া বাংলা ক্লাস কল না হানি এবার তিসারানি থাঙি তো আপনি ইয়াগুলো নি কক্তুকো থাঙি মানগুলা তাপনি হিংকে জরা আসক কলক লাইগলাক নং নিরো চাপমন খনারি নানি হিংকে ত্রুক ত্রুকে থাঙি তঙমানিবা ফাইদি নংনি লাস্ট কল নং নাসঙ্গি তঙ আপনি আগুলো আংতে কক দুগো থাঙি মানগলাক তো আপনি আগুলো হিংকে আং ব্যাক টু ব্যাক দুইটা রেসাম নং ইয়াফরানো হিংকে ফাইদি কক দুগো তাবুকে আপনি কল ফাইয়া হিংকে রেসাপনি বোখাগুন থাঙানো রেসাম খাই তুমি অহলং ককসাদি নং আবো রেসাব নাই খা ভোগ সংযোগানি খরং বই রেসাব যাক রেসাম চিনি খরক সাত তাকো কহের মানি ফাইদি লাস্ট পাইথাক কক তুক ইয়াসাক মানে ইয়াগুলো আং তিনি কক তুক সেপনো সেপলাই দিছো না হ্যালো
2: দিবর কাহাম বুকো
0: আও দিবর কাহাম বড় নি সাহরি তো
2: আং কামাগার নেক্সট
0: সুভদ্রা বড় চা মুখরা না
2: খানাওয়ানে ক বেটানি
0: বেটানি বড় বক বড় চা
2: মুখ গাইন ক খুশি আক দিন আই হে মন
0: খুশি আক দিন না হাম ভাই
2: হাম ভাই বুকো
0: ইন দিবর কাহাম হাঙ্গাই তিনি নিয়ে পাইথাক কলার বনংখা আংতে রচাপুনি কইমুং ইয়াসাগলিয়া হিঙ্গে ফাইডি রচাপুন খনালাইন অজরাও

আনিয়া ফল কিসা পান করে খাবা নংনো কিসা কিসা পাই থাকে তাই দুইটা রসা মুং কিসা কিসা কাপন খুনা রে শিওয়ান হিংকে খাই তাই তাকুক তাই ভুক শুনে বেলা খেন হামবাই মাইয়া ফর আসুক জরা ফান আনি লগি তংমানি বাকে হিংকে পাই থাকে বেতা বাই নুরি নে ওর চাবন কিসা কিসা খাই খুনা রে তিনি নি পান্দানো আংখলাপ নেবা খাগো থাকশিওয়ান

khapani khachuk malate kiching shono lamshogo jini shikla hayung pandaro khaklayunar joto kam kurung tong nai nei dei tirini pandano komchina bangai ang tini shakbai thang ajukjak narungni kiching patashi deborma au chungtini shaimano gobang mano jini difra hastewo lukurok watui wama bai busuk jingjalok kajaja apno tuino chungtini thaje thani sai তে সাই মালয়ানো কগলাম নুগুই টং জে প্রেজেন্ট জে তাবুক বুসুক জরাতে ওয়াতে সালবুরম্বুরন থাকিয়া ওই ওয়াই টং তে আমি গবাং মা লুকরক গবাং মা বড় রক জং জালক কলাই যা হাই নিবাঙ্গই নং এবার চিনি বড় রক থাংলা সু খাইমাই টং তে আবন কারিব গামি আমচাই রকব লামা হামিয়ানি বেরসে ওয়াতে ওয়ামানি ইয়াগুল তেবো হামিয়া হিমনানি থাংনানি বেলাইন লুকুর প্রবলেম কলাই যাক আবুনি বাঙ্গইন আং কইনানি মুচুঙ্গ তে চিনি হাস্তে হাফং রং নব যেটা জং লুকুরকনি প্রবলেম সল্ভ খাইন নতুন তামুনি হানকে জং নকনি অংখয়াকে মেক্সিমাম গবাং বরক জং আজিউ জানাই হাইয়াদিবা আবুনি বিশৃঙ্গসে জং ওয়াতেও থাংনানি ফাইনানি আজিনানি সেব গরই নকনি সে অংকরমাইয়া আমসু জরতিকে লুকুরক জং জালক কলাই যাক আবুনি বাঙ্গইন আং কইনানি মুচুঙ্গ চিনি হাস্তে হাফং নরক থাঙ্গই যেটা যে জায়গাও তুই লম্ব তে যে জায়গাও লামা হামিয়াঙ্গ আরও থাঙ্গই নরকিসা নাই তে চুবানানি উংথুং তে আবনো কারিব গবাং মা মথা খাজা তো এনজিও রক অবনো তৈব নরকিসা জেরে নাইনানি উংথুং তে গবাং মা বরক নুক গো মা টংয়া তৈ লমই ফাতারক টঙ্গই মা টঙ্গ তে আবনো কারিব জং বড় রক মেক্সিমাম গবাং মা বরক বিগেরা গবাং মা টঙ্গ হাইনি বাঙ্গইন জং জানা নংনা তে টেক্টো টংনানি টেক্টো কলাই যাক হাইনি বাঙ্গইন আং কইনানি মুচুঙ্গ চিনি লুকুরং চুবানানি উংথুং হাই ফাইডিংকে জাবো পুইলানো খনাও নালাইয়ানো রুচামো আমি ইয়াগুলো জং টেবো কগলাম সালাইয়ানো

আও মারে কিচিং আসে জরাতে খানা মাংকা বেলাই খানা দাদ চামুং ওর চামুঙ্গ খরং রিকা দাকুক সুহেল দেবরমা তৈ বুকুক সংহিতা জেবরমা আও হাই না হাই যাবুক জরাঙ্কা যিনি ককটমা পড়েনি দিদিনী ককটমাঙ্কা মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী ও তালনি নৈশিদক সালমারি আকাশবাণী মন কি বারো পান্ডা হাকতর তাই বই হাকতরনি লুকুরক বাই কগলাম সালাইয়ানু পান্ডা লুকুরক বরকনি ওয়ানসংমানি কক টোল ফ্রি নাম্বার অংখা 1800 117 8 00 নম্বর তাই মাই গভর্নমেন্ট ওপেন ফর্ম রহরই মানবায়ানো কেন্দ্রনি বানিয়া তাই সুনামখর মন্ত্রী বিশুক গোয়েল তিনিনি সিমি ও তালনি জিসিনি সালমারি ও জরা স্পেন বেলজিয়াম তাই ফিনল্যান্ড বেরেমা ও টঙ্গানো তাই কুচুক বেরামনি বানিয়া লুকু আদং বদল নন তৈদুলানো সালথাং ত্রিপুরা হাংকর নাইকল ফাং থাকিয়াবই গবাং ওয়াতে ওয়ামাবাই কাতাখাল বাদ তাই দুর্গা চমিনী সিমি প্রগতি আমসানী উকলকনি লাহাতৈ থাংলাসু খলাইয়া টংনা কবংমং রেখা তিনিনি হাংকর সাকলাইফাং কক মুং কাইসাও ও সাকলাইমং রেখা কেন্দ্রনি শিকলাতাই থং নাইখুং মেরা যুব ভারতনি চেতনবাই হাকতর গনাগৈ নিশামুক্ত যুব ফের বিকশিত ভারত সামং বুতাংনি তাই ওয়াইসা বাতালাইমুঙ্গ চেঙ্গরিখা তিনি নিশিমি ও বাতালাইমুংনি বাকি রেজিস্ট্রেশন বেংজাখা ত্রিপুরা রংকুচার পরশনি বসর বাচাও সামং বুতাংনি বিশিব বেবাক আমজমুং তিনি নিশিমি নবর তৈবের হামিয়া টংহালগনি বাকি কারি রিজাখা আও মারি কিচিং আসে জরা তিন খামু যিনি শিকলা হায়ং পান্ডা তাবুক নরকবাই টং নমচুম্ব টং মাংলা চ ও পান্ডানি তামুন মা বাসাদলাসিনাই তেই ওমা হাইকিনে সালব্রুন চুন লগিরি উই যিনি পান্ডানো খানাউই টংলি চ বেলাই নক হাকচাঙ্গ তেই বুসকাংনি সাল বাহাইনাহাই চ কগলাম কাহাম কাহাম সাই মালাই তৈ সেলাইনাই হাইনাহাই মালাই ফেলানো যতনানো হামবাই

সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। বৃষ্টি আমাদেরকে ছেড়ে যেতে চাইছে না, তাই না? একদম ঝিরঝিরি বৃষ্টি ভোর রাত থেকে প্রায়, কিন্তু ভালো লাগছে না। এত বৃষ্টি ভালো লাগে না। যখন জীবনটা হয়ে ওঠে দুর্বিষহ, তখন কিন্তু কোনো কিছুই বেশি বেশি ভালো লাগে না, তাই না? যাই হোক, ভালো লাগুক আর না লাগুক, এটাই জীবন। যা আসবে তাকেই সুন্দরভাবে গ্রহণ করে নিতে হবে। শ্রোতা বন্ধুরা, আজকের এই বৃষ্টির দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে মহুয়া। আপনারা সবাই টিউন করে রয়েছেন 101.6 MHz FM উচ্চায়ন্ত।

এই মুহূর্তে আমরা আছি চিরায়ত পর্ব, আর এই পর্বে আমরা গল্প পাঠ করে থাকি। আজকের গল্পটি লিখেছেন শেখর বসু, গল্পের নাম নিম গাছের কাক। তাহলে শুরু করি। টুম্পাদির বাড়ির উঠোনে একটা মস্ত বড় নিম গাছ আছে। সেই গাছের সবুজ মাথা কালো করে থাকে অনেকগুলো কাক। কাকগুলো আগে খুব ভালো ছিল, এখন খুব দুষ্ট হয়ে গেছে। আগে কেমন গাছের মাথায় আর ছাতের কার্নিশে চুপ করে বসে থাকতো। উঠোনে ভাত, মুড়ি কিংবা পাউরুটির টুকরো ছড়িয়ে দিলে সবাই মিলে লক্ষ্মী হয়ে খেত, একটু দুষ্টুমি করত না। মা কাকরা বাচ্চা কাকদের ঠোঁটে করে খাইয়ে দিত। খাওয়া হয়ে গেলে সবাই উঠোনের কলে জল খেয়ে ঠোঁট ধুয়ে আবার নিম গাছে আর কার্নিশে গিয়ে বসত। এখন ঠিক তার উল্টোটা, খাবার দিলেই সবাই কাড়াকাড়ি করে খায় আর মারামারি করে, রান্নাঘর থেকে এটা সেটা চুরি করে নিয়ে পালায়। টুম্পা কতদিন বারণ করেছে কেউ শোনে না, উল্টে ঠোঁট ফাঁক করে হাসে, ইয়ার কি করে, অসভ্যের মতো পা দিয়ে কান চুলকোয়। টুম্পা একদিন রেগে গিয়ে বলল, দাঁড়াও তোমাদের মজা দেখাচ্ছি। ছোট্ট কাকগুলো খা খা করে হেসে পায়ের পুরো নখ দেখিয়ে বলল, আমাদের ধরতেই পারবে না, তোমার তো পাখা নেই, ধরতে এলেই উড়ে পালাবো।

সত্যিই তো, টুম্পার তো পাখা নেই। ইস, হাত দুটোর বদলে যদি দুটো পাখা থাকতো। টুম্পার মাস্তো তো ভাই বুলটু বলল, পাখা নেই তো কি হয়েছে, তোকে আমার গুলতিটা দেব, টিপ করে মারবি, তখন মজা টের পাবে। ওদের কথা কাকগুলো ঘাড় কাত করে শুনল। তারপরে সবাই একসঙ্গে খা খা করে হেসে উঠল। দেখে বল্টু খুব রাগ হয়ে গেল, ও এক ছুটে বাড়ি থেকে নিয়ে এলো গুলতিটা। বল্টু আর টুম্পা গুলতি ছুঁড়ে ছুঁড়ে হাত ব্যথা করে ফেললো, কিন্তু একটা কাককেও মারতে পারলো না। কাকগুলো উড়ে উড়ে পাশ কাটিয়ে গেল। ওদের দুজনকে হাঁপিয়ে যেতে দেখে কাকগুলো সে কি হাসি, হাসতে হাসতে পাখা দিয়ে তালি বাজিয়ে চেঁচাতে লাগলো, দুও দুও, বলেছিলাম না আমাদের কিচ্ছু করতে পারবে না, তোমাদের তো পাখাই নেই। বারবার পাখা নেই পাখা নেই শুনে আর কিচ্ছু করতে না পেরে টুম্পার চোখে জল এসে গেল। ও কাঁদো কাঁদো গলায় বলল, পাখা নেই তো কি হয়েছে, হাতের বদলে পাখা থাকলে কি আইসক্রিম খেতে পারতাম। শুনে কাকগুলো চুপ হয়ে গেল। কাকগুলো যদি চুপ না করে আর দু চারটি ইয়ারকি ঠাট্টা করতো তাহলে ঠিক টুম্পার চোখের জল আর গাল গড়িয়ে পড়ত। টুম্পার একটুতেই ভীষণ কান্না পেয়ে যায়, মা ঠাকুমা একটু বকলেই কেঁদে ফেলে। এই কাকগুলোকে টুম্পা আসলে খুব ভালোবাসে, সেই জন্যেই ওর আজ বেশি করে কান্না পাচ্ছিল। মার কাছে টুম্পা শুনেছে ও এক বছর বয়স থেকেই এই কাকগুলোকে ভালোবাসে, ও জীবনে প্রথম এই কাকদের কথাই শেখে। প্রথমে মা বলেনি, বাবাও বলেনি, বলেছিল কাক, তারপরে কাক। ঘরে বসে খেতে চাইতো না, আঙুল দিয়ে নিম গাছ দেখাতো, মা নিম গাছের কাছে নিয়ে গেলেও আঙুল তুলে কাকদের খেতে দিতে বলতো, মা দিলে তবেও খেত। টুম্পা যখন হাঁটতে শিখল তখন ও নিচে গিয়ে কাকদের খেতে দিয়ে আসত। কাকরা ওর চারদিকে হেঁটে হেঁটে খেত, একটা কাক আবার খাওয়া হয়ে গেলে ওর কাঁধে এসে বসত। ছোট মামা ক্যামেরা দিয়ে একটা ছবি তুলেছিল, ছবিটা আজও আছে, কি মজা লাগে দেখতে। সেই কাকগুলো আজকাল ভীষণ দুষ্টু হয়ে গেছে, যখন তখন রান্নাঘরে খাবার ঘরে ঢুকে চুরি করে, শুধু চুরি নয় ডাকাতিও। হয়তো মা ঠাকুমা কাকিমা অন্যমনস্ক হয়ে কাজ করছে, একটা কাক কোত্থেকে উড়ে এসে হয় মাছ মাংস নয় রান্না করা তরকারি ছো মেরে তুলে নিয়ে পালালো। ধর ধর ধর করে কে ধরবে, কাক তো ততক্ষণে নিম গেছে, পায়ের আঙুলে খাবার ধরে টুকরে টুকরে খাচ্ছে। কে কয়েকবার আহ্লাদি গলায় করে ডেকে বলে, কি টুম্পা আর আমাদের গুলতি দিয়ে মারতে আসবে। শুনে টুম্পার ভীষণ রাগ হয়ে যায়, ইচ্ছে করে তখনই গিয়ে কাকটার কান মলে দেয়, কিন্তু কি করে যাবে, টুম্পা তো পাখাই নেই। একদিন মা চিংড়ি মাছের মালাইকারি রাঁধছিল, এত সুন্দর গন্ধ উঠছিল যে টুম্পার খিদে পেয়ে গিয়েছিল ভীষণ। আর বারবার রান্নাঘরে এসে মার আঁচল ধরে দেখছিল চিংড়িগুলো কি সুন্দর লাল হয়ে উঠেছে।

চান করতে। এদিকে মা ঢুকেছে ভাঁড়ার ঘরে মশলাপাতি আনতে। রান্নাঘরে কেউ নেই দেখে একটা কাক উড়ে এসে কড়াই থেকে একটা চিংড়ি তুলে নিয়ে পালালো। কি সাহস! ঠোঁট পুড়ে যাওয়ার ভয় পর্যন্ত নেই। মার হই হই শুনে টুম্পা বাথরুম থেকে বেরিয়ে দেখে এই ব্যাপার। কাকটার উপরে ভীষণ রাগ হলো, চিংড়ির কষ্টে ভীষণ কান্না পেল, কিন্তু কি আর করবে। তিনটে ইট ছুড়লো কাকটার দিকে, একটা ওর গায়ে লাগলো না। কাকটা কয়েকবার শুধু এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল উড়ে পালাচ্ছে। কাকটা কয়েকবার তার দিকে তাকাচ্ছেও, তারপর হুশ করে চলে গেল ছাদের কার্নিশে। সেখানে বসে তাড়িয়ে তাড়িয়ে চিংড়ি খেতে লাগলো। খাবারে কাক মুখ দিলে তা আর খাওয়া যায় না। মা তাই রাগ করে শোভাকে বলল, যা এগুলো নিয়ে সব নর্দমায় ফেলে দিয়ে আয়। টুম্পা মাকে কত বোঝাবার চেষ্টা করলো, মা কাক তো শুধু একটা নিয়েছে, বাকিগুলো তো খারাপ হয়নি, আমাদের স্বাস্থ্যের বইতে আছে গরম গরম খেলে অসুখ হয় না। মা টুম্পার কথার কোনো উত্তর না দিয়ে ধুম ধুম করে পা ফেলে বাবার ঘরের সামনে গিয়ে বলল, এখন আর তোমাকে চা দিতে পারবো না, উনুন খালি নেই। টুম্পা তাকিয়ে দেখে, উনুন তো খালি, উনুনে তো কিচ্ছু নেই। মার রাগ হয়েছে, আর তাই দেখে ও আর কিছু না বলে ঘরে গিয়ে চুপ করে বসে থাকলো। চিংড়ির মালাইকারি খেয়ে ওই কাকটার এত লোভ হয়ে গিয়েছিল যে সারাদিন রান্নাঘরে জানলায় এসে বসে থাকে আর কাকা করে। ওর কাছে মালাইকারির গল্প শুনে বাকি কাকগুলো লোভের মতো রান্নাঘর আর খাবার ঘরে উঁকি মারে সব সময়। কিন্তু আজকাল মা কাকিমা ঠাকুমারা খুব সাবধান হয়ে গেছে, খাবার দাবার সব কিছু তার লাগানো আলমারির মধ্যে রেখে দেয়। কিছু না পেয়ে কাকগুলো দারুণ রেগে গেল, রেগে গিয়ে ওরা নতুন নতুন দুষ্টুমি শুরু করে দিল। ওরা তো কাঁচা তরি তরকারি খায় না, কিন্তু নষ্ট করার জন্য তুলে নিয়ে পালিয়ে যায়। ছাতে বারান্দায় দড়িতে জামা কাপড় মেলে দেওয়া আছে, ওরা ঠোঁট ঘষে পা ঘষে নোংরা করে দেয়।

মা ওর গাল ধরে আদর করে বলল, আজ তোমার জন্য মালাইকারি রাঁধছি টুম্পা, তাড়াতাড়ি চান করে এসো, গরম গরম খাবে। টুম্পার এমনিতে চান করতে ভালো লাগে না, কিন্তু আজ মালাইকারি খাবার লোভে ছুটে চলে।

0: টুম্পা, কতদিন গিয়ে ওদের বলেছে তোমরা কেন এমন দুষ্টুমি করো, আর দুষ্টুমি না করে ভালো হয়ে থাকো, তোমাদের সবাইকে পেট ভরে খেতে দেব। সেদিনের সেই কাকটা বলে উঠল, চিংড়ির মালাইকারি খেতে দেবে?
1: হ্যাঁ দেব, সত্যি দেবে? বলছি তো দেব, সবাইকে?
2: হ্যাঁ সবাইকে।
0: আর একটা কাক ওদিকে ডাল থেকে বলে উঠল,
1: না রে মিথ্যে কথা বলছে, ওরা চিংড়ি খাবে আর আমাদের দেবে খোসাগুলো।
0: শুনে টুম্পার ভীষণ রাগ হয়ে গেল,
1: ও চেঁচিয়ে বলল, আমি মিথ্যে কথা বলি না, মিথ্যে কথা বলা পাপ, মিথ্যে বলা খারাপ।
0: ওর কথা শুনে কাকগুলো অসভ্যের মতো খা খা খা খা করে হেসে উঠে চেঁচাতে শুরু করে দিল,
1: মিথ্যুক মিথ্যুক টুম্পা মিথ্যুক।
0: শুধু শুধু মিথ্যুক বললে রাগ হয়ে যায় না, টুম্পার খুব রাগ হয়ে গেল, কিন্তু ও আর কি করবে, কাকগুলো তো ওই উঁচুতে। ও মুখ কালো করে রোমুদের বাড়িতে চলে গেল। কাকগুলোর অসভ্যতার কথা শুনে রোমু বলল, আমাদের দেশের বাগানে একটা কাকতাড়ুয়া আছে, তাকে দেখে সব কাক পালায়, তুই একটা কাকতাড়ুয়া তৈরি করে তোদের নিম গাছের সামনে রেখে দে, দেখবি কাকগুলো কেমন ভয় পাবে। কাকতাড়ুয়া কেমন করে তৈরি করতে হয় টুম্পা মন দিয়ে শুনে বাড়িতে এসে বানালো। মানুষের মাথার মতো দেখতে একটা কালো কুচকুচে হাঁড়িতে চুন দিয়ে এত বড় দুটো চোঁক আঁকলো, এত বড় মুখ, তাতে রাক্ষসের মতো বড় বড় দুটো দাঁত, দুটো লাঠি চৌকো করে বেঁধে তার উপরে বাবার একটা পাঞ্জাবিও জড়িয়ে দিল মাথার দিকে হাঁড়িটা, যা দেখতে হয়েছে না, দেখলেই ভয় লাগে। চুন একটু বেঁচে ছিল, টুম্পা তাই দিয়ে মাথার ঠিক ওপরে আরেকটা মুখ তৈরি করে দিল, এই মুখটার দাঁতগুলো

আরো বড় বড়। কাকগুলো উপর দিয়ে যাওয়ার সময় দাঁতগুলো দেখে ঠিক ভয় পাবে। সূর্য ডুবে যাবার পরে চারদিক যেই না অন্ধকার হয়ে গেছে, টুম্পা আস্তে আস্তে নিম গাছের গোড়ায় কাকতাড়ুয়াটাকে রেখে এলো। কাকেরা সন্ধে হলেই ঘুমিয়ে পড়ে, তাছাড়া ওরা নাকি রাত্রিরে দেখতেও পায় না, ভোরবেলায় ঘুম ভাঙলে তখন মজা টের পাবে। ভোর হতে না হতে কাকের ডাকে টুম্পার ঘুম ভেঙে গেল। কি ডাক কি ডাক,

পায় না। ভোরবেলায় ঘুম ভাঙলে তখন মজা টের পাবে। ভোর হতে না হতে কাকের ডাকে টুম্পার ঘুম ভেঙে গেল। কি ডাক, কি ডাক, ডাক না, এগুলো যেন চিৎকার, একসঙ্গে 100টা কাক কা কা করছে। টুম্পা ছুটে বাইরে গেল, দেখে অনেকগুলো কাক কাকতাড়ুয়ার মাথা আর দুই হাতের উপরে বসে পাখি কাকগুলো গোল হয়ে উঠছে। টুম্পাকে দেখে ওদের কাকা আরও বেড়ে গেল। ছোট কাকগুলো চেঁচিয়ে চেঁচিয়ে ঠাট্টা করতে লাগলো, আমরা কি গ্রামের কাক যে কাকতাড়ুয়া দেখে ভয় পাবো? আমরা শহরের কাক, ট্রামের তারে বসি, ময়দানে গিয়ে খেলা দেখি, ইংরেজি বলতে পারি, কাউকে কেয়ার করি না, কা কা কা খা খা খা হা হা হা। রাগে দুঃখে টুম্পার চোখে জল এসে গেল, দৌড়ে গিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে থাকলো অনেকক্ষণ। মা ডাকলো, টুম্পা শোনা, আমার সকাল হয়ে গেছে, এবার ঘুম থেকে ওঠো। টুম্পা বলল, না। ঠাকুমা বলল, টুম্পি আমার পুজো হয়ে গেছে, প্রসাদ খাবি না? টুম্পা বলল, না। ঠিক 3 দিন পরে টুম্পাদের বাড়িতে কৃষ্ণনগরের দিদিমা এলেন। দিদিমাকে কি সুন্দর দেখতে, মাথায় ধপধপে সাদা চুল, পরনে লাল পেড়ের শাড়ি, মুখ ভর্তি পান। দিদিমার পানের গন্ধ আর গল্প শুনতে ভীষণ ভালো লাগে টুম্পার। দিদিমা এলেই বাবা নিজেই বাজারে যায় আর ওল, কচু, কচু শাক, কলমি শাক, থোর, মোচা এইসব নিয়ে আসে। দিদিমার নাকি এইসব খেতে খুব ভালো লাগে। সেদিন বাবা বাজার থেকে এত বড় একটা ওল নিয়ে এলো, ও থাকার ওল খেতে নাকি খুব ভালো। মা খুব সুন্দর করে রাঁধলো, কিন্তু খাবার টেবিলে ওল মুখে দিয়েই সবাই চেঁচাতে শুরু করে দিল, গলা চুলকোচ্ছে, গলা চুলকোচ্ছে, ওরে মাস, গলা চুলকোচ্ছে। দিদিমার নাকি কোনোদিন গলা চুলকোয় না। সেই দিদিমাও খুক খুক করতে করতে বলল, এ কি এনেছিস রে, যে দেখছি বুনো ওল, তেঁতুল নেই রে। তেঁতুল এলো, বাবা আবার ওষুধ এনে দিল। সেই সব খেয়ে অনেকক্ষণ পরে সবার গলা চুলকোনো বন্ধ হলো। মা চেঁচিয়ে শোভাকে বলল, শোভা যা তো এক্ষুনি গিয়ে ওলের ডালনাটা ডাস্টবিনে ফেলে দিয়ে। শোভা এক কথা 10 বার না বললে শোনে না, আরো 9 বার শোনার জন্য কোনো উত্তর না দিয়ে পাশের ঘরে চলে গেল। মা আরো চেঁচিয়ে বলল, এর চাইতে নন্তু বাজারে গেলে অনেক ভালো হতো, যা যারা জিনিসপত্র চেনে না তাদের বাজারে যাবার কি দরকার। বাবা বলল, আমি কি করে বুঝবো, আমি কি। মা থামিয়ে দিয়ে বলল, তুমি চুপ করো, আমি তোমাকে কিছু বলিনি। দুপুরবেলায় সবাই যে যার ঘরে শুয়ে পড়েছে। 2 দিন বাদে বিশ্বকর্মা পুজো, রবিদারা রাস্তায় হামান দিস্তে দিয়ে কাঁচ গুঁড়ো করছে মাঞ্জা দেবে বলে, আর কোথাও কোনো শব্দ নেই। মার পাশে শুয়ে থাকতে থাকতে টুম্পার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, ও পা টিপে টিপে বেরিয়ে এলো ঘর থেকে। তারপরে সোজা চলে গেল রান্নাঘরে। রান্নাঘর থেকে ওলে ডালনা ভর্তি ডেকচিটা তুলে এনে খাবার ঘরে টেবিলের উপরে রেখে সব কটা জানলা খুলে দিল হাট করে। খাবার ঘরের জানলার সামনাসামনি নিম গাছ, কাকগুলো গাছে বসে ঝিমোচ্ছিল, জানলা খুলতেই চোখ বড় বড় করে তাকালো। টুম্পা ওদের না দেখার ভান করে চলে গেল ওই কোণের ঘরটায়। ওখান থেকে দরজা একটুখানি ফাঁক করে দেখে সব কটা কাক খাবার ঘরে 3টি জানলায় এসে বসেছে। কাকগুলো এদিক ওদিক দেখে নিয়ে টুপ টুপ করে লাফিয়ে ঘরে ঢুকে গেল। তারপরে সবাই ঠোঁটে করে এক টুকরো ওল নিয়ে আনন্দে উড়ে গেল নিম গাছে। টুম্পা আরও কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে এলো। বারান্দায় এসে দেখে নিম গাছে হুলুস্থুল বেঁধে গেছে, কাকগুলো খালি এডাল ওডাল করছে, গাছের মাথার উপরে ঘুরছে গোল হয়ে, কেউ কেউ পা দিয়ে গলা চুলকোচ্ছে। সামনের বাড়ির কাজলদিরা শিমলায় বেড়াতে গেছে, ওদের লম্বা ঝুল বারান্দায় কাকগুলো উড়ে এসে সার দিয়ে বসলো, যেন নিমন্ত্রণ খেতে বসেছে।

পরে সে কি ঠোঁট চুলকোনো খস খস খস খস খস খস। রেলিংয়ের লাল সিমেন্টে কাকগুলো খালি ঠোঁট ঘষে যাচ্ছে। টুম্পা হাততালি দিয়ে উঠল, কি মজা কি মজা! আর চুরি করবে, আর দুষ্টুমি করবে, আমার সঙ্গে আর কি করবে! ঠোঁট চুলকোতে চুলকোতে লাল সিমেন্টের রং উঠে কাকগুলোর ঠোঁট লাল হয়ে উঠল। ছোট ছোট গোল চোখ ভর্তি হয়ে গেল জলে। সবাই কাঁদো কাঁদো গলায় বলল, টুম্পা আমাদের বাঁচাও, আর আমরা কোনোদিনও দুষ্টুমি করব না, তোমার কথা শুনবো, লক্ষ্মী হয়ে থাকবো, সত্যি বলছি। টুম্পা তো আসলে কাকদের খুব ভালোবাসে, তাই বেশিক্ষণ রাগ করে থাকতে পারল না। কাকদের কষ্ট দেখে ওর কি যে কষ্ট হতে লাগলো। ও বলল, সত্যি বলছো তো, আর চুরি করবে না, দুষ্টুমি করবে না, লক্ষ্মী হয়ে থাকবে? কাকগুলো একসঙ্গে বলে উঠল, সত্যি বলছি, সত্যি বলছি, বিশ্বাস করো, সত্যি বলছি। টুম্পা তখন বড় এক বাটি তেঁতুলের জলে বাবার আনা ওষুধ মিশিয়ে বারান্দায় এনে বলল, সবাই লাইন ধরে দাঁড়াও, তারপরে এক এক করে দু চুমুক করে এটা খেয়ে নাও। কাকেরা লক্ষ্মী কাকের মতো লাইন দিয়ে দাঁড়ালো, তারপরে একজন একজন করে সবাই জলটা খেয়ে নিল। একটু পরেই ওদের ঠোঁট চুলকোনো বন্ধ হয়ে গেল একদম। সেই থেকে কাকগুলো ভীষণ ভালো হয়ে গেছে, কেউ আর কোনোদিন চুরি করেনি, দুষ্টুমিও করেনি। টুম্পার সঙ্গে ওদের খুব ভাব হয়ে গেছিল, টুম্পা যাই বলতো তাই শুনতো সবাই।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম চিরায়ত পর্বে, আর সেই পর্বে আমরা শুনছিলাম শেখর বসুর লেখা গল্প নিম গাছের কাক। তো বৃষ্টি তো হচ্ছে ঝিরিঝিরি কোথাও কোথাও, অনেক বন্ধুরাই হয়তোবা জলে বেহাল অবস্থায় রয়েছেন, আবার অনেক যারা একটু উঁচু জায়গায় রয়েছেন তারা হয়তোবা সেই কষ্টটা বুঝতে পারছে না, কিন্তু যারা একটু বেহাল জায়গায় রয়েছেন তাদের সত্যি এই ভয়াবহ বন্যাটা ফেস করতে হচ্ছে। আমরা তাদের প্রতি আমাদের সহমর্মিতা প্রদর্শন করছি। যে যেখানেই থাকুন ভালো থাকার চেষ্টা করবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন একদম ভালো জল খেতে এবং ব্যবহার করতে, কারণ দেখা যায় এই বন্যার পরে মোটামুটি প্রত্যেকের ঘরে ঘরে জল কবলিত রোগগুলো খুব বেশি দেখা যায়, তাই না? জ্বর জারি তো হবেই, সে তো থাকছেই, সঙ্গে জলবাহিত রোগগুলো কিন্তু প্রত্যেকের ফেস করতে হয়, প্রত্যেকেরই মোটামুটি হয়। তাই চেষ্টা করবেন যদি সম্ভব হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল ব্যবহার করতে, ফিল্টার্ড ওয়াটার ব্যবহার করতে যদি সম্ভব হয়। যাই হোক, শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে এই পর্বে আমি আজে মহুয়া রয়েছি। এখন শুনবেন সফরনামা পর্ব। আর এই পর্বে আজ আমার খুব ইচ্ছে করছে এমন কিছু গান শুনতে যে গানগুলো গেয়েছেন একই পরিবারের তিনজন সদস্য। হ্যাঁ, আমি তিন বোনের কথা বলছি, লতা, আশা, উষা, মঙ্গেশকর। কেউ হয়তো বা পদবি বদল হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু তারা তো একই ঘরের, তাই না? এবং তিনজনই যার যার জায়গায় মানে স্বমহিমায় প্রতিষ্ঠিত। তো আজ সফরনামা পর্বে আমরা শুনব তিন বোনের গলাতেই, কখনো হিন্দি গান, কখনো আবার বাংলা গান। তাহলে প্রথম গানটি থাকছে আমাদের ভীষণ ভালোবাসার শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে।

সবরনামা পর্বের প্রথম গানটা আমরা শুনেছি লতাজির কণ্ঠে লেকিন ছবি থেকে। এবারের গানটি আমরা শুনছি, যে গানটি সেই গানটি নাম হচ্ছে আলিঙ্গন, আর গানটি গেয়েছেন ভূপেন হাজারিকা এবং উষা মঙ্গেশকর।

শুনছিলাম যে গানটি, সেই গানটি ছিল আশা ভোসলের কণ্ঠে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ আমরা সফরনামা পর্বে শুনছি তিন বোনের কণ্ঠে গান। কখনো তিন বোন একা গেয়েছেন কোনো গান, কখনো বা অন্য কোনো শিল্পীর সঙ্গে তাদের গানটা কণ্ঠটাকে ভাগ করে নিয়েছেন, কখনো বা দু বোন একত্রে গেয়েছেন। তো এবার আমরা যে গানটা শুনব সেই গানটা হচ্ছে উষা মঙ্গেশকর এবং আশা ভোসলের কণ্ঠে, আর ছবির নাম জুলি। চলুন তাহলে শুনে নিই সেই গানটা।

শুনলাম আমরা এই অসাধারণ ভক্তিগীতিটি লতা মঙ্গেশকরের কণ্ঠে সাগরিত ছবি থেকে। শ্রোতা বন্ধুরা, আজ সফরনামা পর্বে আমরা শুনছি তিন বোনের কণ্ঠে গান। তারা হলেন লতা মঙ্গেশকর, আশা ভোসলে এবং উষা মঙ্গেশকর। পদবি হয়তো সময়ে সময়ে বদলে গেছে, কিন্তু আসলে তো ওনারা সবাই একই বাড়ির, একই মা বাবার সন্তান। তো এতক্ষণ, অনেকক্ষণ, হ্যাঁ, 3:25 হয়ে 25 সেকেন্ড, মানে অনেকটা সময় আমরা সফরনামা পর্বে রয়েছি, এইসব শিল্পীদের কণ্ঠে গান শুন।

শুনছি, বিভিন্ন মোডে গান শুনছি। এবার যে গানটা শুনবো সেই গানটা আশা ভোসলের কণ্ঠে, সেটাও একটা ভক্তিগীতি। তাহলে চলুন আমরা সেই গানটাও শুনে নেবো।

আমরা এই গানটা শুনলাম লতাজির কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে অনেকটা সময় আছে আরও আমরা সফরনামা পড়বে। আজকে বৃষ্টির দুপুরে আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর মহুয়া রয়েছে, আর আমরা সবাই টিউন করে রয়েছি 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ত। তো সফরনামা পর্বে আমরা আজ শুনছি তিন বোনের গান। হ্যাঁ, কখনো একা, কখনো দোকা, কখনো বা তিনজন। তো এবার আমরা যে গানটা শুনবো সেই গানটা লতা দিদির কণ্ঠের গান পরখ ছবি থেকে।

শুনলাম আমরা এই গানটি অমর প্রেম ছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবার যে গানটি শুনব সেই গানটি লতা মঙ্গেশকর এবং ঊষা মঙ্গেশকরের কণ্ঠে। তারপর শুনব তিন বোনের একত্রে একটি গান।

শ্রোতা বন্ধুরা, আমরা সফরনামা পর্বে শুনছি তিন বোনের কণ্ঠে গান। এখনই যে গানটা আমরা শুনলাম সেই গানটা ছিল তিন বহুরানিয়া ছবি থেকে লতাজি, আশাজি এবং উষাজির কণ্ঠে এই গান। এবার না, আমাদের সময় আর হাতে বেশি নেই, কারণ আর একটু পরেই আমরা শুনব নিউজ হেডলাইন্স এবং তারপরেই আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, অর্থাৎ সুরের আকাশে পর্ব। আর সেই পর্বে আপনাদের অনুরোধ রাখার জন্য আপনাদের বন্ধু আরজে মহুয়া রয়েছে। আর এখন একটা গান শুনব, তারপর সেই গানটা শোনার পর নিউজ হেডলাইন্স থাকবে।

0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নিউজ হেডলাইন্স। গতকাল প্রয়াত কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে ভারত আজ একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শোক দিবসে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করেছেন। একই বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতার রাষ্ট্রের প্রতি সমবেদনা জানাতে সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার সফর করছেন। টানা ভারী বৃষ্টির কারণে জনসাধারণকে কাটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচৌমুনি থেকে প্রগতি স্কুলের পিছনের সড়ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের এই দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। আজ জেলা শাসক ও সমাহর্তা ডক্টর বিশাল কুমার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জননিরাপত্তার সাথে এই পরামর্শমূলক নির্দেশ জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী ১৬ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকাল 8:30 পর্যন্ত পশ্চিম জেলা ও সিপাহি জেলায় এক বা দুই স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে রাজ্যের বাকি জেলাগুলির কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 15 জুলাই সকাল পর্যন্ত খোয়াই পশ্চিম জেলা, সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাছাড়া 16 ও 17 জুলাই পশ্চিম সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ জেলার কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন নিউজ হেডলাইন্স। শ্রোতা বন্ধুরা, এখন আমরা যেই পর্বে ঢুকে পড়েছি নিউজ হেডলাইন্সের পরে, সেই পর্বের নাম হচ্ছে সুরের আকাশে। আপনারা ফোন করুন 0381-232-6253, এই নম্বরে আপনাদের পছন্দের গান শোনান, অনুরোধ জানাতে পারেন এই নম্বরে। ইতিমধ্যে আমাদের সঙ্গে বন্ধু জুড়ে গেছেন। হ্যালো, নমস্কার।
1: নমস্কার ম্যাম।
0: হ্যাঁ নমস্কার। হ্যাঁ অখিল বাবু, বলুন কি গান শুনবেন?
1: আমি একটা হিন্দি গান শুনবো, বইয়ের নাম হয়েছে নিমকা হলাল, গানটা হয়েছে আজির রপাট গায়ে গেছে।
0: আজ রপাট, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।

0: আজ রেপট যায় তো। এই ছবিটিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী স্মিতা পাটিল। তো আমরা শুনুন সেই গানটি, অবশ্যই তবে বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার মহাদি।
0: হ্যাঁ নমস্কার। না, ডিসকানেক্ট হয়ে গেল কোনোভাবে। হ্যালো নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
2: আমি জেরানিয়া থেকে বলছি, সুমন দেবর্মা।
0: সুমন দেবর্মা, আচ্ছা বলুন।
2: একটি গান শুনতে চাই। বাংলা বাংলা সাহেব সবই শুনতে পারবো তো দিদি? না
0: বলুন।
2: সাথীহারা।
0: সাথীহারা, আচ্ছা
2: যেকোনো একটা।
0: সাথীহারা ছবি থেকে যেকোনো একটা, আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন।
2: ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। যেই মাত্র মানে বৃষ্টির কথা মনে পড়ে তখন ভীত হয়ে যাই। হ্যালো নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
3: আমি এই মুহূর্তে চম্পুই জেলা থেকে বিশ্বরায় দেবরমা বলছি।
0: হ্যাঁ বলুন বিশ্বরায় বাবু।
3: গান শুনবো রাম অবতার ছবি থেকে। না না করতে একরার কর লিয়া, এই গানটা।
0: না না করতে প্যার তুমি সে কর বেঠে, এটা হয়তো বা
3: ইকরার কর লিয়া।
0: আচ্ছা ইকরার কর লিয়া, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। তো প্রথম যে গানটি আমরা শুনব, নামক হালাল ছবি থেকে, স্মিতা পাটিল এবং অমিতাভ বচ্চনের উপর এই ছবির গানটি পিকচারাইজ হয়েছে। তো চলুন আমরা এই গানটা শুনব কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। আর হ্যাঁ, তারপর দুটো গান শুনব আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে অনুরোধ এসেছে তাদের থেকে।

এবারে গানটি আমরা শুনবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই অনুরোধটি এসছে, গানটি শুনতে চেয়েছেন বাদল কোটিয়াল বাবু পশ্চিমবঙ্গ হাওড়া থেকে। তো কিসমত ছবি থেকে এই গানটি বাদলবাবু আপনার জন্য রইলাম।

0: আমরা শুনলাম পরপর দুটো গান। একটা গান সুমনবাবু শুনতে চেয়েছেন, জিরানিয়া থেকে সাথী হারা ছবি থেকে যে কোনো গান। আর এখন যে গানটা শুনলাম সেই গানটা ছিল রাম অবতার ছবি থেকে, শুনতে চেয়েছেন বিশ্রাইবাবু। বন্ধু আছেন সঙ্গে, হ্যালো নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো,
1: কেমন আছেন?
0: ভালো আছি, তুমি ভালো আছো?
1: ম্যাম ভালো আছে।
0: আচ্ছা বলো
1: ম্যাম, ইউকে থেকে

0: কি পিওকে
1: না না কিউকি
0: কিউকি আচ্ছা হ্যাঁ কিউকি থেকে
1: এটা থেকে দিলকে বদলে এসেছে
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে
1: এই গানটা
0: ঠিক আছে ভালো
1: থেকো ধন্যবাদ হ্যাঁ ম্যাম ধন্যবাদ সেই দিনকার গানটা শোনার জন্য
0: ধন্যবাদ তোমাকেও আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থেকো আমাদের হাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকগুলো গানের অনুরোধ চলে এসেছে হ্যাঁ নমস্কার কে আছেন বন্ধু হ্যালো হ্যালো
2: হ্যাঁ
0: রিয়া চক্রবর্তী বলো এটা তো গানটা কিন্তু ছবির নাম
2: আকুশ ওই আকুশ
0: আচ্ছা ঠিক আছে চাই না আর কিছু তাই তো
2: চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি
0: ঠিক আছে সঙ্গে থাকুন অবশ্যই আপনার গান আমি শুনিয়ে দেব ধন্যবাদ ফোন করার জন্য এখন আমরা শুনব টাকার জলা থেকে কণিকা দেবী শুনতে চেয়েছেন তকদির ছবি থেকে একটি গান আর লালন ঘরামি বাবু পশ্চিমবঙ্গ হাওড়া থেকে শুনতে চেয়েছেন কসম তেরি কসম ছবি থেকে একটি গান আর সুমন শুনতে চেয়েছে কিউ কি ছবি থেকে একটি গান পরপর তিনটে গান শোনার পর আবার আমরা ফিরে আসব অনুরোধ নিতে তাহলে শুরুতেই তকদির ছবির গান কণিকা দেবীর পছন্দের

0: ছবি থেকে আমরা এই গানটি শুনলাম, শুনতে চেয়েছেন বিধান বাবু টাকারজলা থেকে। হ্যালো নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ
1: দিদি, আমাকে ওই রাজেন্দ্র প্রসাদ অভিনীত ঝুক গয়া আসমান,
0: ঠিক আছে, এটা কিন্তু একটা ভাইটাল কোয়েশ্চন। হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
2: হ্যালো
0: হ্যালো,
2: নাগরজলা থেকে রেখা রায় বলছি।
0: হ্যাঁ বলুন।
2: শুভ বিকেল।
0: শুভ বিকেল।
2: এই মেঘ কালো ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে ওই মধুবনে বাঁশি বাজেটা, এই গানটা হবে?
0: মধুবনে বাঁশি বাজে,
2: বাঁশি বাজে রাধা হলো বিমনা।
0: আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকবেন।
2: ধন্যবাদ
0: ধন্যবাদ।
2: হ্যাঁ হ্যাঁ।
0: এবার তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী অনুরোধে, যে অনুরোধটা রেখে দিয়েছিলেন রিয়া দেবী। আক্রোশ ছবি থেকে শুনতে চেয়েছিলেন চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, এই গানটি। তারপর শুনব আমরা বিশ্বনাথ গায়েন, হ্যাঁ হুগলি থেকে, তিনি শুনতে চেয়েছেন আজনাবি ভিগি ভিগি রাত মে, আজনাবি ছবি থেকে একটি গান। আর তারপর শুনব আমরা ঝর্ণা দেবী, জিরানিয়া থেকে ঝর্ণা দেবী শুনতে চেয়েছেন যেতে দাও আমায়, এই গানটি। তাহলে চলে যাচ্ছি আবার গানে। প্রথম গানটি রিয়া দেবীর পছন্দের, সেই গানটি হচ্ছে আক্রোশ ছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে এখনও অনেকগুলো গানের অনুরোধ রয়ে গেছে। না, আমরা আর অনুরোধ নিচ্ছি না। আচ্ছা, একজন রয়েছেন বন্ধু। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: আমি সুমন মুহুরি বলছি, জিলাগড়ি থেকে।
0: সুমন
1: মুহুরি জিলাগড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, জোলাবাড়ি থেকে তো আপনার গান শোনানো হবে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। এবার হ্যাঁ, আমরা এই মুহূর্তে যে গানটা শুনলাম সেই গানটা ছিল বিশ্বনাথ গায়েন বাবুর পছন্দের গান, হুগলি থেকে, পশ্চিমবঙ্গ হুগলি থেকে তিনি অনুরোধ রেখেছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আজনবী ছবি থেকে এই গানটির জন্য। তো তাহলে এবার আমরা শুনব অমিতাভ বাবু, পশ্চিমবঙ্গ দুবরাজপুর থেকে শুনতে চেয়েছেন ঝুঁকে আসমান ছবি থেকে একটি গান, এবং রেখা দেবী আমাদের আগরতলা থেকে তিনি শুনতে চেয়েছেন মেঘ কালো ছবি থেকে একটি গান। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার।

0: আমি আগরতলা অরুন্ধতী নগর থেকে যমুনা দাস বিশ্বাস বলছি।
1: হ্যাঁ বলুন।
0: দিদি বাংলা গান হবে?
1: হ্যাঁ হবে।
0: নয়নের আলু আলু নয়ন ছবি থেকে বনমালী তুমি পরজন্মে হয়ো রাধা গানটা শোনায়।
1: আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা বলছি যে যদি সময় না থাকে তাহলে কিন্তু আমি শোনাতে পারছি না, ঠিক আছে? চেষ্টা করব। ধন্যবাদ, কারণ অনেকটা সময় পার করে ফেলেছি। যাই হোক, দুটো গান রয়েছে, একটা অমিতাভ বাবুর পছন্দের গান আর একটা হচ্ছে রেখা দেবীর পছন্দের গান। তাহলে চলে যাচ্ছি অমিতাভ বাবুর পছন্দের গানটিতে, ঝুঁকে আসমান ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটিতে।

শ্রোতা বন্ধুরা, আমরা এখন এই গানটা শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমাদের হাতে আর সময় একদম নেই, তাই দুঃখিত যমুনাদেবী, আপনার পছন্দের গানটি আমি শোনাতে পারিনি। অচেনা অতিথি থেকে গানটি শুনতে চেয়েছিলেন সুমন মুড়ি জোলাইবাড়ি থেকে, আর এখন শুনছি আমরা রেখা দেবীর পছন্দের গান মেঘ কালো ছবি থেকে। তাহলে এখানেই এই পর্ব শেষ করতে হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে এলাম আবার সফরনামা পর্ব থেকে। ফিরলাম, তারপর ফিরলাম আমরা সুরের আকাশে পর্ব থেকে, আর এবার আমরা ফিরে আসছি গীতবাহার পর্বে। তো সব পর্বগুলো আজকের মতো ঘুরে ফিরে আসার পর এখন আমরা আছি গীতবাহার পর্বে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন যদি কোনো ফোন করে থাকেন তাহলে অবশ্যই সেই ফোনটা অনুষ্ঠান বিষয়ক হতে হবে, কারণ আমাদের অনুরোধের আসর কিন্তু আমরা শেষ করে ফেলেছি। হ্যাঁ, পাঁচটা বাজতে বাজতেই আমরা সেই পর্ব শেষ করে ঢুকে পড়েছি গীতবাহার পর্বে। তো গীতবাহার পর্বে সাধারণত আমরা কোনো একজন সুরকার অথবা গীতিকারকে নিয়ে অনুষ্ঠান করে থাকি। তেমনই একজনকে নিয়ে আমরা আজ গীতবাহার পর্বে কথা বলব, শুনব ওনার তৈরি করা শিল্প। আমি আজ যে মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে একদম দুপুর আড়াইটি থেকে। তো ফিরে যাই আমাদের গল্পে। হ্যাঁ অবশ্যই, তাকে নিয়ে আমরা গল্প করব যাকে নিয়ে আমরা আজ গীতবাহার পর্বে থাকব, এবং গীতবাহার পর্বে তাকে আমরা শুনব। আসলে একজন মানুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও বেশি দিন মুখে নিয়ে রাখতে পারে না, এমনও হয় তাই না? আবার অনেক মানুষ রয়েছে যারা সোনার চামচ মুখে দিয়ে জন্ম যেমন হয়েছে, পুরোটা জীবন তার সেই আনন্দে বেশ মজার সঙ্গে তার জীবনটা কাটিয়ে দিয়েছে। আর কিছু মানুষ আছেন যারা সোনার চামচ তো নয়ই, বরং স্টিল তামা মানে একদম বাজে অবস্থায় জন্ম নিয়েছেন, কিন্তু হয়তো তার ভাগ্যে লেখা ছিল তাই সে একটা সময়ে ভালো জায়গায় পৌঁছতে পেরেছে। আবার অনেকের হয় সোনার চামচ মুখে নিয়ে জন্মানোর পরে খুব একটা ক্রাইসিসে পড়ে যান এবং

সেখান থেকে ফেরত আসেন নিজের চেষ্টায়, নিজের গুণে। এমনই একজন মানুষ সম্পর্কে আজ কথা বলবো, যিনি সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্মেছিলেন ঠিকই, কিন্তু বেশি দিন মুখে নিয়ে রাখতে পারেননি। ছোটবেলাতেই দুবেলা থাকা খাওয়ার জন্য ঠাঁই নিয়েছিলেন অনাথ আশ্রমে। সেই মানুষটি একদিন হয়ে উঠলেন বাংলা ছবির জগতে একজন অসাধারণ সুরকার। তার সুরারোপিত প্রায় সব গানই সুপার ডুপার হিট, অথচ অন্য গণ্যমান্য সুরকারদের ভিড়ে তাকে কেউই মনে রাখেনি। অথচ দেখুন, সেই গানগুলো আমরা গুনগুন করে গাই, কখনো বা দরাজ গলায় গাই, অথচ সুরকার কে তা জানতে চাই না। আজ এই সুরকারের কিছু গান নিয়ে থাকব গীত বাহার পর্বে। এবার জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে কে তিনি। তিনি হলেন অজয় দাস। অজস্র জনপ্রিয় গানের মধ্যে অল্প কিছু গান বেছে নিয়েছি আজকের এই গীত বাহার পর্বের জন্য। একটা গান ওনার সুরে, আর সেই গানটি। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলবো যে যে কোনো জিনিস যখন আমরা ছোটবেলাতেও সেই গল্প পড়েছি বা গল্প শুনেছি যে একার কাজ ততটা সুন্দর হয় না, যখন বহুজনে মিলে সেই কাজটা করে তখন সেটা ভালো হতে বাধ্য। তেমনি একটা গান আমরা যখন শুনি, হয়তো আমরা সেই গানটা গুনগুন করি, মনে রাখি, সেই গানটা ছবিতে কার উপর পিকচারাইজ হয়েছিল সেটা মনে রাখি। আবার কখনো কখনো সেই গায়ককে মনে রাখি বেশি কি বেশি। কিন্তু শুধুমাত্র যে গায়ককে দিয়ে একটা গান সুন্দর হয় তা কিন্তু নয়। একজন একটা গান, সেই গানটাকে সুন্দর করতে গেলে লাগে সুন্দর সুর, লাগে সুন্দর সুন্দর কথা যা দিয়ে গানটা তৈরি হয়েছে, এবং অবশ্যই লাগে সুন্দর কণ্ঠ। এবং সেই সবটা মিলে যখন একসাথে তৈরি হয় তখন সেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। সেই প্রেজেন্টেশন এত ভালো হয় যে তখন সেটা আর বলাই বাহুল্য। যাই হোক, আমরা পর্দার এপারে কী আছে সেটা নিয়েই মেতে থাকি, পর্দার ওপারে কী রয়েছে তা কিন্তু আমরা জানতে আগ্রহী নেই। তবে আজ আমরা সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে সব কিছুই আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। তো সেখানে একটা কথাই বলবো যে আজ আমরা সুরকার অজয় দাসের সুর করা কিছু গান আমরা শুনব। এখন শুনব যে গানটি, আমি যে কে তোমার। হ্যাঁ, এই গানটি শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আমরা এক্ষুনি যে গানটা শুনছিলাম, এই তো জীবন, কিশোর কুমারের কণ্ঠে। গানটা এত পরিচিত, এত ভালো লাগার গান,

সবাই একটা সময়ে এই গানটা ভীষণ শুনতো, হ্যাঁ এখনো শোনেন, খুব জনপ্রিয় একটা গান, কিশোর কুমারের কণ্ঠে। আমরা জানতাম সেই গানটা কিশোর কুমার গেয়েছেন, কিন্তু কখনো কি জানতে চেয়েছি সেই গানটা কে লিখেছেন কিংবা কে তাতে সুর দিয়েছেন? না, জানতে চাইনি। এই গানটা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার আর তাতে সুর দিয়েছিলেন অজয় দাস। অমর কণ্টক ছবি থেকে এই গানটা আমরা শুনছিলাম। আগেই তো বলেছি যে ছোটবেলায় অজয় দাস আশ্রয় নেন অনাথ আশ্রমে। শুরুটা কিন্তু এমন ছিল না, খোদ কলকাতা শহরে ছিল পাঁচটা বাড়ি, ঠাকুরদা শ্রীনাথ দাসের সাথ নামে একটা রাস্তাও ছিল, কিন্তু বিধিবাম, অজয় দাসের বাবা ছিলেন আপন ভোলা সহজ সরল মানুষ। কিছু আপন মানুষ, কিছু বন্ধু, এই সহজ সরল মানুষটিকে ঠকিয়ে সব আয়ত্ত করে নেয়। এর ফলস্বরূপ পরিবারকে নিয়ে নামতে হয় রাস্তায়। সেই সময় অজয় এবং তার ভাই সুখেন ঠাই নিয়েছিলেন অনাথ আশ্রমে, আর ওই কঠিন সময়ে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, বড় হয়ে তিনি এত অভাব, এত অনটন, এত অপমানের জবাব ঠিকই দেবেন, এবং দিয়েও ছিলেন। অবশ্য তা ছিল গানে গানে। বলবো আরো অনেক কথা, তবে আগে শুনবো ওনার সুরারোপিত পরপর তিনটি গান। প্রথম গানটি কি উপহার, সাজিয়ে দেব কিশোর কুমারের কণ্ঠে, এই গানটা আমরা শুনব। তারপর শুনব আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠে একটি গান, এবং তারপর শুনব অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে একটি অসাধারণ গান। তবে তার আগে কি উপহার সাজিয়ে দেব এই গানটি শুনব, অজয় দাসের সুরে সুরারোপিত।

পরপর তিনটি গান আমরা শুনলাম। হ্যাঁ, এই গানগুলোতে সুর দিয়েছেন অজয় দাস। আজ গীতবাহার পর্বে শুনছি সুরকার অজয় দাসের সুরারোপিত গান আর সাথে কিছু গল্প। গুনগুন করতে করতে একদিন তিনি দুটো গান লিখে ফেললেন এবং সুরও তৈরি করলেন। এবার শোনালেন অন্যদের ভয়ে ভয়ে। সবাই যখন শুনতে চাইলেন অসাধারণ এই গানের সুরকারকে, তখন তিনি ভয়ে বললেন অন্য একজন বিখ্যাত সুরকার সুর দিয়েছেন এই গানে। অনেক তারিফ শুনতে শুনতে তার ভেতর হঠাৎ করেই আত্মবিশ্বাস যেন জেগে ওঠে এবং বলেন আসল কথাটি। তার সুরের গান শুনলেন, মানে যখন সবাই শুনলেন এই দুটো গান অজয় দাস তৈরি করেছেন, তখন সবাই বেশ শুভেচ্ছা জানালেন এবং প্রশংসা করলেন। এমনই তিনি মাঝে মাঝেই গান লিখছেন, তাতে সুর করছেন। হ্যাঁ, অন্যদের তো কাজ করছেনই, তবে নিজেরটাও কিন্তু তিনি করে যাচ্ছেন। তো তার সুরের গান শুনলেন এমনই একদিন এক ছবির প্রযোজক, এবং কোথাও দিলেন যে যদি তিনি ছবি করেন তবে অবশ্যই সুরকার হিসেবে অজয় দাসকে সাইন করাবেন। এমন কথা তো অনেকেই বলেছেন, তো তিনি ভাবলেন এমনি হয়তো কথাগুলো বলেছেন, বিশেষ একটা অজয়বাবু পাত্তা দিল না কথাটাকে। বেশ কিছুদিন হয়ে গেল, বিষয়টা তিনি ভুলেই গেছেন। কিন্তু একদিন হঠাৎ করেই হাজির সেই প্রযোজক এবং বললেন যে তার বাজেট কম বলে অন্য কোনো সুরকার রাজি হননি এই গানটা তৈরি করতে, অগত্যা তার কাছে আসা। এবার তিনি যদি এই কম বাজেটে সুর দিতে রাজি হন, তবেই তাকে সুরকার হিসেবে প্রযোজক সাইন করাবেন। এমনই একটা দিনের জন্য অপেক্ষায় ছিলেন অজয় দাস। সুর করলেন

আর সেই গান হয়ে উঠল সুপার ডুপার হিট। সবাই জানলেন অজয় দাস নামে একজন সুরকার এলেন এই জগতে, যিনি কিনা নিখাত মেলোডি দিয়ে সুর করেন। ছবির নাম পান্না হিরে চুনি। পরপর তিনটে গানের পর আবারও আমরা ফিরে আসব আড্ডায়। গানটা যেমন শ্রী রাধা কান্দে,

0: ভাই সুখেন দা।
1: একটু আগে আমরা যে গানটা শুনছিলাম, এ আমার অগ্নি পরীক্ষা, এই গানটি গিয়েছেন আশা ভোসলে, গানটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, এবং এক্ষুনি যে গানটা শুনলেন কুমার শানুর কণ্ঠে সেই গানটাও লিখেছিলেন পুলক বাবুই। আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা, গীত বাহার পর্বে আমরা রয়েছি সুরকার অজ

0: আমি মনে মনে খোঁজ করছিলাম কার সাথে মেলে কার সাথে মেলে। হ্যাঁ, তার চেহারা মেলে অভিনেতা সুখেন দাসের সঙ্গে। হ্যাঁ, কারণ তারা তো দুজন ভাই, তো মিলবে নাই বা কেন। তো যাই হোক, ভাই সুখেন দাস ছবি বানাচ্ছেন, তাবড় তাবড় শিল্পী রয়েছেন এই ছবিতে, আবার হিরো কিন্তু সুখেন দাস রয়েছেন। ছবি সবাই দিচ্ছে, এই ছবিতে অন্তত একটা গান যদি কিশোর কুমার করেন তবে খুবই ভালো হবে। এবার প্রশ্ন হলো, তিনি কেনই বা রাজি হবেন? অজয় দাসের সুরে সুরারোপিত গানে তিনি কণ্ঠ মিলাবেন? ভীষণ জল্পনা কল্পনা চলছিল, কিশোর কুমার সে তো অন্য ধরনের মানুষ, তাকে বুঝে পাওয়া একটু কষ্টের। তো সেই দায়িত্বটা নিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, কারণ কিশোর কুমার এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল ভীষণ সখ্যতা। মিটিং ফিক্স হলো, দেখা এবং কথাও হলো। কিশোর কুমার শুনলেন গানের কথা এবং সুর, আর তার পরে পরেই তিনি রাজি হয়ে গেলেন গানটি গাইতে। নির্দিষ্ট দিনে তিনি গেলেন স্টুডিওতে, একটা গান গেয়েই স্টুডিওর পেছনের দরজা দিয়ে পালাচ্ছিলেন গায়ক। বিষয়টা আগে থেকেই আঁচ করতে পেরে পুলকবাবু দরজায় আগে থেকেই দাঁড় করিয়ে রেখেছেন প্রযোজককে, অর্থাৎ সুখেনবাবুকে। বাধ্য হয়ে একই দিনে পরপর দুটো গান করেন কিশোর কুমার, এবং গান দুটোই সুপারহিট হয়েছিল। ছবির নাম প্রতিশোধ। আসলে কিশোর কুমার একটু পাগলাটে স্বভাবের, এটা সবাই জানতেন, এবং খুব কাছের মানুষ জানতেন যে তাকে কিভাবে পাগে আনা যায়। তেমনি পুলকবাবু একসাথে চলতে চলতে ঠিক বুঝতে পারতেন যে কিশোর কুমারের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তো যাই হোক, ওই যে অজয় দাসের সাথে কিশোর কুমারের সেই প্রতিশোধ ছবিতে গান গাওয়া নিয়ে জার্নিটা শুরু হয়েছিল, সেই জার্নিটা ছিল একদম শেষ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত। তো এখন আমরা শুনব দুটো গান এই ছবি থেকে, মানে প্রতিশোধ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে, এবং পরবর্তী দুটো গান শুনব জীবন মরণ ছায়া ছবি থেকে। কিশোর কুমার আর অজয় দাসের মধ্যেও বন্ধুত্বটা স্থায়ী হয়ে যায়, এবং বহু গান কিশোর কুমার অজয় দাসের সুরে গেয়েছেন, এবং সবকটা গানই সুপার টুপার হিট। তাহলে চলুন আমরা এখন সেই গানটিতে চলে যাই। বন্ধু আছেন? হ্যালো, নমস্কার। বন্ধু অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন ফোনে আমাদেরকে ধরতে পারার জন্য, কিন্তু রিং হয়ে হয়ে চলে যাচ্ছে। বৃষ্টি চারিদিকে এমন নাজেহাল করে রেখেছে আমাদের জনজীবন, সেখানেই তা মানে এই তারের কেরামতি কতটাই বা ভালো থাকতে পারে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: গান তো আপনি নিয়েছেন, কোন গান ভালো লাগে, খুব সুন্দর গান নিয়েছেন।
0: ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি এখন আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ এই গানটিতে, এবং হয়তো আমাকে কারো মনে নেই এই দুটো গান প্রতিশোধ ছবি থেকে আমরা শুনবো।

0: হ্যালো, নমস্কার।
1: ম্যাম নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: ম্যাম দারুণ দারুণ গান শোনাচ্ছেন।
0: ধন্যবাদ রাজুবাবু। ভালো আছেন?
1: হ্যাঁ ভালো। আপনি ভালো নেই ম্যাম?
0: হ্যাঁ ভালো আছি।
1: হ্যাঁ ভালো থাকবেন,
0: সঙ্গে থাকবেন, এইভাবেই আমাদের। ধন্যবাদ।
1: আচ্ছা, ধন্যবাদ।

সত্যি ভাবা যায়, একজন মানুষ, ওই যে বললাম ভাগ্যের কাঁটা কখন কিভাবে কোন দিকে ঘুরে যায় কেউ বলতে পারে না। ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী সবই বোধহয় হওয়া সম্ভব যদি ভাগ্যের লেখা থাকে। আমরা আজ গীতবাহার পর্বে শুনছি সুরকার অজয় দাসের তৈরি করা কিছু গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। একটা ছবি তৈরি করার কথা বলছি, ওই ছবির তৈরির সময় প্রযোজক, পরিচালক, অভিনেতা সবারই ইচ্ছা যে এমন একটা গান তৈরি হোক যাতে ছবিতে লিপ মিলাবেন মাধবী মুখোপাধ্যায়। গান লেখা হলো, সুরও তৈরি হলো, এবার প্রশ্ন হলো গান কে গাইবে। তো সবাই মিলে ঠিক করলো যে আরতি মুখোপাধ্যায় এই গানটা গাইলে হয়তো তার সঠিক মূল্যায়ন হবে। তো যোগাযোগ করা হলো, সেখানে আরতি মুখোপাধ্যায় জানালেন যে তিনি ওই সময়টায় কলকাতায় নেই, তিনি

বোম্বেতে রয়েছেন, তো আস্তে আস্তে অনেকটা সময়ও পেরিয়ে যাবে, এতে করে অনেকটা দেরি হয়ে যাবে গানটা তৈরিতে এবং অবশ্যই সিনেমা তৈরিতেও। তো অনেকের অনেক মত, তারই মাঝখানে সুরকার অজয়বাবু বললেন যে একটা নতুন মেয়ে রয়েছে যে খুব ভালো গান করে, তাকে দিয়ে গাইয়ে নেওয়া যেতে পারে, কিন্তু কেউই এত বড় রিস্ক নিতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, যেভাবেই হোক তিনি রাজি করালেন সবাইকে এবং তাকে দিয়ে ওই গানটি করিয়েও নিলেন। তো তিনি সেই নবাগতা আর কেউ নয়, বনশ্রী সেনগুপ্ত। পরবর্তী সময়ে তাকে আমরা এমন জায়গায় দেখেছি যেটা হয়তো শুরুর দিকের গল্প থেকে একটু আলাদা। আমরা প্রথমেই ওই গানটাও শুনে নিয়েছিলাম, এত বৃষ্টির একটা গান ছিল সেখানে, বৃষ্টি থামার শেষে, সেই গানটা বনশ্রী সেনগুপ্ত গিয়েছিল। তো যেহেতু আমরা আগেই গানটা শুনেছি, তো এখন আর সেই গানটা শুনতে যাচ্ছি না, তবে শুনবো ওনার সুরারোপিত আরও তো অনেক গান রয়েছে। তো তার মধ্যে অনেকগুলোই শোনাতে পারবো, কারণ আমাদের হাতে অনেকটা সময় রয়েছে, 6:09:26। তো চলুন তাহলে এই গানটা শুনে নিই।

বৃষ্টি থামার শেষে এই গানটা গেয়েছিলেন আশা ভোসলে পারাপত প্রিয়া ছবি থেকে। আর এই ছবি থেকেই এক্ষুনি আমরা শুনলাম কিশোর কুমারের কণ্ঠে অসাধারণ এই গানটি। আসলে ওই যে বললাম, সুরকারকে বা গীতিকারকে আমরা জানতে চাই না, আমরা জানতে চাই কে গেয়েছেন সেই গানটা বা কার লিপে রয়েছে এই গানটা। এবং যখন শুনতে শুনতে ভালো লাগে তখন আমরা গাইতেও থাকি। বাংলা গানের ভুবনে অজয় দাস ছিলেন এক অনন্য প্রতিভা। তার সুরে বাঁধা অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে রয়েছে। অমর হয়ে রয়েছে ঠিক আছে, কিন্তু সেইভাবে গানগুলো এতক্ষণ ধরে যে গানগুলো শুনছিলাম সেই গানগুলো আমরা শুনে থাকি সবসময়, কিন্তু অজয় দাসের তৈরি করা সুরে সেই গানগুলো হয়তো আমাদের মধ্যে অনেকেই তা জানতেন না। এমনিভাবে তিনি হয়তো অনেকটাই প্রচারের থেকে দূরে ছিলেন, যার জন্য আমাদের কাছে জানা হয়নি, যেমনটা করে পুলক বন্দ্যোপাধ্যায়, সলিল চৌধুরী কিংবা আরও তো রয়েছেন অনেকেই, তো গৌরীপ্রসন্ন মজুমদার, এরকম অনেক রয়েছেন যাদের নাম আমাদের ঠোঁটের আগায় থাকে, মনে থাকে যে হ্যাঁ নিশ্চয়ই উনি যখন এই গানটা লিখেছেন কিংবা উনি যখন এই গানটায় সুর দিয়েছেন তাহলে এই গানটা ভালো তো হবেই জানা কথা। কিন্তু অজয় দাস সেই ক্যাটাগরিতেই পড়ে না, তিনি একটু অন্য ধারার। অভাবে বড় হয়েছেন, খুবই কষ্ট করেছেন, কিন্তু কাজের সময় সুর করতে গিয়ে নিজের সেরাটা দিয়েছেন। অজয় দাস সুর করার পাশাপাশি লিখেছেন অনেক গান। আকাশবাণীর এনলিস্টেড সুরকার এবং গীতিকার ছিলেন তিনি। তিনি আদপে গায়ক হতে চেয়েছিলেন কিন্তু হয়ে গেলেন সুরকার। ঘরোয়া পরিবেশে গান পরিবেশিত হতো তার, সবাই প্রশংসা।

ব্যবসাও করতেন। জীবন মরণ ছায়াছবিতে তিনি নিজেই গান গেয়েছিলেন একটি, আর সেই গানটি আমরা শুনব একদম শেষে। হ্যাঁ, গীত বাহার পর্বের একদম শেষে শুনব আমরা অজয় দাসের কণ্ঠে একটি গান, যে গানটি তিনি লিখেছেন এবং অবশ্যই সুরও করেছেন তাতে। শ্রোতা বন্ধুরা, এখন আমরা একটা কাজ করি, একটা গান শুনব আমরা, যেই গানটা সবার ভালো লাগে। হ্যাঁ, তিনি আসলে ওই যে বললাম যে একটু অন্যরকম, তো এই গানটাও একটু অন্যরকম।

0: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹40,500. TNC apply.
1: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
0: Get attractive offers up to ₹50,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply. This November, Maruti Suzuki presents Pragati Ka Tyohar. It's the moment India upgrades from two wheels to four. Because your first car isn't just an upgrade, it's pride, comfort and safety for your family. Now get select Maruti Suzuki cars at special starting prices, starting ₹3.07 lakhs, with easy EMIs and low down payments. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
2: Shrota Bondhura, aaj গীত বাহার পর্বে আমরা শুনছিলাম সুরকার অজয় দাসের সুর করা কিছু গান আর কিছু কথা, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। পর্বটার একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি, বিদায় নেওয়ার সময় আমার হয়ে এসছে। তবে কথা দিয়েছিলাম যে যেতে যেতে এই পর্ব থেকে বিদায় নিতে নিতে আপনাদেরকে অবশ্যই শোনাব অজয় দাসের কথা এবং সুরে অজয় দাসের কণ্ঠে একটি গান। হ্যাঁ, সেই গানটা আমরা শুনব এখন। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আর আবারও বলছি, যে কোনো গান যখন সুন্দর হয় তখন গানটা কে গেয়েছে তার উপর নির্ভর করে না, তার সঙ্গে জড়িয়ে থাকে অনেকেই। যাই হোক, এই গানটা শুনতে শুনতে আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা অনুষ্ঠান শুনেছেন আপনাদের বন্ধু আর যে মহুয়ার সাথে। আজকের সন্ধ্যার অনুষ্ঠানগুলো নিয়ে আমি আপনাদের বন্ধু অন্তরা আজ আপনাদের সাথে রয়েছি। এই মুহূর্তে শুনবেন অনুষ্ঠান হৃদয়ের সুর।

আপনারা শুনছেন হৃদয়ের সুর। লোকগীতি শুধু গান নয়, এটি আমাদের মাটি, মানুষ, সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত দলিল। গ্রাম বাংলার সুখ দুঃখ, ভালোবাসা, আশা নিরাশা আর জীবন সংগ্রামের গল্প যেন সুর হয়ে ধরা দেয় এই গানগুলোর প্রতিটি কথায়। তাহলে আর দেরি নয়, আজকের এই সুন্দর সময়টাকে আরও প্রাণবন্ত করে তুলতে শুনে নেওয়া যাক আরও একটি মন ছুঁয়ে যাওয়া লোকগীতি। গানটি উপভোগ করুন, গান শেষে আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে।

আজকেরই পর্ব সাজানো হয়েছে বাংলার মাটি, মানুষের জীবন আর লোকসংস্কৃতিকে ঘিরে। লোকগীতি, যে গানের প্রতিটি কথায় লুকিয়ে থাকে মানুষের জীবন, অনুভূতি, ভালোবাসা, আনন্দ, বেদনা আর সংগ্রামের গল্প। লোকগীতি কোনো নির্দিষ্ট মানুষের সৃষ্টি নয়, যুগের পর যুগ সাধারণ মানুষের মুখে মুখে, প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে আছে এই গান। তাই লোকগীতি আমাদের সংস্কৃতির সবচেয়ে জীবন্ত সম্পদগুলোর একটি। আজকের এই পর্বে আমরা শুনব হৃদয় ছোঁয়া লোকগীতি, আর গানের মাঝে মাঝে জানব লোকগীতির নানা কথা, তার ইতিহাস, তার বৈচিত্র্য এবং আমাদের জীবনে লোকগীতির গুরুত্ব।

সঙ্গীতের কথা উঠলেই যে ধারাটির নাম সবার আগে মনে আসে তা হলো বাউল গান। বাউল শুধু একটি গানের ধারা নয়, এটি এক অনন্য জীবন দর্শন। বাউল শিল্পীরা বিশ্বাস করেন মানুষের অন্তরেই পরম সত্তার বাস, তাই যে কোনো জায়গাতে, সেটা হতে পারে মন্দির, হতে পারে মসজিদ, কিংবা বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে তাঁরা বেশি গুরুত্ব দেন মানুষের মন ভালোবাসা এবং মানবিকতাকে। বাউল গানের প্রতিটি কথায় ফুটে ওঠে আত্মার সন্ধান, জীবনের গভীর দর্শন, প্রেম, বিরহ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক সঙ্গে বেঁচে থাকার আহ্বান। সহজ সরল ভাষায় রচিত এ গানগুলো সাধারণ মানুষের হৃদয়কে সহজেই স্পর্শ করে। বাউল গানের পরিবেশনা যেমন সহজ, ঠিক তেমনই হৃদয়গ্রাহী। একতারা, দোতারা, খমক, ডুগি, করতাল ও নূপুরের সুরে বাউল শিল্পীরা যখন গান পরিবেশন করেন তখন সে সুর যেন শ্রোতার মনকে এক অন্য জগতে নিয়ে যায়। বাংলার গ্রাম থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে আজ বাউল গান সমানভাবে সমাদৃত। এই সঙ্গীত ধারা আমাদের শেখায় মানুষের সব থেকে বড় পরিচয় সে মানুষ। ভালোবাসা, সহমর্মিতা ও মানবতাই জীবনের প্রকৃত শক্তি। চলুন এবার আমরা শুনে নেব একটি হৃদয় ছুঁয়ে যাওয়া সুন্দর বাউল গান। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

বাসু সাইজি পত্রে লিখেছেন, এই বাঁশ আমাদের শরীরের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, এখন আর নেই কিন্তু, কিন্তু যাবার সময় লাগে। আজ থেকে 50-60 বছর আগে তখন এই হসপিটালের এরকম এই সিজার ছিল না,

থাকতেন, ব্লেড ছিল না, বাঁশের পাতা ছেঁচে একদম পরিষ্কার, ব্লেডের থেকে বেশি ধার ছিল না মা, সেই দিন আমি কুণ্ডুটা কেটে দিত। মা সেরকম জড়িত ছিল আমাদের জীবনের সঙ্গে, এখন যন্ত্রণা সহ্য হয় না, সিজার করে দিচ্ছে ডাক্তারবাবু আগেই ধরে।

এবার আসি বাংলার লোকগানের অন্য আরও একটি ধারা। বাংলার নদীকে ঘিরে গড়ে উঠেছে এক অনন্য সঙ্গীত ধারা, ভাটিয়ালি। নদী আর মাঝির জীবন যেন একে অপরের পরিপূরক। দিনের পর দিন নদীর বুকে নৌকা বেয়ে চলতে চলতে মাঝিদের মনের অনুভূতি একসময় সুর হয়ে ধরা দিয়েছে ভাটিয়ালি গানে। ভাটিয়ালি শব্দটি এসেছে ভাটা থেকে। ভাটার স্রোতে নৌকা যখন আপন গতিতে ভেসে চলে, তখন মাঝির হাতে থাকে না বৈঠার তেমন চাপ। সেই অবসরে তার মনের গভীর অনুভূতি, একাকিত্ব, প্রিয়জনের স্মৃতি, জীবনের আশা নিরাশা আর প্রকৃতির প্রতি মুগ্ধতা সুরের মাধ্যমে প্রকাশ পায়। সে সুরই ধীরে ধীরে ভাটিয়ালি নামে পরিচিতি লাভ করে। ভাটিয়ালির অন্যতম বৈশিষ্ট্য হল এর দীর্ঘ সুরের টান, যা নদীর বিস্তীর্ণ জলরাশি আর খোলা আকাশের মতোই প্রশস্ত ও গভীর। এ গানে আমরা শুনতে পাই নদীর ঢেউয়ের ছন্দ, বাতাসের মৃদু স্পর্শ, দূরের বাঁশির সুর আর এক মাঝির নিঃসঙ্গ হৃদয়ের কথা। ভাটিয়ালি শুধু একটি লোকগীতি নয়, এটি বাংলার নদীকেন্দ্রিক সভ্যতা, মানুষের জীবন সংগ্রাম, ভালোবাসা, বিচ্ছেদ এবং প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের এক অনবদ্য প্রকাশ। আজও এই গান শুনলে মনে হয় যেন নদীর বুক চিরে একটি নৌকা ধীরে ধীরে ভেসে চলেছে, আর মাঝি তাঁর হৃদয়ের সমস্ত অনুভূতি উজাড় করে গিয়ে চলেছেন। চলুন এবার তাহলে নদীর সেই অপার সৌন্দর্য আর মাঝির মনের গভীর আবেগকে অনুভব করে একটি সুমধুর ভাটিয়ালি গানের মাধ্যমে সঙ্গে থাকুন।

সন্ধে 7:27 অর্থাৎ এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের এই হৃদয়ের সুর পর্ব। এখন আপনারা শুনবেন আজকের পর্ব সেরা কথা।

রাজা রামমোহন রায়ের নামে প্রচলিত অনেক অনেক উক্তি বা কথা বা উদ্ধৃতি আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। তাঁর ভাবধারার সঙ্গে তাঁর চিন্তাধারা এবং তাঁর বিভিন্ন রচনায় উল্লেখিত সেই সকল উক্তিগুলি আজ আপনাদের সঙ্গে এই পর্বে ভাগ করে নেওয়া হবে। তিনি বলেছিলেন যে সত্যকে গ্রহণ করো, যে উৎস থেকেই আসুক না কেন, সত্যকে সত্য বলেই গ্রহণ করতে হয়। অর্থাৎ সত্য কোনো ব্যক্তি হতে পারে, ধর্ম বা কোনো জাতির একার কিন্তু সম্পত্তি নয় সত্য। রাজা রামমোহন রায় মনে করতেন মুক্ত মনে চিন্তা করতে হবে, ভালো সত্য কথা যেই বলুক তা গ্রহণ করার যে মানসিকতা তা কিন্তু গড়ে তুলতে হবে।

করতেন মানুষের জীবনে যুক্তি ও বিচার বুদ্ধির গুরুত্ব সর্বাধিক। তিনি অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে কখনো সমর্থন করেননি। তাঁর মতে কোনো বিশ্বাস বা প্রথাকে শুধু প্রাচীন বলে মেনে নেওয়া উচিত নয়, বরং তা যুক্তি, মানবতা ও ন্যায়ের আলোকে বিচার করা প্রয়োজন। এই চিন্তাধারাই তাঁকে সমাজ সংস্কারের অন্যতম পথিকৃৎ করে তুলেছিল। রাজা রামমোহন রায় আধুনিক শিক্ষার অন্যতম প্রবক্তা ছিলেন। তিনি মনে করতেন শিক্ষা মানুষের চিন্তা শক্তিকে বিকশিত করে, অজ্ঞতা দূর করে এবং সমাজকে উন্নতির পথে নিয়ে যায়। তাই তিনি বিজ্ঞান, দর্শন ও আধুনিক জ্ঞান চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নারী পুরুষের সমান মর্যাদা, তিনি বিশ্বাস করতেন সমাজের উন্নতি তখনই সম্ভব যখন নারী ও পুরুষ সমান মর্যাদা ও অধিকার ভোগ করবেন। সতীদাহ প্রথা বিলোপের আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা এবং নারীর অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা তার এই মানবিক দৃষ্টিভঙ্গিরই কিন্তু পরিচয় বহন করে। ধর্মের উদ্দেশ্য মানব কল্যাণ। রাজা রামমোহন রায়ের মতে ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নয়, বরং সত্য, ন্যায়, সহমর্মিতা ও মানব কল্যাণের শিক্ষা দেওয়ার জন্য। তিনি সব ধর্মের ভালো দিককে শ্রদ্ধা করতেন এবং ধর্মীয় সহিষ্ণুতার পক্ষে ছিলেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন চিন্তার গুরুত্বে অত্যন্ত বিশ্বাস করতেন। তাঁর মতে মানুষ যদি স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশের সুযোগ না পায়, তবে সমাজের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। তাই সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নেও তিনি বরাবরই সোচ্চার ছিলেন।

কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম। রাজা রামমোহন রায় উপলব্ধি করেছিলেন যে কুসংস্কার মানুষের চিন্তা শক্তিকে বাধাগ্রস্ত করে এবং সমাজকে পিছিয়ে দেয়।

তাই তিনি যুক্তিবাদ, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কুসংস্কার মুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়েছিলেন। মানব সেবার আদর্শ তাঁর জীবন ও কর্মে মানব কল্যাণের বিষয়টি সর্বদা অগ্রাধিকার পেয়েছে। তিনি মনে করতেন মানুষের সেবা, দুঃখ লাঘব এবং সমাজের কল্যাণে কাজ করাই একজন মানুষের সব থেকে বেশি কর্তব্য। জ্ঞানের শক্তি, রাজা রামমোহন রায়ের মতে, প্রকৃত শক্তি অর্থ বা ক্ষমতায় নয়, জ্ঞানে। জ্ঞান মানুষকে আলোকিত করে, সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম করে।

মোহন রায়ের মতে পরিবর্তনই হচ্ছে অগ্রগতির চাবিকাঠি। রাজা রামমোহন রায় বিশ্বাস করতেন, সমাজকে সময়ের সঙ্গে এগিয়ে যেতে হলে অন্যায় ও অমানবিক প্রথা পরিত্যাগ করে ইতিবাচক পরিবর্তনকে গ্রহণ করতে হবে। তাঁর সমাজ সংস্কারমূলক কাজ আজও কিন্তু আমাদের অন্তত সেই শিক্ষা দেয়। আজকে সেরা কথা পর্ব, আর কিছুক্ষণের মধ্যে আপনারা শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ বাংলা ও ককবরক ভাষায়।

সুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে দুটি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আসছে বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোন ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোন পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেম কমিশন গঠন করা হবে, যারা বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা আসনে রাজ্যসভার নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, আগামী 24 জুলাই ভোট গ্রহণ। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার

গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই তিনজন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে, এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। এর পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পরিবেশ রক্ষায় নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে উপস্থিত থাকার কথা। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের মোট রপ্তানি মূল্য দাঁড়িয়েছে ২৩,২০০ কোটি মার্কিন ডলার। গত বছর একই সময় তুলনায় যা ১১.৩৭% বৃদ্ধি পেয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, জুন মাসে মোট রপ্তানির পরিমাণ ৭৩০ কোটি মার্কিন ডলার। জুন মাসে যেসব পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে অন্যতম রত্ন ও অলঙ্কার, ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং চাল। বৈদ্যুতিন পণ্য রপ্তানি গত বছর জুনের ৪১৪,১৪,০০০ ডলারের তুলনায় বেড়ে ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি ব্যাংকগুলিকে প্রবাসী ভারতীয়দের কাছে আরও সক্রিয়ভাবে পৌঁছানোর এবং তাদের জন্য নতুন ও আকর্ষণীয় আমানত প্রকল্প চালুর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সরকারি ব্যাংক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছ থেকে আমানত সংগ্রহের গতি বজায় রাখতে জনসংযোগ এবং সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বৈঠকে বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা রিজার্ভ ব্যাংকের সোয়াপ সুবিধা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে আজ তৃতীয় বার্ষিক অভ্যন্তরীণ ওম্বার্সম্যান সম্মেলনের আয়োজন করে। ব্যাংকের প্রতিনিধি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এবং আরবিআই ওম্বার্সম্যান এই সম্মেলনে যোগদান। আরবিআই এর ডেপুটি গভর্নর শ্রী স্বামীনাথন জে তাঁর ভাষণে গ্রাহক পরিষেবা আরও জোরদার করে তোলার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। রাম মন্দির আর্থিক অনুদান তছরূপ মামলায় শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সিবিআই তদন্তের বিষয়ে জমা পড়া আবেদনের ভিত্তিতে তাদের বক্তব্য জানাতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত ১৫ জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ভিয়েতনামে ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধ্যে ৬টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট VN979 ভারতীয় সময় রাত ৯টা ৩৫ মিনিট নাগাদ মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রসহ একাধিক সেনা ঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদে এই আক্রমণ। এদিকে ইরানও বলেছে, জর্ডান, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার রাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে ইউ এর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত ২৫০টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। সম্প্রতি রাশিয়ার সাধারণ নাগরিকদের ওপর চালানো হামলার প্রতিক্রিয়াতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বৈঠকে ইউক্রেনের সাধারণ নাগরিকদের দুরবস্থা পর্যালোচনা করা হবে। এছাড়াও পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট

0: ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরো জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। উল্লেখ্য, শ্রী গোয়েলের পাঁচ দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত ও জাপান মুক্ত, অবাধ এবং নীতি নির্ভর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। জাপানের টোকিওয় অষ্টম প্রতিরক্ষা নীতি বৈঠকে দুদেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সুসংহত আলোচনা হয়। বৈঠকে দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ, পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস্ল বার্তোস জিউস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বার্নৌস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য চারজনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হোসেন সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করে। তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে মেলুরে এক বাস দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। কোট্টাম্বাট্টি রোডের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই বিপত্তি ঘটে। এদিকে মহারাষ্ট্রের পুনে সাসওয়ার জেরুরি রোডে পথ দুর্ঘটনায় 3 মহিলা পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আর চতুর্থ শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহা রানা 4টি, শায়লি সাতঘরে, ক্রান্তি গড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। খেলার স্কোর, ভারত 225 ও 7 উইকেটে 341 ডিক্লেয়ার, ইংল্যান্ড 170 ও 186 রান। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে 2টি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: দমুং সাসুক লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিবু মুং শালা প্রিমিয়াম খিসা দেয় বোনাস কবাং মানে পৈতো খ্লাই মানাই যাত
3: পিএলআই টংলে
2: হাপন মি সেবু খ্লাইনে এবাকে প্রফেশনাল গ্রাজুয়েট তাই ডিপ্লোমা হোল্ডার রক নাহারে মানে পিএলআই পলিসি নি সেব সাপ তে পোস্টাল ডিপার্টমেন্ট নি পৈতো খ্লাই মুং বো তে বুক আহামকে সবাই মান্না নি বাগুই গানা নি পোস্ট অফিস থাঙ্গে তাবুক করুন দি এবাকে লগ ইন খ্লাই দি indiapost.gov.in অ ওয়েবসাইট।
1: আকাশবাণী আগরতলা কোকতমা পরে বিনতা দেববর্মা তিনি নি কোকতমা বোবা প্রকংখা কেন্দ্র নি শিকলাতে থং নাইকুং মেরা ইউব বারট নি শেপাই হাকতন গনাঙ্গে নেশা মুক্ত ইউব ফর বিকশিত বারট সামংবতাং নি তেওয়াইশা বাতাইলাই মুং চেঙ্গই রেখা জিবি শাখাম নক নি শাক হামিয়া রোগ নি তে শাখাম নক নি বেবাক জঞ্জাল ডাকতে নো ইয়াকা গ্রজা কানে হনে শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা কাটাখালতে দুর্গা চমনি নি সিমি প্রগতি রিংনকি উকলকি লাহারতে টঙ্ক সংলুকু রক্ন থাংলাই সুখলাইনা মানা বক্সিনখা সালথাং টেপরা হাঙ্ক নাইকলফা টিএফএ বাই নাইকলসা করণী উলনে ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মুনি তিনি নিয়ে থাংলাইমা ও ত্রিবেণীর সঙ্গ কপলাই অংখা তাবো কক তোমার শুক্রবই কাতারনি ফাদার আমির শেখ হামাদ বিন্ট খলিফা আল থানি থিমাবাই বারো তিনি সালসানি বসংখা খাম্মা সাকলাই খামিয়া হর থিজাকা কাতারনি অজানি বেখাক বরম ফুনুক মানো নাহারে বারতনি অ কক চংম আবনরুগে হাকতর গনাঙ্গে জে থাইও হাপাংনি নগ্রগ টি সাজাক তংমা বসংবানা আব কিসা কারিজাক তঙ্গান অখা খাম্মা ফুনুকমা সালো হাপাংনি মূসা তংথাই নগ্রগ পান্ডা তংথক জাকনাই পান্ডারক ইংলাক দিল্লী কতাল উপরাষ্ট্রপতি ভবন তিনি নাইমথাং মন্ত্রী সঞ্জয় শেঠ রাষ্ট্রপক্ষ সিপি রাধাকৃষ্ণ ন্যাশনাল ক্যাডেট কোর এবার এনসিসি তাই সেঙ্করাক রংনকনতে খোরসাখা হাক্তর স্নামথানি এনসিসি নি সামগ্ন বলাইখা রাষ্ট্রপক্ষ গিয়াকচু কাইসা ভারত কাহামকুক ভারত সামং বদাঙ্গ ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রাম নব সঙ্গে লাম কাহাম স্নামথানি

চিং জাক লামা হনে শাখা আবনকারী ফেক মংকারজাক ভারত স্নাম সামংবতাং ন খবই এনসিসি নি জুদা জুদা হদা হামক্রানি সামং ন বলাইখা কেন্দ্রনি শিকলাতে থাইখুং মেরা ইউব ভারত নি সেবাই হাক্তর গনাগী নেশা মুক্ত ইউব ফর বিকশিত ভারত সামংবতাং নি তে কাইসা বাতাইলাইমুং চেঙ্গি রেখা অ বাতাইলাইমুং বিশি জিবানি সিমি নই জিবানী শিকলা শিকলি রোগনি বাকি ফিয়োগজাক মানজাকনাই রোগ হিন্দি ইংরেজি এবা জেসা আমচাইনি কক বাই গ্রঙ্গী মানানো বাদাইলাইমুঙ্গ কাইথাম বেরেম অঙ্গানো কেন্দ্রনি কক চংলাই নক শাখা মাই ভারত পোর্টাল তিনি নিসিমি রেজিস্ট্রেশন চেঞ্জাগানো অ তালনি নৈচি ব্রী সালমারি নিসিমি নৈচি স্নি সালমারি জরা হাঙ্কর বেরেমনি বাদাইলাইমুং সংজাগানো হাস্তে বেরেমনি চ্যাম্পিয়ন রগ্ন আগস্ট তালনি চিনি তাই জিধাম সালমারি বসং শিকলা কুথুমলাইমুঙ্গ বসং বেরেমনি বাদাইলাইমা ও মানজাকনা বাকি দিল্লী বেখাকি গবমুং নারেকজাগানো কলম্বিয়ানি বুকারা মাঙ্গা ও সংজাজাক ফিল বাচি দক হায়ুং বেরেমনি ফিজিক্স এলিপিয়াট নৈশাই নৈচি দক পান্ডানী পাইথাগ ভারতনি খড়গবা

আস্তেবের নিয়ে চ্যাম্পিয়ন রক্ন আগস্টাল নিয়ে চিনিতে জিথাম শালমারি বসং শিখলা কুথুম লাইমুঙ্গ বসং বেরম নিয়ে বাতাই লাইমা ও মানজাকনা বাকি দিল্লি নিয়ে খাকতে কবমুং নারক জাকানো কলম্বিয়া নিয়ে বুকারা মাঙ্গা ও সংসাজাক ফিল বাচি দক হায়ুং বেরেমনি ফিজিক্স এলিপিয়াট নিয়ে সাইনেছি দক পান্দানি পাইথাগ বারত নিয়ে খড়ক বা শ্রীনাই রক রাংসাক নিয়ে সকান মানখা বরকা পুনে নিয়ে কনিষ্ঠ জেন্ট ইন্ডো নিয়ে রিডেস অনন্ত বেন্টালে ডিলি কতালনি খসিট গার্গ মুম্বাই নিয়ে শ্রেষ্ঠ সরাইয়া তাই আমেদাবাদ নিয়ে শরিত জুসি কেন্দ্র নিয়ে পারমাণবিক ফান বাবাইনি তাঁকরা ডক্টর অজিত কুমার মহন্তের সকাট মানায় রক্ন খাকাহাম ইয়াফারকা মন্ত্রী বখরম নরেন্দ্র মোদী রাংচাংনি সকাট মানায় রক্ন বারতনি অকপ্লাই উন্নাই বদলন খাকাহাম ইয়াফারখা জিবি শাখাম নকনি শাখ হামিয়া রকনি তাই শাখাম নকনি বেবাক জঞ্জাল ডাক্তি নো ইয়াকাগ্র জাকানি হনি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি জিবি শাখাম নগ বেড়াইনা থাঙ্গি ব অকগ্ন শাখা ব শাখা জঞ্জাল রকন চেরে নাই নাংমান ইয়াপনি নাহার না দাগিমুং রোজাখা শাখাম নক বেড়াইমা জড়াও মন্ত্রী অক্রা বাইতংখা শাখাম তাঙ্করা কিরণ গীতে শাখাম দাগি ফাং ডক্টর তপন মজুমদার আকর্ষণ আগরতলা কাটা খালগানানি বাটতে দুর্গাচমনি নিসিমি প্রগতি নং নকনি উকলকনি লাহারতে তঙ্ক সংলুকু রগ্ন থাংলাই সুখলাই খ্লাইয়া তংনা বাকি কবক মুংনা রেখা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাং তে ওয়াইসা দাগি মুংমান শাক জড়াতে লুকু রক তে মালখং মথনাই রক অ কাইনে লামাতে থাংলাই সুখলাইয়া তংনা নি কবক মুংনা রেখা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক্তমা খাই টংবায়ু আকাশবাণী নিয়ে কক্তমানে আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম AIR News Alerts YouTube on ID News on Air Official Abono Karibo Akashbani Agartala Kendroni Koktuma Update Manake Twitter Eba X Handelo Akashbani News Agartala Facebook AIR News Agartala Te YouTube Akashbani News Agartala Wa Naina Nangana মন্ত্রী বখর নরেন্দ্র মোদী ও তালনি নেচিদক শালমারেও ককতি শালনি ফুং দামচি সাও আকাশবাণী নি মন কি বাট পান্ডাও হাক্তরতে বই হাক্তনি লোকরক বাই ককলাম শালায়েন অবঙ্গান মন কি বাট নিয়ে ফেল সারা থামচি দক বেরেমনি পান্ডা মন্ত্রী বখর লোকরক নবরক ওয়ান সুকমা খা খামা কক মন কি বাত সাহরণানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবা লমো অ্যাপস নি লোকরক নি ওয়ান সুকমুং রক্ন রহরি মানানো টুল ফ্রি নাম্বার 1800117800 নাম্বার কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুমু রগ্ন রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নাম্বার মিস কল ডিও যে লিঙ্ক মানানো আবতে এস এম এস খাইব মান বাইয়ানো ফোন লাইন ও তালনি বুসকান শাল নেচিব্রে শালমারি জরা ফিয়কজা কঙ্গানো জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা হাসিনি রিয়াক থান্তি তসর স্নামখর হামক্রাই খ্লাইনা নাহারে কেন্দ্রনি মন্ত্রী গিরিরাজ সিং নি থানি ককচাপ টি শাখা দিলি কতাল তিনি কেন্দ্রনি মন্ত্রী বাই ককলাম সালাইমা ও ককচাপ ন টি সাজাখা ব ব হাস্টে ও কাইশা কথাজাক টেক্সটাইল পার্ক সিল্ক পার্ক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেডলুম টেকনোলজি সেন্ট্রাল সিল্ক রিলিঙ্ক রুংনক নি ইউনিট স্নামনা ককচাপ টি শাখা ত্রিপুরা কেন্দ্রনি রিংনি কতাল চংজাক বাই চ্যান্সেলার দেবব্রত দাস তিনি লোকভবন হাস্টেফা ইন্দ্রসেনালে ডুবাই মালাইখা মালাইমা জরাও হাস্টেফা কতাল চংজাক বাই চ্যান্সেলার নক হাকাহাম ইয়াফারকা কতাল চংজাক বাই চ্যান্সেলার রিংনি হামক্রাই নক হবই রিংনক ইউনি বেবাক হামক্রাই খ্লাইনা কক রেখা ভারতনি নখায়ুং চেরেই নাইনাই মথানি গণঞ্জান ক্রু মডিউল সেভনি কাইথাম নাংকুকমা আমজকনাই মুঙ্ক চাষা মুঙ্গনাং অংখা আবনি বিসিং ক্রু মডিউল অপারেটিং সিস্টেম নিয়ে সামুং ক্রু টাই সার্ভিস মডিউল নিয়ে মাঞ্জু নাই এম্বিলিকেল মেকানিজম নক খাকামুং তাই এপেক্স কভার খাকামা জড়াও ক্রু মডিউল নিয়ে তাং সেভ দিখল ক্রাকাই চেরে নাইজাখা স্নামখরতে বানিয়া মন্ত্রী শান্তনা চাকমানি মানজাকমুং বাই তিনি বিজেপি উনকুটি হাঙ্কুরনি পেচারথল মন্ডল হাবানগ ককলাম সালাইমা পান্ডা সংসাজাখা ককলাম সালাইমা ও বিজেপি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আইটি সেল বাই গ্রংজাক সামুং তাংনাই রক মানজাখা আরতে ব মানজাখা পেচারথল বিএসসি নিয়ে চেয়ারম্যান সজল চাকমা মন্ডল কাসগো রাজীব চাকমা আকর্ষণ

0: সিপাহে জলা হাঁকর তিনি নিশিমি সয় রাংমারি বাই হুকবার খাইনে রোগ নিয়ে থানি মাই পাইনা চেংজা খা আব টঙ্গানে অ তালনি নিচি থাম শালমারি জরা আবন রেগৈ দনপুর মোটর স্ট্যান্ড আমচাই রগর সংচাজাক পান্ডা মানজাখা এম এল এ বিন্দু দেবনাথ কাঠালিয়া পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন মিঠু রানী দাস এম এল এ বিন্দু দেবনাথ শাখা দনপুর তাই কাঠালিয়া মোটর স্ট্যান্ড অকাইনে থাইও বেবাগে সা সায় চাররা মেট্রিক টন মাই পাইনা নাহারমুং নাহারজা খা শেরথগৈ রাংমারি অংখা খখ নিচি থাম ল্যাবডগ চিচুকু ইয়াঙ্গ জোলাইবাড়িও বহুবার খাইনে রোগনি থানি সয় রাংমারি বাই মাই পাইনা চেংজা খা অব টঙ্গানে অ তালনি নিচি থাম শালমারি জরা আবন রোগের সংচাজাক পান্ডাও মানজা খা তাংচুরো মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এম এল এ প্রমোদ রিয়াং আকর্ষক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজা অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাদাইলাই মুনি তিনি নি থংলাইমা ও ত্রিবেণী সংঘ কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংলাইমা ও ত্রিবেণী সংঘ ব্রেইনি গোল নি ফেরবাই ফ্রেন্ডস ইউনিয়ন নো মেচেনখা বিস্কান দামনে চিব্রিয় হাসতে নিয়ে সালথাং তাই সিপাহী জলা হাঙ্কর গবাং ওয়াতে ওয়াইমানুহিনী হজাক মুংরেখা নবার্তেবার নাইখং আবনো কারিব কবুনি হাঙ্কর বা ওয়াতে ওয়াইমানুহিনী হজাক মুংরেখা নাইখং খনা সালনি সাকানি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গাই মানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচি দশমিক বা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিবা দশমিক বা ডিগ্রি সেলসিয়াস সারি নি দাম বা তামুই সতী থামচি জলা ওয়াতে ওয়াখা চিব্রে দশমিক নুই মিলিমিটার কক্তমা পাইথাগ হাই নহয় কক্তমা বুবাগ্রক দেওয়াশা কেন্দ্র নি শিক্লাতে থিং নাইখুং মেরা ইউব ভারত নি সে পাই হাক্তর গনাঙ্গে নেশা মুক্ত ইউব ফর বিকশিত ভারত সামং বতাং নি দেওয়াশা বাতাইলাইমুং চেঙ্গি রেখা জীবী শাখামনক নি শাখ হাম ইয়ারক নি তে শাখামনক নি বেবাক জঞ্জাল ডাক্তি নো ইয়াকা রোজাকা রেখনি শাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা কাঠাখাল তে দুর্গাচম্নি নিসিমি প্রগতি রেঙ্গনক নি উগ্রগল্লা হার তৈ তঙ্ক সংলকু রত্ন থাংলাই শুক্লাইনা মানাবক সিংকা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাং টিএফএ বাই নাইকলজাক অরণি উল্লে ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মুনি তিনি নি থংলাইমা ও ত্রিবেণী সংঘ কপ্লাই এংখা কক্তমা তিনি নি বাগে অরণ পাইখা উল্লে কক্তমা আওয়াই এঙ্গানে খনা ফুং দামসনি তামুই সতি ব্রেচিও
1: আচ্ছা এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে সঙ্গে ভরসাও করা যায়
2: পিএলআই আছে তো
1: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন পিএলআই পলিসির ফায়দা সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন indiapost.gov.in ওয়েবসাইটে
3: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী আজকের বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী কাতারের প্রয়াত ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে দেশে আজ জাতীয় শোক উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ গঠনে এনসিসির অবদানের ভূয়সী প্রশংসা করেছেন সিপাহীজলা জেলা এবং জোলাইবাড়িতে আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে আজ আগরতলায় সাংবাদিকদের তিনি একথা জানান তিনি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী জানান 2024 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার নিরিখেই আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আগরতলার কাঁটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচমনিস্থিত প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এই দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি অংশ নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন উচ্চশিক্ষামন্ত্রী জানান পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য মহাবিদ্যালয়েও একই ধরনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং কলেজ ক্যাম্পাসকে বহুমুখী শিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও জানান টিপিএস এর মাধ্যমে 200 জন কলেজ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে পাশাপাশি আরও 200 জন ফ্যাকাল্টি নিয়োগের প্রস্তাব বর্তমানে অর্থ দপ্তরের বিবেচনাধীন রয়েছে পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সোনামুড়া নগর

পঞ্চায়েতের চেয়ারপারসন সারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিবি হাসপাতালের রোগীদের এবং হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে। আজ জিবি হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা জানান। তিনি জানান, সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জিবি হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার প্রমুখ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস আজ লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে রাজ্যপাল নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষাগত উৎকর্ষতার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছবে। নতুন উপাচার্য রাজ্যপালকে আশ্বস্ত করেন, শিক্ষার মানোন্নয়ন সহ এই বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের বস্ত্র, তাঁত, হস্তশিল্প ও রেশম শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে একগুচ্ছ প্রস্তাব রাখেন। আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী গুচ্ছ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাজ্যে একটি সমন্বিত টেক্সটাইল পার্ক, সিল্ক পার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি এবং সেন্ট্রাল সিল্ক রিলিং স্কুলের ইউনিট স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি মাস, আনারস ও কলার আঁশ ভিত্তিক শিল্প গড়ে তোলা একটি ক্রাফট ভিলেজ ও হস্তশিল্প জাদুঘর প্রতিষ্ঠার জন্য প্রস্তাব রাখেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআই নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি গতকাল প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভারতে আজ একদিনে জাতীয় শোক পালন করা হচ্ছে। সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁকে একজন দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসে 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনে আজ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণনকে ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ NCC এবং সৈনিক স্কুলগুলি সম্পর্কে অবহিত করেন। দেশ গঠনে NCC অবদানের প্রশংসা করে উপরাষ্ট্রপতি এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রামকে জাতীয় সংহতি সুদৃঢ় করার ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তিনি নেশামুক্ত ভারত অভিযান ও স্বচ্ছ ভারত অভিযান সহ NCC বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সিপাহীজলা জেলায় আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। এ উপলক্ষে ধনপুর মোটরস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ। কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠুরানী দাস বিধায়ক বিন্দু দেবনাথ জানান, ধনপুর এবং কাঁঠালিয়া মোটরস্ট্যান্ড এই দুটি স্থানে মোট 1800 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রতি কেজি ধানের ন্যূনতম সহায়ক মূল্য 23.69 টাকা। এদিকে জোলাইবাড়িতেও কৃষকদের কাছ থেকে আজ থেকে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং। জোলাইবাড়িতে 1318 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারত এর উদ্যোগে মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় চালু করেছে। এই পর্যায়ে প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় 3টি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাই ভারত পোর্টালে আজ থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগামী 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যস্তরে চ্যাম্পিয়নদের আগামী 12 এবং 13 আগস্ট জাতীয় যুব সম্মেলনে জাতীয় স্তরে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হবে।

হবে। মাই ভারত নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং কবিতা এই পাঁচটি সৃজনশীল বিভাগে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের লেখা জমা দিতে পারবেন। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে আজ বিজেপির 29টি জেলার পেঁচারথল মণ্ডল কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজেপির সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের সঙ্গে যুক্ত কর্মকর্তারা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসসির চেয়ারম্যান সজল চাকমা, মণ্ডল সভাপতি রাজীব চাকমা প্রমুখ। যোগ্য গরিব পরিবারগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের বন্দোবস্ত প্রদান এবং বকেয়া সামাজিক ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে আজ দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজাদ ভির কাছে সিপিআইএম এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, প্রাক্তন বিধায়ক সুধন দাস, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত প্রমুখ। বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি কমিটির উদ্যোগে আজ মোহনীপুরের রাধাগোবিন্দ আশ্রমে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 576 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয়। এই শিবিরে 70 জনকে আধার কার্ড এবং 34 জনকে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়। শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 4-2 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী। কাতারের প্রয়াত ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে দেশে আজ জাতীয় শোক। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ গঠনে এনসিসির অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। সিপাহীজলা জেলা এবং জোলাইবাড়িতে আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে পর্বটি আপনারা শুনছেন, গান অন্তহীন। আর এই পর্বেও আমি আপনাদের বন্ধু আর যে অন্তরা আপনাদের সঙ্গে রয়েছে, একেবারে রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। এই পর্বে আপনারা শুনবেন বাংলা গান, ছায়াছবির আধুনিক নানান রঙের গান। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

কানে বাজে না, মনের ভেতরও দীর্ঘদিন ধরে থেকে যায়। কিছু সুরের কোনো শেষ নেই, কিছু অনুভূতিরও কোনো পরিসমাপ্তি নেই। ঠিক তেমনই কিছু কালজয়ী গানের সঙ্গে, নতুন গানের সঙ্গে, এবং কিছু গান যেগুলো বিশেষভাবে অ্যালবামে প্রকাশিত, সেই সমস্ত গানের আয়োজন নিয়ে কিন্তু এ গান অন্তহীন। আর গান অন্তহীন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে থাকবো একেবারে 8:45 পর্যন্ত। চলুন সুরের হাত ধরে হারিয়ে যাই কিছু চিরসবুজ, কিছু প্রিয়, কিছু হৃদয় ছোঁয়া গানের জগৎ।

ভালোবাসার ভাষা সব সময় কথা প্রকাশ করা যায় না কথায়। কখনো একটা হাসি, কখনো একটুখানি অপেক্ষা, আবার কখনো একটি গানই কিন্তু বলে দেয় মনের সব অনুভূতি। এমনই এক মিষ্টি প্রেমের আবহ নিয়ে এবার আপনারা শুনবেন সাম্প্রতিক সময়ের ভীষণ জনপ্রিয় একটি বাংলা গান, ভালোবাসার মরশুম। চলুন ভালোবাসার এই সুরে কিছুটা সময় আমরাও হারিয়ে যাই।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাজ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

0: Nakti.
1: গান অন্তহীনের সুরের সফরে এবার এমন একটি গান যা মনকে আলতো করে ছুঁয়ে যায়। শুনুন মন কেমনের জন্মদিন। আশা করি গানটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।

যাত্রা কখনো থেমে থাকে না, আবারও ফিরবো নতুন কিছু প্রিয় গান নিয়ে আপনাদের। তাই এই গানটির মধ্য দিয়ে, অর্থাৎ বাউন্ডুলে ঘুরে এই গানটির মধ্য দিয়ে গান অন্তহীন পর্ব শেষ হচ্ছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এই গানটি।

0: $232 अरब से अधिक हुआ। आम आदमी पार्टी के पूर्व पार्षद ताहिर हुसैन और चार अन्य को 2020 के दिल्ली दंगों के दौरान सूचना और संचार अधिकारी की हत्या मामले में दोषी ठहराया गया। होर्मुज जलडमरू मध्य पर नियंत्रण को लेकर विवाद बढ़ने से अमरीका और ईरान के बीच एक बार फिर हमले तेज हुए। भारत ने लॉर्ड्स में पहले महिला क्रिकेट टेस्ट मैच में इंग्लैंड को 270 रन से हराकर इतिहास रचा और जकार्ता में एशियाई अंडर 19 और अंडर 23 चैंपियनशिप में 16 भारतीय मुक्केबाजों ने फाइनल में जगह बनाई। इसके साथ ही समाचार संध्या का।
1: गुड इवनिंग, दिस इज आकाशवाणी एंड आई एम सायरा मुच।
2: এখন জানিয়ে দেব আপনাদের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আজ আগরতলায় সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। আগরতলায় কাটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচৌমুহনী থেকে প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এ দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। আজ সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি অংশ নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিবি হাসপাতালে রোগীদের এবং হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে। আজ জিবি হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা জানান। তিনি জানান, সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের বস্ত্র, তাঁত, হস্তশিল্প ও রেশম শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে এক গুচ্ছ প্রস্তাব রাখেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী গুচ্ছ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভারতে আজ একদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে। সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনে আজ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ NCC এবং সৈনিক স্কুলগুলি সম্পর্কে অবহিত করেন। দেশ গঠনে NCC-র অবদানের প্রশংসা করে উপরাষ্ট্রপতি এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রামকে জাতীয় সংহতি সুদৃঢ় করার ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ হিসেবে অভিহিত করেন। সিপাহীজলা জেলায় ও জোলাইবাড়িতেও আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেয়েরা যুব ভারত এর মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায়ে চালু করেছে। এ পর্যায়ের প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় এ তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাই ভারত পোর্টালে আজ থেকে নিবন্ধন শুরু হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন FM সংবাদ শিরোনাম।

স্টুডিও ঘুরতে সময় এখন রাত 9:05 হয়ে 42 সেকেন্ড আর এখন শুনবেন অনুষ্ঠান গীতি আকাশ।

ইতিহাসে নজরুল গীতির স্থান একেবারেই স্বতন্ত্র। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু তাঁর কবিতার জন্যই নন, তাঁর অসংখ্য কালজয়ী গানের জন্য আজীবন স্মরণীয়। মাত্র কয়েক বছরের সৃজন পর্বে তিনি রচনা করেছেন 3000-এরও বেশি গান, যা আজ আমাদের কাছে অমূল্য সম্পদ হয়ে আছে। নজরুল গীতির সব থেকে বড় বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্য। প্রেম, বিরহ, ভক্তি, দেশাত্মবোধ, সাম্য, মানবতা, প্রকৃতি, ঋতুচক্র, জীবনের এমন কোনো অনুভূতি নেই যা তাঁর গানে স্থান পায়নি। কখনো তাঁর সুরে জেগে ওঠে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আগুন, আবার কখনো সেই সুরই হয়ে ওঠে ভালোবাসার কোমল স্পর্শ। কখনো তিনি শ্যামাসঙ্গীত, কখনো তিনি কীর্তনের আবহে ভক্তির অনন্য প্রকাশ ঘটিয়েছেন। নজরুল গীতির আরও একটি বিশেষ দিক হল এর সুরের বৈচিত্র্য। লোকসঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, কীর্তন, বাউল, ভাটিয়ালি, গজল, কাওয়ালি বিভিন্ন ধারার সুরকে তিনি নিজের সৃষ্টিতে এমনভাবে মিশিয়েছেন যে প্রতিটি গান হয়ে উঠেছে স্বতন্ত্র ও হৃদয়স্পর্শী। বাংলা গজলকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। আজও যখন আমরা নজরুল গীতি শুনি, তখন মনে হয় গানগুলো যেন আজকের সময়ের জন্যই লেখা। মানুষের ভালোবাসা, কষ্ট, আশা, প্রতিবাদ, বিশ্বাস সব কিছুরই প্রতিধ্বনি শোনা যায় তাঁর প্রতিটি সৃষ্টিতে। তাই সময়ের সঙ্গে সঙ্গে নজরুল গীতির আবেদন কখনো কমেনি, বরং প্রতিটি নতুন প্রজন্ম নতুনভাবে আবিষ্কার করেছে তাঁর গানকে। নজরুল গীতি শুধু গান নয়, এটি আমাদের সংস্কৃতি, চেতনা এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল প্রতীক। যতদিন বাংলা ভাষা ও বাংলা সঙ্গীত বেঁচে থাকবে, ততদিন কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি আমাদের হৃদয়ে একই রকম ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে বেঁচে থাকবে। চলুন শুনি এবার আরও এক অনবদ্য নজরুল গীতি।

শুনতে শুনতেই কিন্তু আমরা একেবারে অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। অর্থাৎ এই মুহূর্তে যে গানটি শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, এই গানটির মধ্য দিয়ে কিন্তু শেষ হচ্ছে আজকের এই পর্ব, অর্থাৎ গীতি আকাশ পর্ব। আর তারপরে কিন্তু আমরা ঠিক চলে যাচ্ছি

রাত যত গভীর হয় ততই যেন মনের জানালাগুলো একটু একটু করে খুলে যায়। সারাদিনের ব্যস্ততা, দৌড়ঝাঁপ আর অসংখ্য কথার ভিড়ে আমরা অনেক কিছু বলি, অনেক কিছু শুনি, কিন্তু কখনো কি নিজের মনের কথাগুলো শুনে দেখেছি? এই নীরব রাতের আকাশের নিচে কিছু গল্প, কিছু গান আর কিছু অনুভূতি নিয়ে আবারও কিন্তু আজ রাতের পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি অন্তরা হাজির রয়েছি। আর 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে আপনারা FM উচ্চন্ত দিয়ে পর্বটি শুনছেন আর শুনবেন একেবারে রাত 11টা পর্যন্ত। আজকের বিষয়, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, চুপ থাকাও দরকার। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সবাই নিজের কথা বলতে ব্যস্ত, নিজের মতামত প্রমাণ করতে ব্যস্ত। অনেক সময় মনে হয় সব কথার উত্তর দিতেই হবে, সব তর্কে আমাকে জিততেই হবে, সব অভিযোগের জবাব দিতেই হবে। কিন্তু সত্যিই কি সব সময় তা প্রয়োজন রয়েছে? কখনো কখনো একটি নীরবতা অনেক অপ্রয়োজনীয় তর্ক কিন্তু থামিয়ে দিতে পারে, একটি চুপ করে থাকা ভেঙে যাওয়া সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। আর অনেক সময় কিছু না বলাটাই সবথেকে সুন্দর এবং সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। চুপ থাকা মানে কিন্তু হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে নিজেকে ছোট করা নয়, বরং কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয় সে বোধটাই একজন মানুষের পরিপক্কতার পরিচয়। আজকের এই পর্বে আমরা গল্পে, গানে আর আপনাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে খুঁজে দেখব কেন জীবনের কিছু মুহূর্তে সত্যি চুপ থাকার

প্রয়োজন রয়েছে। চলুন তাহলে সুন্দর ভাবনার সঙ্গে আজকের এই পর্ব আমরা শুরু করি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে ফোন লাইনে যুক্ত হয়ে যাবেন।

0: আছেন, চলুন বন্ধুর সাথে কথা হয়ে যাক। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
1: নমস্কার, আমি ওয়েস্টে বাস। হ্যালো, দি শুনতে পাচ্ছেন?
0: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ মুকালম বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দেখুন দিদি, এমন কিছু পরিস্থিতির মধ্যে আমাদের চুপ থাকতে হয়। সেই চুপ থাকাটা মানে হেরে যাওয়া নয়, সেই চুপ থাকাটা মানে হচ্ছে আমি তাকে সঠিক প্রশ্নে একটা উত্তর দিতে পারলাম। আবার এমন সময় ধরুন যে কোনো একটা গভীর সম্পর্কের মাঝে কোনো একটা বন্ধুর সঙ্গে আমার তর্ক বিতর্ক হচ্ছে, সেইখানে যখন আমি চুপ করে যাব তখন সে কিন্তু সেটা নিয়ে পরে ভাববে, আর যদি আমি তার সঙ্গে তর্ক বিতর্ক করি তখন কিন্তু আমার বিষয়টা নিয়ে সে আদৌ ভাববে না। আর আমি ওই মুহূর্তে চুপ করে যাই, সে যখন গভীর রাত হবে সে শুয়ে শুয়ে চিন্তা করবে যে আমি কি ঠিক করলাম না কি ভুল করলাম, ভাবার একটা মুহূর্ত পাবে। আবার এমন কিছু সময় আছে দেখবেন যে কোনো দুজন হয়তো কথোপকথন হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, সেই মাঝে গিয়ে আমি যদি বাড়তি কথা বলি তাতে কিন্তু জটিলতা বাড়ে। তার মানে এমন সময় হচ্ছে যে পরিস্থিতির অনুযায়ী কথা বলতে, আমি যেখানে দেখলাম যে এই পরিস্থিতির মধ্যে আমার কথা বললে সেখানে একটা কিছু সুরাহ হবে, যেখানে একটা সুষ্ঠু একটা মীমাংসার মধ্যে যেতে পারবো, সেই ক্ষেত্রে আমি গিয়ে কথা বলবো, নচেত আমি কিন্তু সেই জায়গাটায় চুপ থাকবো। চুপ থাকা মানে এমন নয় যে হেরে যাওয়া, চুপ থাকা মানে সঠিক প্রশ্নের উত্তর দেওয়া, আর সেই সঙ্গে হয় কি জানেন তো, নিজের মান সম্মান বোধ, নিজের যে মূল্যায়ন সেটাকে বোঝানো। বেশি কথা বললে বড় হওয়া যায় না, আর যতটা কম কথা বলা যায় পরিস্থিতি অনুযায়ী কথা বলা যায়, তাতে নিজের মান সম্মান বোধের পরিচয়টা দেওয়া যায়। এইটুকুই বললাম দিদি, ভালো থাকবেন, ধন্যবাদ।
0: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। নমস্কার।
2: চুপ থাকার দরকার বা প্রয়োজন ওটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে পরিস্থিতি বুঝে চুপ থাকতে পারলে শুধু মনের শান্তি বজায় রাখে না, বরং অনেক প্রয়োজনীয় ভুল বুঝাবুঝি ও ঝামেলা এড়িয়ে চলা যায়, যেমন মানসিক শান্তি গড়ে তোলা যায়, যে বিবাদ এড়িয়ে যাওয়া যায়, আত্মসম্মান রক্ষা করা যায়। চুপ থাকা কিন্তু যেটা বলেছেন নিবারণ বাবু, দুর্বলতা নয়। তো অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় কথা না বলতে ইচ্ছা করলেও বলতে হয়, অন্যদিকে কথায় বলে বোবার কোনো শত্রু নেই। অনেক সময় পারিবারিক সদস্য বন্ধু সহকর্মীদের ক্ষেত্রে এমন পরিস্থিতি আসে তখন চুপ থাকতেই হয়। গুরুজনরা বলতেন, মনে কোনো ক্ষোভ বা রাগকে প্রশমিত করার জন্য মাটির দিকে তাকিয়ে চলো কিংবা স্থান ত্যাগ করে চলো, তাহলে কিন্তু রাগটা বা ক্ষোভটা প্রশমিত হয়ে যাবে। এমন অনেক অনেকের কেউ আবেগ আবেগ প্রকাশের তখন যে তখন তাকে পরামর্শ দিতে গেলে শীতে বিপরীত হতে পারে, তখন সে কিন্তু চুপ থাকলে কিন্তু সে আপন জনের ভাববে যে চুপ যে রইল সে, তাহলে তো ব্যাপারটা অন্যরকম কিছু আছে, তখন কিন্তু চুপ থাকা দরকার। আমি আজকে সকালবেলা একটা ঘটনা বলছি, নিশ্চিতভাবে কোনো জিনিস যদি না জেনে বলার চেয়ে চুপ থাকেই কিন্তু শ্রেয়। এবারে বুস্টো ফুটবলের প্রথম সেমিফাইনালে স্পেন ভার্সেস ফ্রান্সের যে খেলা হবে, এই জন্য একটা তর্ক বিতর্ক, সকালবেলা তো খুব বৃষ্টি হয়েছে, তখন ছাতি নিয়ে কিন্তু চলছিলাম বাজারের দিকে, কাছাকাছি যাওয়াতে খুব প্রচন্ড ধারে বৃষ্টি হচ্ছিল মুষলধারে, তখন আমরা কয়েকজন এটা শেডের নিচে দাঁড়ালাম, গিয়ে ওইখানে কথাবার্তা হচ্ছিল এবার কোন দল ফাইনালে যাবে, স্পেন যাবে না ফ্রান্স যাবে, এই কথাটা নিয়ে এমন অবস্থা হয়েছিল যে যে হারবে সে কিন্তু তৃতীয় স্থান নির্ধারণ করার খেলা খেলবে। এটা কম্পিটিশনটা এমন হচ্ছে ডু অর ডাই, এমন একটা অবস্থা হয়ে গেছে, এই লেভেলে চলে গেছে। তখন যে বলতে বলতে এমন একটা অবস্থা হয়েছে, নিজের মধ্যে মনোমালিন্য দুই পক্ষের মধ্যে চলছিল, এমন ভাবে বলছে যে না ওই কোনোভাবেই কোনোজন মানতে রাজি না। তো দেখলাম যে আমি কথা না বলে বিতর্ক না বাড়িয়ে, কারণ আমি যেটা জানি না, যে ফুটবলকে খুব ভালোবাসতাম কিন্তু এই খেলাটা আমি কিন্তু দেখিনি, তো আমি যদি বিতর্ক

0: মুখ্যমন্ত্রী না জড়িয়ে থাকাই আমি মনে করলাম যে বেটার। সুতরাং নিশ্চিত ভাবে না জেনে চুপ থাকে কিন্তু শ্রেয়, তাই কত কোনো কথা আর বলিনি। যাই হোক, ওদের যে কথা কিছুক্ষণ বলেছে শেষ পর্যন্ত দেখলাম যেটা মনোমাল্যতায় পরিণত হয়ে গেছে। সুতরাং নিজে কিন্তু অনেক সময় সৃষ্টিকর্ম করতে গিয়ে নিজেকে অনেক জায়গাতে চুপ রেখেছেন, পরিবারকেও বঞ্চনা দিয়েছেন, একে একা চুপ করে থাকতেন আমাদের সবার জন্য সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করার জন্য। এই কথাটুকু বললাম। আজকে আপনি যে প্রসঙ্গটা দেখেছেন খুব সুন্দর প্রসঙ্গ, এটা যদি আমরা প্রত্যেকে মেনটেন করে চলতে পারি, চুপ থাকতে পারি, এটা কিন্তু কয়েকজন প্রত্যেকের দরকার, এটা থেকে শিক্ষা নেওয়ার। আপনি কিন্তু আমাদের প্রত্যেককে শিক্ষা দেওয়ার জন্য এই প্রসঙ্গটা এনেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন,
1: শুভরাত্রি,
0: ভালো থাকবেন আপনি।
1: চলুন আরো একজন বন্ধু এই মুহূর্তে সাথে রয়েছে। নমস্কার, কে রয়েছেন সাথে?
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর গুন থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: অম্বিকা দেবী বলুন।
2: দেখুন, সুন্দর বিষয় দিয়েছেন চুপ থাকা। সত্যি আমাদের কিছু কিছু সময় বা মাঝে মাঝে আমাদের কিন্তু চুপ থাকার প্রয়োজন আছে। কারণ দেখুন, চুপ থাকা মানে দুর্বলতা নয় বা হেরে যাওয়া কিন্তু নয়, তর্ক তার সঙ্গেই করা যায়। একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে তর্ক করতে হয়, করতে হলে সেখানে আমি যদি হেরেও যাই তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি কিন্তু কিছু তার কাছ থেকে শিখতে পারবো। আর মূর্খ মানুষের সঙ্গে তর্ক করা মানে নিজে মানে সবকিছু হারিয়ে ফেলবো এবং তার কাছ থেকে কিছু তো শিখতে পারবোই না। আর চুপ থাকতে হয় আমাদেরকে কখনো কখনো কোন কোন ক্ষেত্রে, যেমন ধরুন সংসারের শান্তি বজায় রাখার জন্য অনেক সময় মেয়েদেরকে চুপ থাকতে হয় বা কোনো একটা কারণে মানে মিলছে না, তখন যদি চুপ থাকি পরে কিন্তু সে রিয়েলাইজ করবে যে না, ও চুপ করে গেল মানে হয়তো সে, আমি চাইছি না যে ঝামেলাটা আরো বাড়ুক বা বড় হোক বা অশান্তিটা আরো হোক, তার জন্য কিন্তু চুপ থেকে যাওয়াটা ভালো। যে কোনো পরিবার ক্ষেত্রে, শুধু আমার পরিবার বলে বলছি না, যে কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা করা উচিত। তার মানে নয় যে সে হেরে গেছে, বা চুপটা হচ্ছে সব থেকে কঠিন এবং সঠিক জবাব। অনেক সময় চুপ থেকেও কিন্তু সঠিক জবাব দেওয়া যায়। কারণ দেখুন, আপনি যদি চুপ করে থাকেন তখন কিন্তু সেই মানুষটা বুঝবে যে না, এ চুপ করে গেল মানে এটা নয়, সে কিন্তু পরে চিন্তা ভাবনা করতে পারবে যে সত্যি আমি যখন কথাগুলো বলছি নিশ্চয়ই তাকে কথাগুলো ভালো বলিনি বা তার খারাপ লেগেছে বলেই সে কিন্তু চুপ থেকে গেছে। সে কিন্তু সেটা পরে ফিল করবে এবং তার কিন্তু সেটা অনুশোচনাও হবে যে আমি এই কথাগুলো বা তাকে আঘাত দিয়ে যা বলেছি সেটা ঠিক করবে। তাই মাঝে মাঝে চুপ থাকা ভালো সব ক্ষেত্রে, তাতে কিন্তু শান্তি বজায় থাকে। আর চুপ থাকা মানে দুর্বলতা কখনোই নয়। এইটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন। নমস্কার,
1: ভালো থাকবেন। নমস্কার, কে রয়েছেন সাথে?
3: নমস্কার।
1: নমস্কার,
3: সুমন মোহরে বলছি জুলাগড়ি থেকে।
1: হ্যাঁ সুমন বাবু বলুন, চুপ থাকাও দরকার, কি বলবেন?
3: আমার মতে সব সময় কথা বলা জরুরি নয়।
1: আচ্ছা কেন?
3: কখনো কখনো চুপ থাকাই ভালো।
1: ভালোটা কেন, কেনটা জানতে চাইছি।
3: আচ্ছা চুপ থাকা, আচ্ছা দেখুন, মানে সব কথার মধ্যে তো মানে চুপ কথা না বলে কিছুটা চুপ থাকা ভালো। কেননা আমি বলতে চাইছি যে কোনো কিছু যদি না বুঝে থাকে, ঠিক আছে না, ওখানে চুপ করাই ভালো আমার মতে। আর বিশেষ করে রাগের সময় চুপ থাকার মানে খুব প্রয়োজন, কারণ এখানে অনেক কিছু হতে পারে যখন কেউ রাগান্বিত হয়।
1: এটা অনেকটা দামি কথা বল।

0: যে যখন রাগ হয় আমাদের মধ্যে রাগের প্রকাশ হয় তখন যেন চুপ থাকি, আমরা সবাই বুঝি, কিন্তু ব্যক্তি জীবনে কতজন সেটা করি সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই এই সামান্যটুকু বিষয় যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে অভ্যাস তাতে যদি আমরা সেটাকে অ্যাড করে দিই, যুক্ত করে দিই, তাহলে আমাদের জীবনের জটিলতা অনেকটা কমে যাবে, তাই নয় কি?
1: একদম। আর অপ্রয়োজনীয় তর্ক বা ঝগড়া হলে আমার মতে সেখান থেকে চলে আসা ভালো বা চুপ থাকা ভালো।

0: প্রসঙ্গটা নিয়ে এসেছি, একজন বন্ধুর সাথে রয়েছেন। আমার কথা পরে হবে, বন্ধুর কথা আগে হবে। হ্যালো হ্যালো হ্যালো,
1: শুভ সন্ধ্যা দিদি ভাই।
0: শুভ সন্ধ্যা, যমুনা বলছিলে?
1: একদম।
0: যমুনা বলো, চুপ থাকাও দরকার,
1: দরকার আছে।
0: আচ্ছা
1: হ্যাঁ, সময় সময় কথা। আমি তোমাকে যদি আমি লাইফ কথা বলি, মানে আমার লাইফের সেই বিষয় নিয়ে ছোটবেলায় সম্পর্ক করতাম, ছোট যখন ক্লাস ফাইভ পর্যন্ত, যখন বড় স্কুলে গেলাম আস্তে আস্তে নিজেকে সবার সাথে মানিয়ে গেছি, নিজে বলতে কি সবাই হাতের হাত ধরে ছিলাম, তো ভালো ছিলাম। তারপর যখন কলেজে উঠলাম তখন একটা সময় ছিল, তখনও মোটামুটি হাসি খেলায় ছিল। একটা সময় ছিল সবাই কথা আমাকে, যখন বড় মারা গেছে যখন আমি দোকানে কাজ করতাম, অনেক অনেক কিছু বলতো, অনেকে অনেক কিছু বলতো, তবু শুধু কান্না করতাম, চুপ থাকতাম। তখন কেউ কেউ মানে কাউকে উত্তর দেওয়ার মনে করতো না আমাদের কিছু কথা বলো বলে। আর তারপর একটা সময় আসলো, তখন উত্তর দেওয়াটা আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছিল। অভ্যাসটা ছিল, কারণ ছিল, কারণ মানুষের কটু কথা ছিল তো ভীষণ বাজে ছিল। আর আরেকটা ছিল, যখন তোমাদের সাথে কথা বলা স্টার্টিং হয়েছে, যখন তোমাদেরকে কে কিছু বলতো আমার তখন লাগতো, মানে প্রথমে করতে হবে। কত কত কিছু হয়েছে তোমাদের এই এক মিনিট কথা বলা নিয়ে, তুমি কিছু বললে আমি রেগে যেতাম, মনে আছে কেন জানো তোমাকে, সবাই কিন্তু যখন কিছু বলতো রেগে যেতাম। তারপর একটা সময় আস্তে আস্তে, এখন সময় দাঁড়িয়ে আমি তো এখন বিয়ে হয়ে গেছে, তো এখন সময়টা খুবই খারাপ গেছে। এখন বর্তমান সময় দাঁড়িয়ে আমার মা আমাকে কি বলে জানো তো, মা চুপ থাকবি, নরম মাটিতে নাকি মানুষ মানে নরম মাটির মানুষ চুপ থাকে, মানে যদি মানে পাড়া দিয়ে হয়েছে তবে কিছু বলে না। আমি আবার মাকে বলেছিলাম, মা নরম মাটি পেলে মানুষ মানে চেপে চেপে যায়, কিন্তু মাঝে মাঝে উত্তর দিতে হয়। হ্যাঁ, কিছু কিছু সময় উত্তর দিতে হয় কিন্তু সর্বক্ষেত্রে নয়। সর্বক্ষেত্রে যদি তর্ক বিতর্ক ঝগ ঝগড়া ঝামেলা সবাই শুনে অর্থহাসি করবে, কিছু কিছু সময় শান্ত মনে উত্তর দিতে হয়। সর্বক্ষেত্রে দিলে এটা বড়সড় হয়ে যায়,
0: একদম
1: সর্বক্ষেত্রে নয়।
0: আর ঠিক বন্ধুরা, আপনারা বলছেন যে কখন কোথায় কতটা বলতে হবে, চুপ কেন থাকতে হবে, কোথায় কথা বলতে হবে, আপনারা বলছেন শুনছি আমি। হ্যালো নমস্কার, কে রয়েছেন সাথে?
2: হ্যালো
0: হ্যালো
2: ম্যাডাম, আপনাকে স্বাগত।
0: কে বলছিলেন?
2: আমি গোলাবাড়ি থেকে নীলমণি দেবনা বলছি।
0: বলুন বন্ধু।
2: দেখুন নীলমণি, যে কোনো ব্যাপারে যে কোনো কথাই পরস্পর মধ্যে যদি সংগত কথাটা উপযুক্ত সময় থেকে সমাধান না হয় তখন চুপ থাকাই বা সেফ। দেখুন আমার ভাইয়ের সঙ্গে আমি একটা ব্যাপার নিয়ে কথা কটি কাটা কেটে হয়েছিল, সে যেহেতু বড় চামকে সে কথা তো প্রকাশ করে, কিন্তু আমি তার জামাই বুঝে বুঝলাম এটার ব্যাপারে সব ফাঁকাইতে চামক সেও হবে, তাই দিয়ে আমি চোখ চোখে থাকলাম। কারণ ওর সঙ্গে তর্ক তৈর করে কোনো বেশি জামেলা করার জন্য
0: ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার।
3: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছিলেন?
3: আমি সঙ্গে আপনার বলছি, চন্দ্রবর বাদের সঙ্গে।
0: বলুন।
3: শুভরাত্রি ম্যাডাম, ভালো আছেন তো?
0: আমি ভালো আছি, আপনি?
3: হ্যাঁ আছি ম্যাডাম, ভালো। আচ্ছা আচ্ছা, টপিক হইল চুপ থাকা। দেখুন ম্যাডাম, চুপ থাকাটা সবচেয়ে জরুরি মনে করি, যে যখন কোনো কিছু তর্ক হয় বা ইয়ে হয় চুপ থাকাটাই ঠিক তাই হোক। বন্ধুদের মধ্যে বা কারোর মধ্যে ঝগড়া হচ্ছে, যে কোনো একজন চুপ থাকলেই

0: এখানে যোগদানটা কিন্তু আর বাড়ে না। আর এখন তো সত্যি কথা বলা তো যাই না, বরং আরো যোগদা বাড়ে। এখানে চুপ থাকাটাই আমি মনে করি।
1: ধন্যবাদ।
0: হ্যালো,
1: ধন্যবাদ।
0: নমস্কার ম্যাডাম।
1: নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। এক একজন আপনারা আপনাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন নিজেদের ব্যক্তিগত জীবনের উপলব্ধির মধ্য দিয়ে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি তো ভালো আছি। কে বলছিলেন একটু জোরে করে জোরে বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি একটু জোরে বলবেন।
0: বললাম যে ম্যাডাম আমি মনে মনে ভাবি হয়েছি আমি দিব হইতাম ভালো, কোনো শত্রুতা নেই। জ্বর হচ্ছে কথাগুলো তুমি রাখলে খুব
1: আছে
0: এইরকম ভাবি হচ্ছে আমি কথা শুনি। আমি মনে মনে ভাবতেছি আমিও যদি ভুব হইতাম ভালো।
1: তাহলে কি করে হবে? একদম তাই, একদম তাই। অনেক জায়গায় উত্তর দিতে হবে, একদম তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, শুভরাত্রি। চুপ থাকতে হবে, কিন্তু কোথায়, কখন, কতটুকু বলতে হবে, সে সমস্তটুকু বোঝার মতো ক্ষমতাও কিন্তু আমাদেরই থাকতে হবে। তবেই বোধহয় কথার ব্যালেন্স আমরা পারব, আমরা পারব প্রত্যেকের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে। হ্যালো,
2: হ্যালো দিদিভাই, নমস্কার।
1: নমস্কার, কে বলছিলেন?
2: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভূতপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: বলুন প্রবীর বাবু।
2: দিদিভাই দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে চুপ থাকাটা, মানে মান হুঁশ। যদি আমার হুঁশ থাকে তাহলেই আমি কিন্তু চুপ করে থাকব। আর যদি হুঁশ বাইরে চলে যায়, হুঁশটা যদি না থাকে, তাহলেই কিন্তু আপনার সাথে আমি চেঁচামেচি করে দেবো। এবং চেঁচামেচি করলে সেই কথাটা, মানে কথার পিঠে কথা বাড়তে থাকে, মানে সেটা কিন্তু মানে আপনার ইয়ে হবে না, মীমাংসা হবে না। আর চুপ করে থাকে কারা জানেন? যারা মানে বোকা বোকা বললেই হয়, এটা বোকা মানুষরাই চুপ করে থাকে, কারণ তারা উত্তর দেবে না। তারা জানে যে আমি জানি না, কেন উত্তর দিয়ে যাবো। কিন্তু যারা বুদ্ধিমান লোক তারা কিন্তু চুপ করে থাকার লোক নয়, তারা কিন্তু প্রশ্নের পর প্রশ্ন উত্তর আপনাকে দিয়ে যাবে, এবং উত্তরে প্রশ্নের উত্তরও দেবে এবং প্রশ্নও করবে। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে দেখুন, আমার বাবা মা যখন বাবা আমাকে কোনো বকাবকি করতো, আমি কিন্তু চুপ করে থাকতাম। বাবা হয়তো দু তিনটে বলার পর দেখছি যে আমি কোনো উত্তর দিচ্ছি না, তখন চুপ করে গেল। তাহলে কি হলো, মানে কথাটা বাড়লো না। মাও বললো যে তুমি চুপ করো, তখন বাবাও দেখলো যে ও তো উত্তরও দিচ্ছে না, কোনো ঝামেলাও করলো না, তাহলে তখন চুপ হয়ে গেল। এই জায়গাটা যে আমরা আমাদের পরিবার থেকে পেয়েছি, বাবা দুটো কথা বলে গেছে যে কোনো মানুষের সাথে তর্ক করবে না, আর বুদ্ধিমানের মতন চুপ করে থাকবে, আর আর পয়সা করি মানে কোনো লোভ করবে না, লোভের মহতে ঢুকবে না। তাহলেই কিন্তু লোভ যখনই হবে মানুষের মনে, তখনই কিন্তু মানুষটা চলে যাবে। তখন তোমার কেউ আঙুল তুললে তুমি তখন তার প্রতি উত্তর দিতে যাবে, তখন তুমি ফেঁসে যাবে। সেই জন্য তোমরা দুটো জিনিস তুমি মাথায় মনে রাখো, যে কোনো ঝগড়া ঝামেলায় করবে না, এবং পয়সার উপরে কোনো লোভ করবে না। এবং আজ যেভাবে চলছি দিদিভাই, হ্যাঁ এইটুকু এবং মানে নিয়ে চলছি এবং

0: ভালো লাগছে আপনার এই মানে প্রশ্নের উত্তর মানে দিতে পারলাম কিনা ঠিক জানি না, এবং আপনাদের এই যে টপিক দেওয়াতে সত্যি করে আপনাদেরকে অজস্র ধন্যবাদ এই টপিকটা জানার জন্য এবং আমরা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। এইটুকু বললাম, দিদিভাই ভালো থাকবেন,
1: শুভরাত্রি। চুপ থাকাকে অনেকে দুর্বলতা বলে মনে করেন, মনে করতেই পারে, কিন্তু তা নয়। যে মানুষ নিজের হয়ে কথা বলতে পারে না সে হয়তো ভয় পায় বা হার মেনে নেয়, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। সব সময় কথা বলাটাই শক্তির পরিচয় নয়, অনেক সময় নীরব থাকাটাই সব থেকে বড় সাহসের পরিচয়। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সঙ্গে সঙ্গেই আমরা উত্তর দিয়ে দিই, নিজের অবস্থান প্রমাণ করি, জানিয়ে দিই শেষ কথাটা আমি বলে। কিন্তু একটু ভেবে দেখুন, প্রতিটা কথার উত্তর কি সত্যিই দেওয়া খুব প্রয়োজন? প্রতিটি বিতর্কে জেতাকে জীবনের সব থেকে বড় সাফল্য? অনেক সময় নীরবতা এমন কিছু রক্ষা করে যা হাজারটা কথাও পারে না। একটি সম্পর্ক, সম্মান কিংবা নিজের ভেতরের শান্তি। একজন বন্ধু রয়েছেন সাথে, নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধু চেষ্টা করবেন, আপনারা ফোন করবেন, আমাদের ফোন নাম্বার রয়েছে 0381236253 এবং 9485007172। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ আপনাদের বিষয়ের উপর ভাবনা লিখে পাঠাতে পারেন 9402169965। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
2: দেবী সেনগুপ্তা বলছি,
1: হ্যাঁ বলুন বলুন। চুপ থাকাও দরকার, আদতেও কি দরকার, প্রয়োজন রয়েছে?
2: আমি একটা কথা বললাম, পাশে প্রতি উত্তর করছে আরেকজন, যখন বেশি হয়ে যায় তখন বিভীষিকা ধরে। হ্যাঁ, তাই পরিবেশ বুঝে বুঝে উত্তর, পরিবেশ বুঝতে পারতে আমার মতে। হ্যাঁ, কারণ আমার কথাটা অ্যাকসেপ্ট করছে কিনা, আমি বাস্তবতী লোকের সাথে কথা বলছি বা বান্ধবীর সাথে কথা বলছি কথা বলছি, সে যদি অন্য মতে হয় সে তো তখন ঝগড়ার সৃষ্টি আরো বাড়বে। হ্যাঁ, পরিবেশ বুঝে তাই চুপ থাকাই ভালো, আর চুপ থাকার মতেও বলি না, আত্মসম্মান রক্ষা, পরিবেশ রক্ষা, পারিবারিক ঝগড়াঝাটির থেকে মুক্তি, মুক্ত হওয়া, মানে সবার সাথে মিলিয়ে যাতে থাকে সেই বুঝে থাকাই ভালো।
1: ধন্যবাদ, ভালো থাকবেন আপনি, শুভরাত্রি। স্টুডিও ঘুরিতে সময় রাত 10:04 হয়ে 36 সেকেন্ড, বলতে বলতেই ফোন চলে এসছে, আমাদের বন্ধু একজন রয়েছেন সাথে, নমস্কার।
3: নমস্কার,
1: নমস্কার,
3: চুপ করে থাকাটা যেমন ভালো, এটা যেমন ঠিক, কিন্তু আমার অনেক ক্ষেত্রে চুপ করে থাকলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। যেমন ও তো কিছুই জানে না, ও জানবে তো কথা বলতো, ও চুপ করে থাকলো, কিছুই বললো না, আমাদের দুজনের বিতর্ক শুনিয়ে শুনিয়ে গেল, কিন্তু চুপ করে উড়ে গেল। এতে কি হয়, সেখানে আপনি যে বলতে পারেন বা বলার মতো ক্ষমতা আছে সেটা তাদের বুঝে কোনো হলো না, তারা বুঝলো না। অন্য সময় দেখা গেল না, ও

0: ও তো কোনো কিছুই বলে না, এই যে ব্যাপারটা সেটা দেখুন তাদের মধ্যে একটা বদ্ধমূল হয়ে যায়, কিন্তু আপনি জানেন সেটা উত্তরও দিতে পারেন এবং সমাধানও বলতে পারেন, কিন্তু না বললে আপনার সেই জ্ঞান আপনি কতটুকু রয়ে যাচ্ছে সেই ব্যাপারে সেটা সম্পর্কে তারা কিছুই জানল। তাই আমি মনে করি যে বিতর্ক না বাড়িয়ে এমনভাবে বলতে হবে যাতে দুজনে দুজনের কাছেই সেই বিতর্কটাতে আপনার বক্তব্য গ্রহণযোগ্য হয়। তারপরে আরো অনেক ব্যাপারই আছে, আমরা অনেক সময় চুপ করে থাকি পারিবারিক ব্যাপারে, অশান্তি না বাড়িয়ে সেই বিতর্কটাকে আর না বাড়িয়ে আমরা চুপ করে যাই শান্তির জন্য বা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে সেই পরিবার বা তাদেরকে রক্ষা করার জন্য আমরা মনে চলে যাই। সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ তখনই হবে যখন আপনার বক্তব্য রেখেছেন, আপনার বক্তব্যটা দুজনই মানতে চায় না, দুজন মানতে চায় না, তারা তাদের সিদ্ধান্তে অটল আছে, তখন সেখান থেকে চুপ করে চলে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এতটুকু বললাম দিদি,
1: ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার,
2: শুভ সন্ধ্যা ম্যাম।
1: শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
2: আনন্দনগর থেকে জয় কুমার।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ ম্যাম, নীরবতা থাকা,
1: চুপ থাকাও কি দরকার?
2: হ্যাঁ, সুন্দর টপিক আনতে না আজকের টপিক। হ্যাঁ, নীরবতা বা চুপ থাকা সময়ের প্রয়োজনে বাড়ি করে বা সংসারে পরিবারে একটা কথা যদি বলে কথা যদি মানে শোনার মতো যোগ্যতা না হয় চুপ থাকাটাই শ্রেয়। তারপর একটা কথা যদি দশবার বলা হয় তারপর অতিরিক্ত আরো মানে ঝগড়া জাগি কত কিছু হতে পারে। তার জন্য একটা কথা কথাই আছে, যেমন মিললে মেলে মেলে একলা এইরকম ঠিক তদ্রুপ, মানে একটা কথা বলে একবারের জায়গা তিনবার দুবার বলতে পারি, তবে যদি ওইটাই সন্তুষ্ট না হয় তবে নীরবতা থাকাই শ্রেয় আমার মনে আর কি, আমার মতে।
1: ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। নমস্কার, হ্যালো।
3: হ্যাঁ, স্মৃতি দত্ত, কৃষ্ণনগর আগরতলা থেকে বলছি।
1: বলুন বলুন।
3: তো আমরা আমাদের মনের ভাব দুভাবেই প্রকাশ করতে পারি, একটা হচ্ছে সরব আর একটা হচ্ছে নীরব। তো চুপ থাকাটা এটা কোনো হেরে যাওয়া কিছু নয়, যে চুপ থেকেও আমরা অনেক বড় বড় সমস্যার সমাধান করি। যেমন আমরা দেখি যে মন অমিছি হয় সেখানে সবাই চুপ থাকে, কিন্তু সেটা একটা বিশাল
1: প্রতিবাদ হয়। ঠিক।
3: আর আমি আমার জানা মতো আমার এক আত্মীয় ছিল, উনি সপ্তাহে একদিন চুপ থাকতেন। তো সেটাকে আমরা তখন আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা বলতাম যে এটা বলা হতো যে উনি মন অক্ষত করেন।
1: আচ্ছা, এটা ওনার অভ্যাস ছিল?
3: হ্যাঁ, এটা ওনার অভ্যাস ছিল। সপ্তাহে একদিন চুপ থাকতেন, যদি একেবারে ইমার্জেন্সি কিছু হয় উনি কাগজে লিখে দিতেন।
1: আচ্ছা।
3: এবং অত্যন্ত মেধাবী ছিলেন, যাই হোক বর্তমানে প্রয়াত, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট উনি প্রয়াত হয়েছেন, কিন্তু যতদিন জীবিত ছিলেন অত্যন্ত সাত্বিক ব্যক্তি ছিলেন। তো কাজেই আর একটা কথা আমার বাবা বলতেন আমাদেরকে, কয়জন বড় নয় ছয়জন বড়, যিনি বলেন তিনি যে সবসময় বড় হন তা নয়, যিনি সহ্য করতে পারেন তিনিই বড়। এছাড়া তো আমরা জানি আমরা যে পড়াশোনা করি সেখানে আমরা পাঠটা দুই ভাগে হতে পারি, একটা হচ্ছে সরব পাঠ আর একটা হচ্ছে নীরব পাঠ। হ্যাঁ, যিনি সরব পাঠ করেন উনি বড় বড় করে চিৎকার করে পড়েন, আবার অনেকে আছে খুব চুপচাপ পড়েন, নীরবে পড়েন, যেমন আমরা পত্রিকা পড়ি নীরবে পড়ি, কিন্তু তাতেও তো আমাদের জানা হচ্ছে সব। আমি জোরে জোরে পড়লে আমি যেটুকু জানতাম আমি যে নীরবে পড়ছি তার সাথে তো কোনো অংশ কম হচ্ছে না, বরঞ্চ আরো বেশি হচ্ছে, এরও বেশি।

0: নীরব থাকছি, নীরব পড়ছি। আমি লাইব্রেরিতে গিয়ে নীরবে পড়ছি, অন্যদের কোনো ডিস্টার্ব করছি না। আমি বাড়িতে নীরবে পড়ছি, আশেপাশের লোকের কোনো ক্ষতি হচ্ছে না। তো কাজেই দেখা গেছে যে সরব থেকে নীরবে যদি আমরা থাকি সেটা অনেকাংশেই ভালো। এটুকুই বললাম।
1: ভালো থাকবেন, শুভরাত্রি। চুপ থাকা মানে নিজের অনুভূতিকে অস্বীকার করা নয়, বরং কখন কথা বলতে হবে আর কখন নিজেকে সংযত রাখতে হবে সে বোধই কিন্তু একজন পরিণত মানুষের পরিচয়। কারণ রাগের মাথায় উচ্চারিত একটি বাক্য বছরের পর বছর সম্পর্ক নষ্ট করতে পারে, অথচ সময় নিয়ে শান্ত মনে বলা কয়েকটি শব্দ অনেক কঠিন সমস্যারও সমাধান করে দিতে পারে। আমরা অনেক সময় সবাইকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়ি, কে কী ভাবলো, কে কী বললো, এসবের উত্তর দিতে দিতেই নিজের ভেতরের শান্তিটুকু একেবারেই হারিয়ে ফেলি। অথচ সত্যি হলো সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার দৃষ্টিভঙ্গিকে গ্রহণও করবে না। তাই সবসময় নিজেকে ব্যাখ্যা করারও কিন্তু কোনো প্রয়োজন নেই। যে মানুষ সত্যিই আপনাকে বুঝতে চায় সে আপনার নীরবতার মধ্যেও আপনার কষ্ট, অভিমান আর ভালোবাসার ভাষা ঠিক খুঁজে নেবে। নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছিলেন?
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে কাতিয়া রহমান।
1: বলুন।
2: দেখুন, মানুষের কিন্তু সব ক্ষেত্রে চুপ থাকা উচিত নয়, যাইও না। কারণ আমার চোখের সামনে যদি কোনো অন্যায় হয়, আমি যদি চুপ থাকি তাহলে জানতে হবে আমার মানবিকতা, আমার মনুষ্যত্বের অধঃপতন ঘটেছে। আবার এমন অনেক ক্ষেত্র আছে যখন দুইজন, দুই বন্ধু হতে পারে, কোনো আত্মীয় হতে পারে, যখন উত্তপ্ত বাক্য চলছে, একজন বলছে, তখন সম্পর্কটা টিকিয়ে রাখতে চুপ থাকতে হয় একটু, কখনো কখনো। কারণ হয়তো তখন যদি চুপ থাকা যায় সম্পর্কটা আবার কিন্তু থেকে যায়, কিন্তু যদি সমকক্ষ হয়ে পড়া যায় তাহলে কিন্তু সেখানে সম্পর্কে অবনতি ঘটে। তাই কখনো কখনো চুপ থাকতে হয়, আবার কখনো কখনো চুপ থাকা যায় না, প্রতিবাদ করতেই হয়। এটুকু বললাম, ভালো থাকবেন। নমস্কার।
1: আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার।
3: নমস্কার,
1: কে বলছিলেন?
3: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছিলাম।
1: বলুন।
3: অবভিয়াসলি একটা কথা বলি আমি, অনেক ক্ষেত্রে দেখুন এই মৌনতাটা থেকে সম্মতির লক্ষণ হয় অনেক সময়। তো আমি খুব একটা রেসপন্ডেন্ট নই, প্রতিবাদ করি নাই। অনেক ক্ষেত্রে আমাকে একটু গুটিয়ে থাকতে হয় যে আদিনকাল। একটা ছোট্ট কথা বলি, দেখুন আমার পাড়ায় কতগুলো ছেলে আমার বাড়ির সামনে ঘোরাফেরা করত, তো তাদের উদ্দেশ্যটা আমি বুঝলাম অসৎ। তাদেরকে প্রথমে একটু অ্যাপ্রোচ করার চেষ্টা কনভিন্স করলাম, কিন্তু তাদের কম্প্রিহেনসিভ পাওয়ারটা, বোধগম্য শক্তি যদি না থাকে তাহলে বুঝবেই বা কেন। আমারও যেমন একটু বোধগম্য শক্তি থাকা দরকার, তাদেরকেও, তাদের সাথে একটু তর্ক করা যায়, একটুকু বলা যায়। কিন্তু যাদের এই পাওয়ারটা নেই, যাদের উদ্দেশ্য বা মানসিকতাটা খারাপ, তাদের সঙ্গে পেরে ওঠাটা আমাদের মতো মানুষের একটু অসুবিধাই হয়, অপদস্ত হতে হয়। একটা ছোট্ট উদাহরণ আরেকটা দিই। আমি রাত্রেবেলা একটু বিরাস করে একটু পায়চারি করছিলাম। একদিন একটা ছেলেকে বললাম, তোর বিয়ে হচ্ছে, তোর ভালোভাবে বললি না কেন কাউকে, সেইভাবে তোর দাদারও সেইভাবে, তো সেইভাবে ও কথাটা কিভাবে নিলে জানি না, আমাকে যে কথাগুলো বলেছিল খুব মানে হৃদয় বিদারক, বেদনাদায়ক। আমার থেকে সে অনেক ছোট,

0: আমি একটা জিনিস দেখেছি, স্থান কাল পাত্র অনুযায়ী আমাদের অনেক কিছু ভাবতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। তো সেই ছেলেটাই ছিল একটা ড্রাইভার মানে লরির, আর সময়টা ছিল রাত, আর জায়গাটা ছিল খুব একটা ভালো নয়। সুতরাং সেখান থেকে আমি যদি আরো কিছু কথা বাড়াতাম তাহলে সমস্যাটা আমার দিক থেকে বেশি হতো। সুতরাং সেখান থেকে আমি চলে এলাম তাড়াতাড়ি। তো দুদিন আমি কষ্ট পেয়েছিলাম ঠিকই, সেই ছেলেটা আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এখন দেখি খুব চেষ্টা করে, কিন্তু আমি একটা ভয়টি করি, বুঝলে তো। সব ক্ষেত্রে যে চুপ থাকতে হবে এটাও ঠিক নয়, পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আমাদেরকে একটু প্রতিবাদী হওয়া প্রয়োজন আছে বুঝলি। হ্যাঁ প্রয়োজন রয়েছে। তা হ্যাঁ ভালো থাকবেন, নমস্কার।
1: আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি। আপনারা শুনছেন আজ রাতে পর্ব, আর আজ রাতে পর্বে আজকের বিষয় রয়েছে চুপ থাকাও দরকার। আমি আপনাদের বন্ধু আর যে অন্তরা আজ আপনাদের সঙ্গে রয়েছি, আমাদের কেন চুপ থাকা দরকার সে নিয়ে কিন্তু কথা। নীরবতা কখনো কিন্তু আত্মসম্মানের নাম, কখনো ধৈর্যের নাম, কখনো নিজের ভেতরটাকে গুছিয়ে নেওয়ার সময়, আবার কখনো নীরব থাকাই সব থেকে মার্জিত প্রতিবাদ। কারণ সব লড়াই শব্দ দিয়ে জেতা যায় না, কিছু লড়াই জেতা যায় নিজের সংযম দিয়ে। তাই চুপ থাকা মানেই হার মেনে নেওয়া নয়, অনেক সময় চুপ থাকা মানে নিজেকে অযথা ছোট না করা, নিজের মূল্যকে অক্ষুণ্ণ রাখা এবং সময়কে ঠিক তার কাজ করতে দেওয়া। মনে রাখবেন, জীবনে সব থেকে বড় জয় অন্য কাউকে হারিয়ে দেওয়া নয়, নিজের রাগ অহংকার আর অস্থিরতাকে জয় করতে পারার মধ্যে প্রকৃত বিজয় লুকিয়ে থাকে। আর সেই কারণেই কখনো কখনো চুপ থাকাটাই সব থেকে সুন্দর, সব থেকে বুদ্ধিমানের এবং সবচেয়ে শক্তিশালী উত্তর। একজন বন্ধুর সাথে রয়েছেন, নমস্কার।
2: নমস্কার অন্তরাজি।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার
1: বিল্ডিং।
2: বলুন বলুন। ওরসন্টি নিউজ সংস্থাটি শুনছি এবং ফেসবুকে স্টেটিক্স ফলো করে। খুব সুন্দর বিষয় দিয়েছেন দিদি, অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন দিদি, আসলে আপনি এখানে যেখানে বিষয়টা রয়েছে চুপ থাকা কি দরকার, দেখুন এই চুপ বলতে কিন্তু মারামারির প্রশ্ন হতে আপনি না আসেন, মানে প্রতিবাদ সেইটা চুপ বলতে গেলে কিন্তু আমাদের যদি ভারতবর্ষকে একটু মূল্যের দিকে চলে যাই, সেখানে গিয়ে দেখবেন যে আমাদের কিন্তু মৌনতা অবলম্বনের কথা বলা হয়েছিল। আমরা মানে অতিরিক্ত কথা বলাও যেমন বাচাল, তেমন মাঝে মধ্যে চুপ থাকলেও আমাদের দৈহিক বা আধ্যাত্মিক জীবনের প্রকাশের একটা অসাধারণ জায়গা হতে পারে চুপ থাকা। এটা একটা শারীরিক সুস্থতার খুব প্রয়োজন বলে মনে করা হয়, যেটা আমাদের কণ্ঠকেও খুব আরাম বা মানে প্রয়োজন প্রচন্ড ভাবে। এটা কিন্তু আমাদের আয়ুর্বেদিক চিকিৎসাও কিন্তু বাবার বলা রয়েছে। এবারে দেখুন, শ্রীমদ ভগবদ গীতার একটি দ্বাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা অসাধারণ কথা বলেছিলেন, এবং সেখানে পরিষ্কার তিনি বলছেন যে তুল্য নিন্দা স্তুতি মৌনি। এটা যদি আপনি আসেন তাহলে এরকম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মানে অর্জুনকে লক্ষ্য করে গোটা উপলক্ষ করে বিশ্ববাসীকে তো বললেন, এবং সেটা যখন শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বলছেন কুরুক্ষেত্রে রণাঙ্গনে দাঁড়িয়ে, বিশাল বড় একটা রণাঙ্গন যেখানে প্রচন্ড হইচই হচ্ছে, কিন্তু নীরবতা ভগবান শ্রীকৃষ্ণ মহাকালয়ে তিনি জ্ঞান দিচ্ছেন অর্জুনকে, এবং তখন কি বলছেন যে মৌন হয়ে তুমি চলো, তুমি আমার কথাগুলো শুনছো না অসুবিধা নেই, কিন্তু তুমি মৌন হয়ে শোনো। এই যে এই জায়গাটা, নিজেকে একটু ধ্যানা শুনে আনার যে প্রয়াস, যদি আপনি এটা করেন অন্তরাদি বা সকলের জন্য বলছি, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে কিন্তু আপনি একটা বিশ্বাসের ধ্যানপুঞ্জটা পাবেন। সুতরাং সবসময় যে প্রতিবাদ জোরালো হয়ে, একদিকে কৃষ্ণ বললেন না যে সরব এবং নীরব, খুব সুন্দর, এবং আমার কথাটা খুব ভালো লাগলো কৃষ্ণগঞ্জের দিদি মনে বললেন কথাটা শুনলাম, এবং খুব সুন্দর করে বললেন আসলে এই নীরবতাও কিন্তু একটা বিরাট বড় অস্ত্র, এবং এই অস্ত্রের সাহায্যে কিন্তু আপনি আপনি জয় করতে পারেন। এই অস্ত্র মানে মারামারি কোনো অস্ত্র নয়, এই অস্ত্র ওই যে বললাম নীরবতার অস্ত্র। সুতরাং আমাদের নীরবতাও কিন্তু একটা

0: ভালো একটা ভূমিকা দেবে। অন্তরে নমস্কার, ভালো থাকবেন,
1: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি। আজকের বিষয় চুপ থাকাও দরকার, এ নিয়ে কথা বলছেন আপনারা, কথা বলছেন আমি, আর আমরা কথা বলবো ঠিক অনুষ্ঠানে রাত 11টা পর্যন্ত। এই মুহূর্তে একটা কথা খুব বলতে ইচ্ছে হচ্ছে, আপনাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছে হচ্ছে। আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন যাদের অভ্যাসই হলো কথার আড়ালে হালকা করে আপনাকে একটু আঘাত করা। তারা এমনভাবে কথা বলেন যেন শব্দগুলো সরাসরি আমাদের হৃদয়ে গিয়ে লাগে, কখনো কটূক্তি, কখনো বিদ্রূপ, কখনো অপ্রয়োজনীয় মন্তব্য। এসবের উদ্দেশ্য কিন্তু একটাই, আপনাকে অস্বস্তিতে ফেলা বা আপনাকে ইচ্ছাপ্রণোদিতভাবে কষ্ট দেওয়া। এমন পরিস্থিতিতে হয়তোবা আপনাদেরও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাতে ইচ্ছে করতেই পারে, মনে হতেই পারে একইভাবে উত্তর দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া হোক, কিন্তু সবসময় তার প্রয়োজন কিন্তু হয় না। কারণ যে মানুষ ইচ্ছা করেই আঘাত দিতে চায়, তার সঙ্গে তর্কে জড়িয়ে অন্তত নিজের সময় নষ্ট করার কোনো অর্থ, নিজের সময় সে আপনার সময়টাকে নষ্ট করে দেবে, সে আরও বেশি সুযোগ পেয়ে যাবে। তাই সবসময় উত্তর দেওয়া কিন্তু সমাধান নয়, কখনো কখনো চুপ থাকাও একটি উত্তর। সে নীরবতা দুর্বলতা নয়, আত্মসম্মানের, কারণ নিজের মানসিক শান্তিকে রক্ষা করা, অযথা তর্কে না চড়ানো এবং নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখা, এগুলোও কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সব কথা কখনোই কানে তুলতে নেই, সব কথার জবাবও কিন্তু দিতে নেই। কিছু মানুষকে সময়ই উত্তর দেয়, আর কিছু মানুষকে আপনার নীরবতায় বুঝিয়ে দেয় যে আপনি অকারণ নেতিবাচকতায় নিজেকে জড়াতে চান না, তাই আপনি চুপ করে রয়েছেন। মনে রাখবেন, সব কটূক্তির প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের ভেতরের যে শান্তি, সেটাকে কখনো হারিয়ে ফেলবেন না। কখনো চুপ থাকাই সবথেকে বড় কিন্তু শক্তিশালী, কখনো কখনো চুপ থাকা সবচেয়ে মার্জিত এবং সবচেয়ে পরিণত উত্তর।

0: নমস্কার।
1: নমস্কার, আমি বরতলি থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
1: আপনি যে টপিকটা রেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, আমার কাছে গুরুত্বপূর্ণ টপিক।
0: আচ্ছা,
1: কথা হলো যে চুপ থাকার যে কথা, যে প্রসঙ্গটা বলেন, সেই প্রসঙ্গটা আমি আমার ব্যক্তিগত ভাবে বলি। দেখুন দেখুন, আমি প্রায় আমার চুপ থাকাটা নিয়ে আমি একটা কথা বলি। আমার বাবা, আমি অনেক সময় কর্মক্ষেত্রে যে সকালে বেরিয়ে যায়, অনেক সময় আমার দুই দিন দেরি হয়ে যায়, বা দুই ঘন্টা তিন ঘন্টা, বা অনেক সময় আমি অনেক সময় এই কথাবার্তা বলতে পারি না, কাজের চাপে আমি আসি।

0: আজ তার দেরি হয়ে যায়, তখন বাবা আমাকে খুব বকাবকি করে, খুব বকাবকি করে যে খাওয়া দাওয়া করলি না, কোথায় গেলি, কাউকে কিছু বললি না, এই ব্যাপার নিয়ে আমাকে অনেক বকাবকি করে। আমি প্রায় আমার এইরকম, কিন্তু আমি কোনো কথার উত্তর দিই না, কোনো কথার উত্তর। এই প্রায় আজকাল সারাদিনে সকালে ঘুম থেকে উঠে বেরিয়েছি, এই 8টা সাড়ে 8টার সময় এসে আসলাম, এসে সাইকেলটা ধরে চুপচাপ আবার বেরিয়ে গেলাম। এবার যখন 9টার সময় ঘরে আসলাম, আমার সাথে মানে কি বলবো, মানে ঘরে থাকার মতো না, একটা কথার উত্তর আমি দিতে পারি। এই জামলাটা আমার সবসময় আমার বাবা এবং মা আমার সাথে লেগেই থাকি। আরেকটা কথা বলি, এই চুপ থাকার মধ্যে দিয়ে অনেক সময় জয়ও করা যায়, আবার হারও মানা যায়। দেখুন, আমার এক কাস্টমার পাশাপাশি বাড়ি, তো আমার একটা লোক, আমার একটা স্টাফ এসি লাগানোর জন্য পাঠিয়েছিলাম আর কি। হ্যাঁ, পাশাপাশি যখন এসিটা লাগাইতে পাঠিয়েছিলাম, তখন পাশের বাড়ির এক ভদ্রলোক যখন ওয়ালটাকে ছিদ্র করতেছিল, তখন ওই উনার বাড়ির ইটের পাথরগুলো ওই বাড়িতে পড়েছিল। তখন ওই ভদ্রলোকে বেরিয়ে এসে তাদেরকে বললো যে এখানে কি করছিস, ওই টুকরাগুলি এখানে পড়ছে, এটি এখানে করা যাবে না, মানে এসি লাগাইতে দিত না আর কি। তখন তারা আমাকে ফোন করে বললো যে দাদা, এই বাড়ির পাশের মালিকে তো এসিটা লাগাইতে দিত না, মানে এটা তো অবজেকশন দিয়েছে। এরপরে আমি আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে গেলাম, গিয়ে ওনার সাথে কথা বললাম যে দাদা কিটা হয়েছে, এসি টেসিটা লাগাতে যাচ্ছে না। না না, আমি ওনার বিল্ডিং বুঝি, মানে এসি কোন দিকে লাগাবো এটা তাই চিন্তা করবো। তখন কি করলাম, তাই একটা দোকান ছিল, দোকানে আমি 500 টাকা খরচ করেছি, 500 টাকা জিনিস টিনিস কিনে দেন, তাই সামান্য একটা কথা দিয়ে বুঝাই দিতাম যে প্রতিবেশী আপনি ওর প্রতিবেশী, ও আপনার প্রতিবেশী, কিন্তু আমি তো আর আপনার প্রতিবেশী না। এরপর আমি বললাম আপনার বাড়ির যে এসিটা কে লাগিয়েছিল, আমি লাগিয়েছিলাম, আপনার সেই মনে পড়ে তো আপনি লাগিয়েছিলেন, যে হ্যাঁ আমি লাগিয়ে দিয়েছিলাম, কত তুলে লাগান তুলে লাগান তুলে লাগান, আমি মনে মনে অনেকদিন ধরে পাপ দিলাম, এই ট্রফিটা যদি একদিন যদি পাইতাম তাহলে আমি দুইটা একটা কথা বলতে
1: পারতাম। মনের কথা আমরা শুনে নিলাম, আর আজ সে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ভালো থাকবেন, শুভরাত্রি।
0: হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ।

কথা, কথা বলার যে সংযত ব্যাপারটা সেটাই হচ্ছে সব কিছুর আসল নিয়ন্ত্রণ। আজ আমরা কথা বলছি চুপ থাকাও দরকার এ বিষয় নিয়ে। স্টুডিওর ঘড়ি বলছি, সময় হয়েছে রাত 10:34 হয়ে 15 সেকেন্ড। এখনও যারা ভাবছেন কথা বলবেন বিষয় নিয়ে, আপনাদের একান্ত ব্যক্তিগত অভিমত আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, তবে চটজলদি ফোন করুন আমাদের এফএম স্টুডিওর ফোন নম্বরে আর কথা বলুন।

কথা বলার অধিকার আমার আপনার আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু সেই কথায় সংযম থাকা আরও বেশি জরুরি। কারণ একটি ভুল শব্দ, একটি তাড়াহুড়ো করে বলা বাক্য বা একটি কটু মন্তব্য অনেক সময় এমন ক্ষত তৈরি করে যা সহজে মুছে যায় না। সংযম মানে নিজের কথা চেপে রাখা নয়, সংযম মানে কি বলছি, কখন বলছি এবং কিভাবে বলছি সেটা বুঝে বলা। সব সত্য কথা সব সময় সব জায়গায় সব মানুষের সামনে বলারও প্রয়োজন হয় না। মিষ্টি ভাষা

বলা একটা কথা যেমন সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে, তেমনি অসংযত একটি বাক্য বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। তাই কথা বলার আগে এক মুহূর্ত ভাবা দরকার, আমার এই কথাটা কি কাউকে অকারণে কষ্ট দেবে নাকি কোনো সমস্যার সমাধান করবে। মনে রাখবেন, সংযত ভাষা একজন মানুষের শিক্ষা, ব্যক্তিত্ব এবং পরিপক্কতার পরিচয় বহন করে। তাই শুধু কথা বলাই নয়, সংযমের সঙ্গে কথা বলাটাও জীবনের একটি বড় গুণ।

0: আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একজন বন্ধু এ বিষয়ের উপর একটি লেখা লিখে পাঠিয়েছেন। আমি সেই লেখাটা পড়ব। লিখেছেন অরুণ দত্ত শেখের কোপ থেকে। তিনি লিখেছেন, শুভ সন্ধ্যা দিদি। চুপ থাকা দরকার, কেননা এর মধ্যে অনেক শক্তি আছে, যা দিয়ে অনেক কিছু না বলেও বুঝিয়ে দেওয়া যায়। সময়, কাল, পাত্র, ওজন বুঝে কথা বলা বা চুপ থাকাটা অনেক বেশি জরুরি। একদম হয়তো তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আপনার মতামত আমাদের কাছে জানিয়েছেন। স্টুডিওর ঘড়ি বলছে রাত 10:42 হয়ে 16 সেকেন্ড, অর্থাৎ আর অল্প কিছুক্ষণ সময় কিন্তু আপনাদের সাথে আজকের পর্বে রয়েছে। তাই যে বিষয়টি নিয়ে কথা বলছি, সেই বিষয়টি নিয়ে আপনারাও আমাদের সঙ্গে আপনাদের অভিমত ভাগ করে নিতে পারেন। বন্ধুরা, দেখি একজন বন্ধু রয়েছেন, কথা বলা যায় কিনা। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো। না, বন্ধুর সাথে কথা হলো না। বন্ধু আরেকটি বার চেষ্টা করবেন, আমি অবশ্যই আবারও আপনার সাথে কথা বলার চেষ্টা করব। যে বিষয়টা নিয়ে বলছিলাম, যে আমরা প্রায় কিন্তু ভাবি জিতে যাওয়া মানেই কিন্তু শেষ কথা বলে দেওয়া, কিন্তু চলুন বন্ধু আবার এসছে। হ্যালো, হ্যালো,
1: হ্যাঁ ম্যাডাম,
0: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ নমস্কার, হরে কৃষ্ণ ম্যাডাম। আজকে যে টপিকটা আপনি নিয়ে আলোচনা করছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু শুধু ম্যাডাম, আমি শুধু একটা কথা বলবো।
0: আপনার শুভ নামটা বলুন, তারপর আমি আপনার কথা।
1: হ্যাঁ, আমার নাম অর্জুন সূত্রধর, আনন্দনগর বাড়ি।
0: বলুন।
1: হ্যাঁ, আপনি যে আজকে টপিক না নিয়ে বলছেন, একটুই বলতে পারি যে কথাটা তুমি, হ্যাঁ ম্যাডাম একটু একটু বলো না, টপিকটা জানি কি একটু বলছি আমি, ওই আমার মেয়ে হয় না ভাত খাইতেছে, চলো ভাত খাইছে একটু টপিকটা।
0: হ্যালো,
1: হ্যালো, হ্যালো,
0: আমরা কথা বলছি চুপ থাকাও দরকার, এ নিয়ে কথা বলছিলাম।
1: চুপ থাকাটা, হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম ঠিক আছে। ওই ধৈর্য হচ্ছে, মানে ধৈর্য হচ্ছে মহত্তর গুণ, সংযত থাকা সবচেয়ে ভালো, নাকি ম্যাডাম?
0: সেটা আপনি বলবেন।
1: হ্যাঁ হ্যাঁ, মানে ধৈর্য নিয়েই চলা হচ্ছে সবচেয়ে ভালো, সঙ্গ থাকা ভালো। একজন যদি একটা কথা বলে, আমি সংযোগ থাকা সবচেয়ে ভালো, তাই নাকি ম্যাডাম?
0: সেটা আপনি বলছেন, আমি শুনতে পাচ্ছি।
1: ও এই,
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, শুভরাত্রি। আপনাদের অভিমত আমাদের জানাবেন, আর তার জন্যই তো বারবার বলছি, আর অল্প কিছুক্ষণ সময়ে অনুষ্ঠানে রয়েছে। কেউ যদি ভাবেন এই বিষয়ের সাথে জড়িত আপনার একান্ত ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, চট জলদি ফোন করুন আমাদের FM স্টুডিও ফোন নম্বরে। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছিলেন?
2: হ্যাঁ, আমি রঞ্জিত আচার্য, আগরতলা থেকে বলছি।
0: বলুন রঞ্জিত বাবু,
2: আপনার যে বিষয়টা হলো চুপ,
0: চুপ থাকাও দরকার,
2: হ্যাঁ চুপ থাকাও দরকার, হ্যাঁ চুপ থাকাও দরকার, কিন্তু চুপ কখন থাকবেন? চুপ তো অবশ্যই থাকার প্রয়োজন, কিন্তু সব বিষয়ে যদি চুপ থাকি, বিপক্ষ লোকটা কিন্তু, বিপক্ষ যে লোকটা তা কিন্তু আমাকে দুর্বল ভাবে, যে হয়তো আমি কিছু, আমার শক্তি নেই, আমার কথা বলার অধিকার নেই, আমি কথা বলতে পারি না, বা আমার সাহস বলতে কোনো জিনিস নেই,

0: কখনো কখনো সময় বিপ্লবের লোকটা কিন্তু সেরকম মনোভাব নেয়। যেরকম আমি একটা ছোট্ট একটা ঘটনা বলছি, একজন মহিলা ওনার স্বামী প্রায় সময় ওনাকে নানাভাবে বিরক্ত করে, এই বিরক্ত করার কোনো কারণ নেই, অযথা। মানে সে যেটা বলে এটাই মানতে হবে, সে যেটা করতে বলে এটাই করতে হবে, এই হলো তার মতামত ওনার স্বামীর। তো একদিন এই নিয়ে একটা আলোচনা হলো, তো ওনার পর ওনার যে ভাসুর একটা উত্তর দিল কি, যে বৌমাকে বলে যে তুমি চুপ থাকবে, সবসময় চুপ থাকবে। তো সঙ্গে সঙ্গে ওনার ভাসুর একটা উদাহরণ দিল, একটা গল্পের কাহিনী দিল, যে এক সাধু বাবার কাছে এক মহিলা নাকি গিয়েছিল। তো সাধু বাবা বলেছিল যে বৌমাকে বলেছিল যে তোমার স্বামী যখন বাড়িতে আসার পরে যখন ঝগড়াঝাটি করে তখন তুমি চুপ থাকবে। তো চুপ থাকবে কিভাবে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মুখে সবসময় জল নিয়ে বসে থাকবে, তো জল নিয়ে যখন বসে থাকবে তখন তোমার স্বামী যখন তোমাকে গালি গালাজ করবে তখন তুমি কিছু বলতে পারবে না, কারণ তোমার মুখের ভিতরে জল। তো এইভাবে ভাসুরে তার ওনার ছোট ভাইয়ের বুকে একটা সংজ্ঞা দিল। তো আমি শুনে বললাম যে দেখেন আপনি সংজ্ঞাটা দিলেন, স্বামী বাড়িতে এসে সবসময় স্ত্রীকে গালি গালাজ করবে, এই দোষ সেই দোষ, এই দোষ সেই দোষ, তো বউ মা কি করবে, মুখে জল কি বসে থাকবে, এটাই প্রতিবাদ নাকি? তাহলে স্বামী তাহলে একটা কাজ করলে, স্বামীও মুখের মধ্যে জল দিয়ে রাখলি চলে, আপনি স্বামী বাড়িতে আসবেন আসার পর আপনি চিৎকার শুরু করবেন, হ্যাঁ মানে আপনি আপনার রাগ দেখে, মানে আপনি পুরুষ, মানে আপনি পুরুষ আপনি রাগ দেখাতে পারবেন, আর স্ত্রী বলে মেয়ে লোক বলে সবসময় চুপ থাকতে হবে, চুপ থাকা নারীর বাঞ্ছনীয় লক্ষণ বা এটাই সংসারের সংসার হয় মানে সুখের হয় রুমনির গুণে। তো বললাম যে আপনি একটা কাজ করুন না, ওনাকে বলুন যে উনি মুখের মধ্যে জল দিয়ে রাখতে, তাহলে তুমি বন্ধ হয়ে যাবে না, এটা হয় এটা পুরুষ কিভাবে, তো আসলে তো এটা তো এক ধরনের পুরুষতান্ত্রিক সমাজ বলে, এটাও এক ধরনের পুরুষতান্ত্রিক সমাজ, এটাই আমি বললাম। কারণ সর্বক্ষেত্রে চুপ থাকা, হ্যাঁ চুপ থাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু কখন থাকবেন, কতক্ষণ থাকবেন, কিছু কিছু সময়ের ব্যাপারে, হ্যাঁ কিছু প্রতিবাদ করতেও হয়, কিছু প্রতিবাদ। কিছুদিন আমরা একটা একটা ইয়েতে পেয়েছিলাম, সংবাদপত্র পেয়েছিলাম, উনি সম্ভবত এগ্রিকালচারের কি ডিপার্টমেন্টে চাকরি করে নাকি, ওনার স্ত্রী ওনার উপর নির্যাতন দেওয়া, সেটা আমরা পত্রপত্রিকাতে পেয়েছিলাম। কেন উনি চুপ, একদম চুপ, চুপ থাকার কারণেই ওনার স্ত্রী ওনার এই বিষয়টা সাহস পেয়েছে। আমার যত মনে হয় উনি যদি প্রতিবাদ করতো হয়তো তাহলে এই সাহসটা নাও পেতে পারতো। ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, শুভরাত্রি।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ কে বলছিলেন?
1: বঙ্গবীরভূম থেকে শ্রী গোবিন্দ চট্টোপাধ্যায় কথা
0: বলুন। বলুন
1: দিদি, ভালো আছেন তো?
0: আমি ভালো আছি, আপনি?
1: হ্যাঁ আমি ভালো আছি।
0: বলুন
1: দিদি, আমি দেখলাম যে চুপ কখন থাকতে হয় জানেন তো, যখন দেখা যায় যে অতিরিক্ত, যখন দেখলাম যে একটা কথা বলে দিলাম, বলার পরে ওইটা নিয়ে অনেক গন্ডগোল বাধা বিপত্তি হবে, তখন কিন্তু চুপ করে থাকাই ভালো। কারণ জানি যে ওই কথাটার মধ্যে এমন এমন কথা লুকিয়ে থাকে না, যে বিরাট গন্ডগোল বেড়ে যায়, তখনই মনে হয় যে না, এই কথাটা না বলে চুপটা থাকাটা হলে পরে, চুপ হলে পরে জিনিসটা বেশ মেটামিটি হয়ে যায়। হ্যাঁ এইটা কিন্তু হয়। আর ধরুন এটা একটু আগেই মিশনকেই বলছিলাম, তাই ও দু চারটে কথা বললো আর কি, বলার পর আমি দেখলাম যে না, এই কথাটাতে উত্তর দিলে হবে না। হ্যাঁ খাওয়ার জন্য একটু হলো আর কি, খেতে খেতে হলো না, এই কথাটা উত্তর দিলে পরে আমার খাবারটাই আসবে না, এরকম মনে হলো।
0: বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।
1: আপনি ভালো থাকবেন দিদি।
0: হ্যাঁ হ্যাঁ শুভরাত্রি। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি বার্তা রয়েছে একজন বন্ধু আমাদের কাছে, সে বার্তা পাঠিয়েছেন, তাই আমি সে বার্তা অবশ্যই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লিখেছেন, নমস্কার, শুভ সন্ধ্যা, আজকের বিষয় চুপ থাকাও দরকার। বিষয়টি শুনে আমার ছোটবেলার একটি কথা ভীষণভাবে মনে পড়ে গেল, আমি সবার সাথে শেয়ার করতে চাই। ছোটবেলায় যখন বাবার কথা

0: শুনতাম না, ঠিকমতো লেখাপড়া করতাম না। তখন বাবা অফিস থেকে ফিরে মাকে জিজ্ঞেস করলে মা যখন সত্যিটা বলতো, তখন বাবা আমাকে বকাবকি না করে কথাই বলতো না। আর বাবা ঘরে এসে আমাকে মা বলে না ডাকলে মনের মধ্যে ভীষণ কষ্ট হতো। এখন বুঝতে পারি চুপ থাকাটার মধ্যে একটা শাসন লুকিয়েছিল। বাবার সেই চুপ থাকার অর্থটা আজকের আপনাদের অনুষ্ঠানে মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে পারলাম। অনুষ্ঠানটি আমার কাছে সার্থক রেখেছেন লক্ষ্মী দত্ত হারাধন সঙ্গ থেকে। আরও একটি ফোন কল রয়েছে, কথা বলার চেষ্টা করছি। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ, হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কে বলছিলেন?
1: হ্যালো,
0: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: হ্যালো
0: বন্ধু, কথা বলবেন না, তাই বারবার একই শব্দ বলে যাচ্ছেন। যাই হোক, এই যে আপনারা এভাবে আপনাদের জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিন।

0: হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো।
0: হ্যালো
1: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কে বলছিলেন?
0: হ্যালো
1: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
0: হ্যালো
1: বন্ধু, কথা বলবেন না, তাই বারবার একই শব্দ বলে যাচ্ছেন। যাই হোক, এই যে আপনারা এভাবে আপনাদের জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন, আমাদের সাথে অর্থাৎ FM পরিবারের সাথে, যেখানে অনেক অনেক বন্ধুরা রয়েছে, ছোট ছোট বিষয় আমাদের কতটা সচেতন করে তুলছে। এই যে আজ বিষয়টা নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, এতগুলো বন্ধুর অভিমত আমরা জানতে পারলাম, তার খুব বেশি নয়, 40% যদি আমরা আমাদের জীবনের যে দৈনন্দিন জীবনযাত্রায় কাজে লাগাই, তাহলে ভাবুন তো কী হতে পারে। তাহলে অপ্রয়োজনীয় তর্ক, অপ্রয়োজনীয় বাকবিতণ্ডা, নিজের সময় নষ্ট হওয়া, এই সমস্ত কিছু থেকে আমি আপনি রেহাই পাবো। কাউকে নিচু দেখানো, কাউকে নিচু দেখানোর জন্য এমন কিছু শব্দ প্রয়োগ করলাম যে না, তাকে যেমন ছোট সে প্রমাণিত হয়, তাকে কষ্ট দেব, এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমি আরেকটি বার চেষ্টা করছি, এটাই হবে শেষ ফোন। হ্যালো। যাই হোক, আজ রাতে পড়বে, এখন সময় রাত 10:53 হয়ে 6 সেকেন্ড। আজ আপনাদের অনেক অনেক বন্ধুর সাথে আমার কথা হলো। আমরা প্রায়ই ভাবি জিতে যাওয়া মানে শেষ কথা বলে দেওয়া, কিন্তু জীবনের প্রতিটি পরিস্থিতি জিততে হয় না, কিছু পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখাই সব থেকে বড় জয়। একটু ভেবে দেখবেন, দিনের শেষে আমরা কি সত্যি সেই মানুষগুলোর কথা মনে রাখি যারা আমাদের সঙ্গে তর্ক করেছে, নাকি মনে রাখি সেই মানুষটাকে যে রাগের মধ্যেও সম্মান দিয়ে কথা বলেছে? আমাদের কথা আমাদের পরিচয় বহন করে, তাই কথার আগে একটু অন্তত থেমে যাওয়া, নিজের আবেগকে সামলে নেওয়া এবং তারপর উত্তর দেওয়া, এগুলো কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং একজন পরিণত মানুষের গুণ। তাই আজ যদি কেউ আপনাকে অকারণে কষ্ট দেয়, খোঁচড়া দিয়ে কথা বলে বা আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করবেন, এই উত্তরটা কি সত্যিই প্রয়োজন নাকি আমার নীরবতাই যথেষ্ট? কারণ সব শব্দের চেয়ে অনেক সময় একটি শান্ত নীরবতা বেশি শক্তিশালী হয়, আর যে মানুষ নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে আসলে নিজের জীবনকেও অনেক সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে।

একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব মানুষকে কিন্তু খুশি করা কখনোই সম্ভব নয়। আপনি যতই ভালো হন, কারো না কারো কাছে আপনার মধ্যে ত্রুটি থাকবেই। তাই সবাইকে যে সন্তুষ্ট করার চেষ্টা করতে যাবেন না, সেটা করতে গিয়ে নিজের শান্তিটুকু অন্তত হারিয়ে ফেলবেন না। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনার ভালো দিকগুলো দেখবে না, বরং কোথায় আপনাকে আঘাত করা যায় সেটাই খুঁজবে। তাদের বদলে দেওয়া আপনার কাজ নয়, আপনার কাজ হলো নিজের ব্যবহার, নিজের মূল্যবোধ আর নিজের মানসিক শান্তিকে ধরে রাখা। সবসময় নিজেকে প্রমাণ করারও কোনো দরকার নেই, কারণ যারা আপনাকে বিশ্বাস করে তাদের কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, আর যারা বিশ্বাস করতে চায় না তাদের কাছে হাজারটা ব্যাখ্যাও যথেষ্ট হয় না। তাই কথা বলুন, কিন্তু ভেবে চিনতে প্রতিবাদ করুন যখন সত্যিই সে প্রতিবাদের প্রয়োজন। আর যখন বুঝবেন কোনো কথোপকথনের উদ্দেশ্য শুধু আপনাকে কষ্ট দেওয়া, তখন সেখান থেকে সরে আসাও কিন্তু একটি প্রজ্ঞার পরিচয়। মনে রাখবেন, মানুষ আপনার প্রতিটি কথার জন্য নয়, আপনার ব্যবহার আর ব্যক্তিত্বের জন্য আপনাকে মনে রাখে। তাই এমন কিছু বলবেন না যার জন্য পরে নিজের কাছেই অস্বস্তি হয়। সংযমের সঙ্গে বলা কয়েকটি কথা অনেক সময় হাজারটা উচ্চস্বরে বলে কথার চেয়েও বেশি শক্তিশালী।

আজকের কথাগুলো শেষ করার আগে শুধু একটি কথাই বলতে চাই, চুপ থাকা মানেই ভয় পাওয়া নয়, আর সব সময় উত্তর দেওয়াটাও সাহসের পরিচয় নয়। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন একটি সংযত নীরবতা হাজারটা কথার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাই কথা বলুন, কিন্তু ভেবে বলুন, প্রতিবাদ করুন যখন প্রয়োজন, আর যখন দেখবেন কোনো কথার উদ্দেশ্য শুধু আপনাকে আঘাত করা বা ছোট করা, তখন নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। মনে রাখবেন, আপনার মূল্য অন্যের কথায় কমে যায় না, আপনার ব্যক্তিত্ব তৈরি হয় আপনার ব্যবহার, আপনার ধৈর্য এবং আপনার সংযমে। ভালো থাকবেন, নিজের মানুষদেরও ভালো রাখবেন। অকারণ তর্ক নয়, ছড়িয়ে দিন সম্মান, সৌজন্য আর সুন্দর ব্যবহার। কারণ দিনের শেষে মানুষ আপনার উচ্চস্বরে বলা কথাগুলো নয়, আপনার সুন্দর আচরণটাকেই কিন্তু মনে রাখে। আজ এখানেই আমি অন্তরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা কথা হবে, দেখা তো হচ্ছে না, হতে পারে হয়তো কোনো পর্বে, কিন্তু কথা হবে আপনাদের সঙ্গে নিশ্চিত অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের মনকে শান্ত রাখুন, হাসি মুখে থাকুন এবং মনে রাখুন, সবচেয়ে শক্তিশালী উত্তর সবসময় শব্দে হয় না, কখনো কখনো নীরবতাতেও হয়। ধন্যবাদ সকলকে।

এখন জানিয়ে দেব আপনাদের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ও সিপাহী জলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এবারে জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান সূচি। ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে এবং নিউজ অন এয়ার অ্যাপে আপনারা শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি শুরু হবে সকাল ৬:০৫ ককবরক অনুষ্ঠান সারকামা পান্ডার মধ্য দিয়ে, ৬:২৫ ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাঙের মধ্য দিয়ে শুনবেন, ৬:৫৫ ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, ৬:২৫ স্থানীয় সংবাদ, ৬:৩৫ ককবরক সংবাদ, ৬:৪০ অভিজ্ঞাপন রয়েছে, ৬:৪৫ তোমায় গান শোনাবো, ৬:৪০ নিউজ হেডলাইন্স শুনবেন ৬:০১০ বলছি তোমায় পর্বটি নিয়ে আগামীকাল আপনাদের সঙ্গে থাকবে। ঠিক ৬:১২ আপনাদের বন্ধু আর যে অম্বালিকা তুমি অনন্যা ৬:১০ ককবরক অনুষ্ঠান খানি রাচা পোমং ১১ তারপরে রয়েছে ২:৩০ চিরায়ত, ৩টাতে হৃদ মাঝারে নিউজ হেডলাইন্স, ৩:৫৮ ফেরে আসা দিনের গান ঠিক ৪:০৫ ঝুমেশ ৭৭ শুনবেন আপনাদের বন্ধু আর যে অনিন্দিতার সঙ্গে, ৬:৩০ রয়েছে অনুষ্ঠান সন্ধ্যে গানে, ৬:২৫ সেরা কথা, ৬:৩৫ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, ৬:৪৫ ককবরক সংবাদ, ৬:৫৫ স্থানীয় সংবাদ, রাত ৮:০৫ সুস্বাস্থ্য, ৮:৪৫ সমাচার সন্ধ্যা, রাত ৯:০০ নিউজ হেডলাইন্স, ৯:০২ প্রণমিত মারে, ৯:৩০ শুনবেন অনুষ্ঠান আজ রাতে। আগামীকালের পর্বে আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আর যে অর্ণব। রাত ১১টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত ১১:০১ হয়ে ৩৩

সেকেন্ড আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি আমি অন্তরা। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।